চিনি, শাক বাইথাং এবার চিনি, রেসপন্সিবিলিটি এবার চিনি, খরকসা খরকসানি বসুক দায়িত্ব এবার বার জাতাও আবনতই চিং ছালাইনাই নরক রেসপন্সিবিলিটি নতই আং বাইক রঙ্গি মান্নাই 2326253 ওয়া আং বাইক কক দুক্তি ক্রিং হরদি চিনি বার জা চিনি যে দায়িত্ব শাক শাক নি যে দায়িত্ব এবার দফানি এবার চিনি নুখুংনি আবনি বিশিং চিং চিনি বাহাইকে চিনি বার জারক নসং হর এবার চিনি বসিক জরাতে রেসপন্সিবিলিটি তং নক নুখুং ন খাতি থেনি এবার চিং কাইসা কাইসা সামংলাই দেনি চিনি বসুক জরাতে আব ফার জাকনানি নাং আবনতই চিং তিনি সালাইনে তিনি রক্ষণাই মান্নাই ফুংনি দামসনি দামই সতি নিচিবা জরা ফাইডিও জরা চেং হানলব সজাক রেচাপুং তাংসাবাই চিনি পামদান চেংলাইনে যতন হাইনো হাই ফুং কাহাম রবই ও রেচামুং রক যতনি বাকাই

যতনের ফুং কাহাম লাম সগো অজরাওয়ে তিনি চিনে স্টুডিও নিজরা খগ ফুংনি দাম দক দামে সতী কাইসা আংজাক যতনর লাম সগো ফাইডেঙ্গাই তিনি চিনি ফান্ধান চং চেংলাইনাই তংসা রেজামং হান লব সবই রেজামং তে দিনী সালকামা পান্ডাও চিংকক লাম সালাইনে তিনি

আগে যেন তিনি সালাইনাই যিনি রেসপন্সিবিলিটি নই আবানি সেকাং আংকিসা তিনি সাইখানারে নাই তিনি সৈকরং রবীন্দ্রনাথ টেগরনি ফিলসারা দকচিবা আচাইমানি সাল রবীন্দ্রনাথ ঠাকুর খড়ক যা এবাব আঠারোশো একষট্টি বিশিও চকু মে নেইজি বা এবার টুয়েন্টি ফাইভ বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দব কলকাতানি জোড়াসাঁকুর মুং গনাং ঠাকুরনি নুখুঙ্গ আচায়ু বুফা মহিষ দেবনাথ ঠাকুর বুমা সারদা দেবী রবীন্দ্রনাথ ব চেরাইজরানি চেরাইজরাও রংনগ থাঙ্গি পড়িনানি বেলাইন হামজাগিয়া চেরাই চেরাইনি সিমিন ব ছুইনানি জেঙ্গ ব চেরাই তংমানি জরাও নগন খরকসা ফ্রংনাই নারাগী পড়িও চেরাই চেরাইজরানি সিমিন ব ককলব এবা কবিতা সৈনানি চেঙ্গ ব খরকসা ককলব সৈনাই সিমিয়া ব বাংলা ভাষা এবা বাংলা ককতাই হুকুমন কতালতাই খাতি নারক থানিব বেলাইন মুঙ্গনা বিনি সৈজা ককলব ককতাং চিকন চিকন থংনুক কক বখাল রচাব মুং যত ফাইসিংগন ব বিনি এলেমন এলেমন সাইব সাবায়া বিনি সৈজাক রকমী বিশৃঙ্গ কাব্যগ্রন্থ এবা গীতা অঞ্জলি আবো বেলাই খেন মুঙ্গনাং এবা নোবেল সাহিত্য নোবেল সকাতব মানখা বিনি সৈজাক রচাব মুং কক্লব ককতাং জং তাবুক গবাং মা নগু আবরংনি বিশৃঙ্গ ব চিনি তাবুক ব চিনি বিশৃঙ্গ গথাং তংমানি হাই বিনি সৈজাক ককলব ককতাং রকবাই বিনি লংমানতই

0: কিসাসা চং সাইমান লাইখ্যা বখরকচা বেলাইখ্যান দি ছিগ্রং তিনি বিনি ফিল সারা দকচি বা আচাইমা সাল নরগৈ জুদা জুদা পান্দা সংসার জাগৈ তঙ্গ ফংনি দাম দক নিশিমি সুকান্ত একাডেমিও কাইসা গ্রিক মুং পান্ডা সংসার জাকনাই ফংনি দাম সিনি সিমি চরাইরকনি রিক মুং আজাগা বাতাইমুং চেংজাকনাই আবনি বাকি নরক সাক বাই থাকব থাঙ্গই সুকান্ত একাডেমিও পান্ডাও মানজাগৈ মানু ফাইদিংকে তিনি সিনি সালকামা পান্ডাও চিং ককলাম সালাইনাই তিনি সালকামা পান্ডাও চিং এবা আং নরকনি বাকি কক বথমা তুই ফাইকা রেসপন্সিবিলিটি নতই এবার বার্জা নতই চিনি সাক সাক এবার চিনি খরকসা খরকসা বরকনি বৈশিক জড়াতেই দায়িত্ব এবার বার যা কতর তং আবনতেই চিং সাইমান লাইনে ফাইদি পুইলান সাবকক দুগতং নাই নাই নাই
1: হ্যালো হ্যালো
0: এ ফুঙ্কাহাম
1: আং বুলা গাতি নিলমুনি
0: আও তাকো গকরানো লামসগ অজরাও ফুঙ্কা
1: আও আং পুইলান যত কলার ওখানাই চরনা মংসি আখরে বদলছি ম্যাডাম ছবি বেলায় বেলায় হামবাই আপনি ফুঙ্কাল গাও যত চিনি ফুঙ্কাল আং যত বাকি আং ঈশ্বর সরি আমি যত কাম খাই টংথুম আমি আং তাবো কক কিছা রেসপন্সিবিলিটি কক কিছা থাকে থাকে কক সব গাও চিনিও দুনিয়া চিনি সংসার সময় প্রত্যেকটা সময় প্রত্যেকটা দুঃখ বলে দায়িত্ব কর্তব্য যত অল দায়িত্ব কত যত হলে বোমা বোপা রেসপন্সিবিলি দায়িত্ব কত ও দায়িত্ব কত পালন কারণ তাৎক্ষণিক অনেক বাধা বিঘ্ন বিপত্তি বা অবস্থা অনুগ্রহ বা কোনো না কোনো ক্ষেত্রে কোনো কোনো সমাজ প্রত্যেক সমাজ আবাবা কিছু দ্বিধাগ্রস্ত বাধাগ্রস্ত অবস্থা অনুগ্রহ হাইবা আবাবি প্রত্যেকটা গার্জিয়ান হয়তো অভিভাবক হুঁশিয়ারে বহু সাবধান খাই তো মুই নাই পালন থাকে না গো তিনি বৃষ্টির সংসার পুইলা হয়তো আরম্ভ করে পুইলা নুকুম পুইলা নুকুম পুঙাছে ঠিক আছে আরম্ভ পাই চিনি কম ক্ষেত্র চিনি সামুং আবনি পালন করেন নি বিশেষ করে আর খাবার বাইরের সামু তাহলে বাবা নুকু না নিন সামু তাহলে আবনি প্রস্তুতি না নিল এবং বিরোধ খাবার
0: লংমাও গবং মা সামুং খাই ফাইকানা বা নক নুখুং নিং ফাইকানা হঙ্গা এজ নং খরকসা বুফা অঙ্গৈ নিনি গবং মা বার জাতং মানে আবনি বিশিংগ নিনি জতনি সলাই কুথুক বার জাং জাক মানে বমহাই
1: ও আর
0: মানে লেংপ্রাখা বা নি বেলা কেন ওয়ান সুক মং কুথুক অংখা আবহাই রক্ত
1: জীবন আনি জীবন যেহেতু আখনাকি নাইনটেন পড়ব তখন আনি শারীরিক অবস্থা খামি আমি তোমি কারণ সে যেহেতু আং সম্পূর্ণ সাকসেস খাই আনি জীবন আনি তথাপি আং আনি আনি পরিবার আনি বসাবুতির যখনাকি দায়িত্ব পালন করে আনি দায়িত্ব সম্পূর্ণ সাকসেসফুল করে নি কোনো প্রসেস চাইতে বাইকে যে আং যেহেতু লেখাপড়া আনি যেহেতু সাকসেস সম্পূর্ণ খাইমালি সেহেতু আং আনি সব সুদা কাহাম রাখা খাই আনি সে কাহাম দা খাই নাই উন্নতি বা কাহাম জীবন প্রত্যেকটি আনি বসার বাক্তাম বৈরম বং প্রত্যেকটি বর্ণ আং আং আং

0: ଯେହେତୁ স্বাভাৱিক সাধাৰণ জীৱন যাপন কৰে চাকৰি বাকৰি কৰি বা যিহেতু আং নিজে লেখা পঢ়া কৰে আং নিজে পঢ়িব দিবৰ পৰ্যন্ত আং থৈ বাউন ভীষণ পৰিশ্ৰম খাই নাই আং বাউন লেখা পঢ়া খাই নাই খাই তাৰ ফলে আই জীৱন কিছুটা চুৰাহা আগ ফলপ্ৰসূ মই খাই মানকা ভূমিকা বহন খাই গ্রীষ্ম জীবন ভূমিকা খাই অথর কঠোর পরিশ্রম খাই নাই রং খাই এবং আমি শুধু সীমাবদ্ধ দৃষ্টি নিয়ে সীমাবদ্ধ খাই চলিয়া ব্যবসা খাই কিসমিচাই জীবন বিকন আর মানুষ ব্যবসা খাই ও আগিন জীবন তো অনেক কঠোর পরিশ্রম অনেক পার জঙ্গল পরপর পারমি মা ফাইকা হ্যাঁ খেতর খেতর খাই ও খাই যার পাঁচ সাত খাইকে নকম এমনকি ও বলাই ফাঁপুর আবার প্রেম করে বলাই ফাঁকা বরফা ফলাই আবার ফাই নাই কিছু না কিছু বিভিন্ন রাং সঞ্চয় খাই না কিছু না কিছু আনি জীবন আনি আনি বাবু খেত দুই কানি খাই মানে পরিপ্রেক্ষিতে চার আমি বেশি আং তাইব আং উপার্জন খাই নাই পাঁচ ছয় কানি খাই শিখা জীবন কিছুটা শাসে খাবা আন ঈশ্বর খাই আন ঈশ্বর নাই ঈশ্বর প্রার্থনা খাই ঈশ্বর আশীর্বাদ কাম খাই নিজে সাহস দমবাই নিজে দৈত দমবাই নিজে কবি দমবাই আবহাওয়া আশীর্বাদী খাই
1: মানুষ হামবাই চিং সালাইকা দাকনি খুব তিকে চিং জামি সাকা লাইকে আঙ্গি নরব অবহাই কেন কৃঙ্গি মানে ফাইডে হাই নহাই সাবকক দু গুতং কৃং মানে হ্যালো
2: হ্যালো
1: এ ফুঙ্কাহাম দাকক ন
2: ফুঙ্কাহাম আং মিয়াং বিগেরেন দর্শন
1: দর্শন দর্শন দিতা
2: তিনি সে বারজা গো নুখুনি বারজা খাই তং মই
1: আও আও আও নুখুং বারজা এবা শাকনি বারজা যত ন
2: আও নুখুনি বারজা আমি থাকাই তিনি বসা বুটি নিয়ে বাকি আং কাহাম কে তুলাই আবন হক অনেক বাদি না নিশ কিন খাই না কাহে কাহাম কে তুলাই গা লেখা পড়া করে খাইমে নিব খাই খাই না আবন কাহাম কে বুঝানো নাঙ কাহাম কে তোলা নাঙ আব আবো নিজে নিব আবহাওয়া কাহাম খাই না নিজে নিব আবহাওয়া দায়িত্ব
1: চাই রকন বা চিনি বসাবতী রকন ববাহাই তাবো সানানি মসুং নিনি নাকসা বুফা অঙ্গে
2: খাও
1: চেব সালাইনাই শাকনি বারজাসিমিয়া নগ্ন খুংনি খরকসা এজে প্যারেন্টস সঙ্গেই এবার খরকসা নং নগ্ন খুংনাই কলাই অঙ্গেই নিনি বারজা এবার নিনি রেসপন্সিবিলিটি তাম তং এবার নং খরকসা দফা নাই কলাই ফানংকা এবার খরকসা নং অ্যাডমিনিস্ট্রেটিভনি সামংখ্লাইনাই ফানংকা হাবা নকনি নিনি রেসপন্সিবিলিটি ববহাই তংলাইনি না চিং বরকনি চিং তুমুং ন অবহাইকে সাইনা হার কাঙ্গাকাই চিনি গবাং মা পদরে পদ চিনি চায়া চুগিয়া আবো স্লাইমানো এবা চিং নাইমানো চিনি

0: মহাই দায়িত্বতং যেন বমহাইকে সামুং খাইতং যেন গাহাম দাখলাইতং হামিয়া দাখলাইতং আবো সাকসাক ন চেরি নাই মানু হ্যালো কাহাম ন জরা তে সতি কাইথাম নিনিথানি
1: প্রত্যেক বরংনি আসিনি বরং ধর্ম খাঁকে বা আপাই খাঁকে দায়িত্ব নাম প্রথম নকুঙ্গিও দায়িত্ব বানুনা নাই এরপরে নক নকুন দায়িত্ব সামাল না হয়তো বা হাফানি দায়িত্ব রো দায়িত্ব না ওকে বা ডিউটি খাই যেমন ফুজি বিশেষ খাই কেম রব অফিস রব যান যে দায়িত্ব মানাবো যে বার বখর দায়িত্ব নাই সামো খাইও কমপ্লিট প্রত্যেক জায়গা দায়িত্ব নাই সামুন পাইকানকে সাকসেস দিব আর দায়িত্ব যে সময় নাই আঙ্কা সময় অন্য জায়গা ফান্সিয়ার ফের থাকি নাই তার মানে ন ও হাইটা এম তোমা হাই এম খাইছে যে তোমাকে লক্ষ্য যে জায়গা সবই কমপ্লিট এম না ওই নাই সামু যতন বাকি নাঙ সংসার অফিস আদালত যত যাবেন দায়িত্ব নাকি
0: এবার ছালকামা পান্ডাও হাইনহাই কিফিলি ফাইলাই ফিউ নাই তাঙি হেমাবা চিনি জরা খাজাক জরানি বিশিঙ্গন সঙ্গ পান্ডা নব অবহাইকে নতলাংনানি নাঙ্গ হাইনি বাকি তাবক যেন থাংলাইনে তিনি চিনি ফুংনি হায়ংনি খরাং পান্ডাও আবনি ইয়াগুলো হাইনহাই ফুংনি দাম দক্তামই সতি বাচিবাও যেন হাইনহাই ছালকামা পান্ডাও রেসপন্সিবিলিটি নতই সালাই ফিউ নাই

0: ফুংকাহাম যতনি ফাজিং ফুংকচাং হামজাক মায়া ফরেই তাবুক চেংজাগো তিনি ফুংনি ককব্রক পান্ডা হায়ুনি খরাং তিনি চা শাল তালতুং তালনি শাল চিচুকু শালমারি চিব্রিরা থামসি বা ত্রিপুরা বিশি মায় তালনি শালচুকু শালমারি নৈশাই নৈচি দক ইংরেজি বিশি নরকনাই তঙ আকাশবাণী আগরতলানি বিশেংতেই ককব্রক আওয়াই পান্ডা সঙ্গুবী সালনি হাই তিন বহাইন ক কাহাম খানামানী বিং তৈসী তিনি পান্ডান সঙ্গ চেংলাইবান তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আচেমা সালবা বিনি সাইকেলাংজাক থাইজা থাইনি ক কাহাম সঙ্গ কক ব্রক বাই খালায়ন বসালাংখা তুমং নিনি রিংমান খরাং মানজয়াবই খরকসাফন লগিরিয়াকে নং আলামাও সাইচুং নো হিমদি এবাকে আসামুং নো সাইচুং নো খলাইদি শাক বাইথাংনি লামা শাক বাইথাং নো সাইচুং নো সাইয়ৈ সনামদি পুইতু উংখা অবহাই কাইসা ফান জেনি ফান মনাগ ফানো পহর রুতুগুই মানো চিকন চিকন টংথক মুংনি জরানো জরানো লাংমানি কতর মানমুং বরক মনিশুনি লাংমাও সাহস এবাকেবা যে ফান অব খা কতর এবাকে খা কতর মানি ওখা যত্নি কতর ফান কুতুক নিশ্লাই কুতুক জরাও ফানো বখানি আসামানি চাতিন সকামনা তারতি রংনি নাহার মং বাইথাংনি লাংমানো এবা লাংমাও করাক খলাইয়ৈ বাচাদি যেমনি সুরকনি সাগো বাইথাংনি চায়ানো গশিউই নাহারনানি ফান দঙ্গো বন সয় সয়নি ফান গনাং সালব্রুম ব্রুম ন বাইথাং ন কতাল খলাই কতাল ওয়ানসুক মুং বাই সাজগদি অবন শাক বাইথাংনি সয় সয় নাইথক মুং আও আশুকজরা সং খানালাইকা রবীন্দ্রনাথ ঠাকুর বাই সাইকেলাংজাক কক কাহাম
1: তাবক সাইমালয়ন লাইথাংজাক জরা রগ তাম তাম পাতি লঙ্কা আবন কিসা মৈতু সতন লায়ন তিনি হাই সালন বিশি চিচার রা স্নে চিব্রে বিশিও মুম্বাইও পুইলা করাই বাই ফ্লাঙ্গই ট্রাম গাড়ি স্নাম জাকমানি শাল এবা করাই গাড়ি স্নাম জাকমানি শাল তেই তঙ্গ বিশি চিচুকু রা নৈচি চুকু বিশিও তিনি হাই সালন মিস ইউনিভার্সনি বাগৈ সেকেন্ড রানার অংখা মাদো স্প্রে ভারতনি বজতনিসলাই মুংগনাং মিস ইউনিভার্স হেনে সিনি জাকমানি শাল চিচুকু রা চুকু চিবা বিশিও তিনি হাই সালন জম্মু কাশ্মীর সামং চিত্রা তাংনাইর চারাস ই শরীফ শরীফ খুংসারা সাইনি সাইব গবাং নক সকজাগৈ রেজাকমানি শাল বিশি চিজুকুরা চারচিসা তিনি হাই শালন হানি বাগৈ চবা খ্লাই লংনাই তাই হদানি সামং খ্লাই লংনাই দুর্গাবাই দেশমুখনি থৈমানিব শাল তাই আবনি বিশিঙ্গ তঙ্গ তিনি সৈকরং

রবীন্দ্রনাথ টেগোনি, ফিলছাড়া, দকচিবা, আচাই মাশাল, বখরকশা, মঙ্গনাং ঠাকুর, মহর্ষি দেবনাথ নি নখুঙ্গ আচাই নাই হেনে সিনি জাগো আবনি বিশিঙ্গ তঙ্গ চিবারা ব্রেচি ও ফিলচি দক জড়ানি রাজপুত জড়া ও রাজা মহারানা প্রতাপ নিব হাইন তিনি আচাই মানি শাল তিনি হাই শালন পাকিস্তানি শঙ্করাগ্রক নি শাকা ও পারমাণবিক বুম খিকলাই ইয়ই মে তাল নি শালচুকু তাই শালচি শালমারি ও ভারত পুইলা হাস্তে অংখা নিউক্লিয়ার বাই স্নাম যাক হাস্তে নি কাইচি সা এয়ারবাস বাই পাকিস্তানি বীরখুং বাহিনী রক্ন সকমরনানি বাকে চাইতকমানি শাল হেব সিনি যাগ আসুক জরতে সংসাইমালাইকা তিনি লাই থাংজাক জরারগ তাম তাম পাতিলাংখা

0: আও আসুক জরা তো সঙ্খা না লাইকা তিনি সালো তামো তামো পাতি মুরক পাতি লঙ্কা এগে তাবুক সং তামি তিনি কক কিছা খানা লাইন পদ্রে পদ্মই খেতে বিশৃঙ্গ শশা আঙ্কা কাইসা কথক চামু বারো থাকতনি ব্যবাক থায়ন ও শশা মানথ ইংরেজি বাইকে শশান কিউ কাম্বার হই সিনি কুবনি হাসতে নিহাই সিনি হাসতেও বহাইন শশানো হুকবার খাইমানি বিশিং তৈ সং রং পুসারক আজি উই মানো শশাও গবান কক ভিটামিন এ মানথক আবনো কারি ব শশাও সরকরা ক্যালসিয়াম তাই কার গবান কক তৈ মানথক গ শশা গলৈ বেলাইন কথক গুক আবনো কারি ব শশা গরানো সং মখৈরব হাইন সঙ্গই চালায় আবনো কারি ব স্যালাড সামুই ব সালব্রুম ব্রুম মাইচাফ্রু লগিও যাই মানো শশাও তৈব গবান তৈ মানথক গুক বাকি মহাই সাসলাং মল চাকে শাক বেলাইন তংথক তাই শাক নি বাকি বহাইন বেলাইন কাহাম শশান কাইনা বাকি বিনি বাকি যে কাহাম নবরতেবার অবহাই ইংরেজি নি হিংকেবা ফেব্রুয়ারি নিসিমি মেতাল তাইয়াং বাংলা নি হিংকে ফাল্গুন বৈশাখ জ্যৈষ্ঠ তাল তাই আবনো কারিব সেপ্টেম্বর তাই নভেম্বর ফাইসিঙ্গ বহাইন শশান কাই মানো বন কাইনা থাঙ্গে পুইলাও ন তামুখলাইন নাই হানো চুয়ী চকামরক সবৈনে হা সুবুক সুবুক খে মানাগ্রানাই আবনি ইয়াগুলো দুই নিসিমি আড়াই মিটার হাকসাল হাকসাল খাই হা নো থমুই কিটিং খাইনাই না খাঙ্কে আজ জাগাঙ্গে কলব্রী কল বা খাই ফবই মানো হায়াকে বা লুন দংসা খাওয়াইনাই লুন দংসাও বহাইন কলসা কলসাকে বুঝলি ফবই মানো আবনো কার আবনি ইয়াগুলো হংকাই বন যে জরাও লগই ফাই আ জরাও হংকে গসংনা বাকি সং বাফিরকাই সাকা চারক দাঙি মারনাই তাই উরাম উরাম তৈরক লুনানি নাংনাই কাহাম বথাই মানা বাকি এবার বথাই থাইরিনা বাকি জৈব সারিনা নাংনাই তাই হানো আমজগুই বিথি ব্রাইরগ্রী মাংখেত তৈব কাহাম কুক তাই আবনু ইয়াগুলো সং বন অবহাইকেন বলাইরগ ইয়ং রকদা থুপ আবরক সং নাই টংন নাংনাই তাই তুমুং ন বলাইরগ ইয়ং রক থুমুই তমন হেঙ্কে গানানি যে হোকবার বেদেক নি বরক বাই গরঙ্গই তামু বিথিরগ্রনাই আবনরক মালাই নাই মানো অবহাইকেন নাইকেনি খাইগেঙ্কে সং শশান গবাংখে বথাইরক থাইরি মানো তাই হাতেও ফালেই রং পয়সারক আজি মানো কে আসুক জরা সংখানা লাইকা কক থাইসা থাইনি বিশিংতে সচা কাইমনে রুকি কক
1: ফাইদিকে দাবক সাক খামক্রাইনি কক থাংলাইনাই তিনি সাক খামক্রাইনি কক সং চালাইনাই

এনিমিয়া বেমার ওখানে তামতামো সাগ হামিয়া নুকজাক এবার তাম সাগ তামো তামো স্লাইমং তুবজাক আবনো সাইমালায় চিনি বড়ক রক্তি সাগ থই বংথং ওখেন আবনো এনিমিয়া বেমার হেন আবহাই ওখে বেলাই কিরিনানি তো ককরই সাক নাইক্রং রক সাকা অ এনিমিয়া তঙ্গই অংহনকে সাগ থই হরপূর্ণ অংয়া হনকে লংমা এবা হামা হরথানী সরাই সরাই অংয়া খাকলাপ

Shaka o enemia tangai ang hanke shago thui hor purno ang ya hanke langma eba hama horthani shirai shirai ang ya khaklap satrungo bukha dug dug rok ango bokrok dok mihimo yakung shakro shakrep ang nai tai yokshanai lumpra bapra ango shaksrangai tongya Baksha baksha ke busa buti rokbo mantrangya ango obemar manja kake sana nangnani muchungya bohok dure dara jesha chamungno fano chana muchungya ungnai bukhnai buslai yashirok thuima hai eba bukhnai kok ma hai achom achom ke busak rok mukhang robon ma hai rok bo nuk jago busago thui কাউই দুমা হাই এবা বসাগত তুই কাউই দুমা হাইব অংনাই বখা সবম রক তরনাই তাই আচম আচমকে অখুলিব তরমা হাইকে নোক যাগ চিনি বরক রকনি থৈয় প্লাজমা প্লাজমা ডালথাম শেল টঙ্গ আব অংখা আর বিএস ডাব্লিউ বিএস প্লেটেড হনি চিনি সিনি যাগ হিমোগ্লোবিন কচাক এবা প্রোটিন টঙ্গ টংমা বাই থুই কচাক অঙ্গ অ হিমোগ্লোবিন নবারনি অক্সিজেন সিনি শাকনি যত বেশের কুসুবই তাই চিনি কার্বন ডাই অক্সাইড চিনি বসাকনি হামিয়া নবারন তিখলাইরব শাক ফানকরাক বরক এবা কাহাম বরক রকনি শাক লিটার কাইবা থুই টঙ্গ থুই কচা কম অংখেন থুই কৃ হিনজাগো তাঙ্গে হিনকে থুই খানানি এবা বিনি বিয়াল চামুং কাহাম থুই রিমায়া এবার চামুং কাহামনি বিশিঙ্গে থুই কবাং খাও চামুং কাহাম চায়ানি বাকি থুই কবাং খাই মাইয়া থুই কচা কাহাম চামুং চায়ানি বাকি নবাং কুক অঙ্গুব হই সাজাগ সঙ্গাইনি বাকি চামানি নংমানি নেলাইখেন নাইকিনি খাইনানি নাঙ্গো চিনি চাথিনি ও প্রোটিন গনাং মানে এবার থুই খানানি আইরন গনাং মানে আবো হাইরক চানানি নাঙ্গো রমদি সঙ্গ থাইলিক মিখন থাইলিক লাইফাং রক থাইলিক বিথাই কুমন আবনি বিশৃঙ্গ চং খাজুরি বিথাই কুমন আমরক চাখাঙ্কাই চং দাতিন থই খাওব হনজাগ তাই অ বেমারনি বাকি চং তুমুং ন সালব্রুম ব্রুম ন চামুঙ্গ আইরন তে প্রোটিন গনাং মানে চাইতংনানি নাংনাই হাইকে অ এনিমিয়া বেমার বাই চং কাগৈ এবা চিনি আচাই জরানি সিমিন ও এনিমিয়া বেমার নুক জাগি ফাইমানো সং কাশুই মানো আসুক জরাতে সংখানা লাইকা তিনি সাকাম করাইনি কগ এনিমিয়া বেমার অংখে তামো তামো নুক জাগ

আও হাইকে তাবুক সঙ্গ কক থুম খানা ফাশিং থাকলাইব না দিনে কক থুমও পৈলেও নানি এফাও দো অমরপুর কক থুম তাই হুকুমু বেদেক বাই কথালাই নগর পঞ্চায়েত তাই রবীন্দ্র সঙ্গ নি চোবা চুবাই তিনি ফুংনি দামদক নিশিমিন কবি প্রণাম তাই হুকুমু পান্ডা সংসার জাখা তাই আবন কারে শারিক নি দামদক বহাইন অমরপুর চণ্ডীবাড়ি মাঠ হুকুমু পান্ডা সংসার জাগনায় অজাগব যত আমচাই রং বড় রত্ন ফাই মানজাক ফাইনার বাকে কবক জাকা তাই অবহাইন হাইন হাই করবুক বহাইন ককথুম তাই হুকুমু বেদেক নিলওয়া জিমুং বাই তাই করবুক পানজিহাম রংনক নি চুবা চুবাই করবুক পানজিহাম কুচুক রংনকলাও চেরাইরকনি বিশিঙ্গ আচুগুই ড্রয়িং খাইমুং এবা আকিমুং বাতাইমুং পান্ডা সংসার জাকনাই অজাগা বহাইনো

0: যত বড় রং ফাই মানজাক ফাইনা বাকে কবক জাখা তাই অ বাদাই মঙ্গ গাইডক রংনক চড়াই রক ফাই মানজাক ফাইন হই সাকলাই জাখা
1: আকাশবাণী বিশি চিচুকু পুমা সালন রুগী কাইসা পান্ডা সংসার জাকনানি থাংতঙ্গ মে টালনি সালচি বা ও সানজা জরানি দামদক তামপুর সুকান্ত একাডেমিও কাইসা ক্লাসিক্যাল রেচামুং পান্ডা ক্লাইজাকনাই আরও মানজাকনানি বাকে যতন কবকা তাই মৈতুনারক দি আব বুসকাংনি চিবা সালমারি ও সুকান্ত একাডেমিও শারিকনি দামদক তামপুর কাইসা রেচামুং এবা ক্লাসিক্যাল পান্ডা সংসার জাকনাই
0: আও হঙ্গে আশুক জরা খানাবাইকা তিনি ককথুম তাবো খানাবায়ন সেবগ বরক তলাংমানি কক সেবগ বরক তলাংমানি ও আনি ইয়াফাও দ এনিমেল রিসার্চ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট কিসিসা বুকচা আচকথাই সুপুংজাকনাই অ আচকথাই রক নিমংঘা ড্রাইভার বেবাগৈ বুকচা আচকথাই ফিফটি অবনি বাকি রংমারি নাই ক্লাস এইট পাস তাই ড্রাইভিং লাইসেন্স গনাং উংনানি নাংনাই উমরং নাংনাই ফর্টি ইয়ার্স এবা চল্লিশ বছরনি বিসিংগ তাই খাতিজাক বসংনি বাকি তাই বিসি বা গবাং ফানো চোখনাই হিনি সাজাকা তাই দরমাই তালর জাগানো টেন থাউজেন্ড খাই আপনি বাকি নাংমানি যে সার্টিফিকেট অংখা তঙা নাংনাই পিআরটিসি আধার তাই বার্থ সার্টিফিকেট তাই ক্লাস এইট পাসনি সার্টিফিকেট তংনানি নাংনাই তাই লগি ড্রাইভিং লাইসেন্স তংনানি নাংনাই তাই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তংনা নাংনাই তাই লগি দুই কপি ফটো এবার মান্থলি তবুই ফাইনে নাংনাই অবনি বাকি নরক প্রাণী সম্পদ ভবন থাঙ্গই ও ডকুমেন্ট রপ্তলাঙ্গই মালাইনানি বাকি সাকলাই জাকা অবনি পাইথাক সালমারি সাকলাই জাকা ও বুসকাং তালনি ষোলো ষোলো মে ও তালনি ষোলো মে নি বিসিংগ সাকলাই জাকা আবো কাইসা কাইসাকে সাল বাকির জাকা তেরো মে ও হে পশ্চিম তে উত্তর ত্রিপুরানি লোকরগ্ন বরকনি যে হাংকর থাঙ্গই নাই হাংকরনি যে অফিস নগ থাঙ্গই হাবা নগ থাঙ্গই জমারানা বাকে সাকলাই জাকা তাই খোয়াইতেই দক্ষিণ ত্রিপুরানি বাকে হিঙ্কে চোদ্দ মে তাই সিপাইঝলা তাই অনুকোটি হাংকরনি বাকে হিঙ্কে পনেরোই মে তাই গুমতি তাই ধলাই হাংকরনি বাকে হিঙ্কে ষোলো মে সাল সাকলাই জাকা জরা হঙ্গে ফুংনি দশটা নি সিমি দিবনি দামসা তামই সতী থামচি নি বিসঙ্গ ফাইনাই নংনি ডকুমেন্ট রং জমারানা বাকি সাকলাই জাকা আশুক জরা সঙ্গালাইকা সেবুক বরক দলংমানি কক গেতাবুক সঙ্গ নবরতিবরনি কক কিসা খানালাই না
1: তিনি নখা কিসা মগৈ তঙ্গনা গ্রং গ্রং থায় ওয়াতই ফানো ওয়াই মানো হনই হজাকলাই জাকা তিনি সালনি সাকানি তংমারি তঙ্গনে থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামানি চাংমারি তঙ্গনে নেচি থাম ডিগ্রি সেলসিয়াস মিয়া সালনি সাকানি তংমারি নকজাকা থামচি ব্রৈ দশমিক ব্রৈ ডিগ্রি সেলসিয়াস তাই চাংমারি নকজাকা নেচি ব্রৈ দশমিক চুকু ডিগ্রি সেলসিয়াস নবার তুই হকনি মারি তঙ্গ সাকাও চুকু চি চার খামাও বা চি চার ওয়াতই ওয়ামানি মারি ক্রি
0: আও ইংকে আশুক জোড়া খানাবাইকা তিনি নবরদ্বীপনি সেকাংবাড়িয়া ককতমা গাই তিনি পান্ডানো কম থেঙ্গা আং তনুজা
1: আং সবিতা
0: গাই সঙ্গাও থাকতে থাকতে তাংসার জামু খানালাইনে জর্না এরংনি খুক্তি

আচ্ছা যারা খানা লাইকা জর্ণা এরং বারে চাপ যাক রাপমু আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখ্যা তিনি ফুংনি কক বরক পান্ডা হায়ুনি খরং যত নন তাইশা ফুং কাহাম তাই খ্লোম বাইকা

0: ke jotono no haino halam shokpiro shalgama bandao shalgama bandao jing taisingo shalai donglai mani responsibility no teye jini tinini kokbumao tenero green hori manai 2326253 wo te shahor di tini bar jano teye eba jini je daitto jini je responsibility abo bushek jorate kotor eba tam tam klai nai na jing abono te shaimano ejen khroksa guardian eba ejen khroksa bufa ngai ni busharok ni ba gai ni bar jatamu eba ni ni klai te tamu eba nang khroksa haba nok ni kuchuk ni shamang klai nai ngai ni ni lukurok no nai thini ni ni tamu bar jatam ni ni ta gun dai to to abono te shin chalai nai Fighting or Jura Haino High Sung Tang Life Unai, Cog Dukni Fashingo Hello, E. Funkaham.
1: Ang Sava Broto Sahoritomo.
0: Ow, ow, Lam Shogodera.
1: Anasanam. Sankama Panda Ozara. Keremitong, my canitong, my Jotono, Havai Ham, Hamzam Yapar.
0: Ow, ow.
1: In Tini Cog Botomato, Barza, Bata. মানে রেসপন্সিবিলিটি তা কর্তব্য বেলাই নাংসু মানে শব্দ শিকনছা তো মানে
0: হিলিক মানে বেলাই
1: হিলিক এবং পজা কৌশিলিক তবে আনি কক গাঙ্কাই নন যখন চিনি বুগরা সা অর্থাৎ যে সুনাম নাই ভগবান যখন সুনামে রহপূর্ণ খরকসা দায়িত্ব Rio Grau non ho più là.
0: No.
1: Anche in un'altra, no?

বুঝানি ভাইকে বিশ্বাস বাজন বান যে পজাইয়া ফারমানে পজানো ভাইকে পালন খাই নাই আবু পোড়াপুরি নিজে সাগ সুক্তা মুনি সুই আসাই মানে মুনি বলতে তো দায়িত্ব গান একাই নাও বরং ইমকল পুতছে পরীক্ষা তো নাই যে বারজা পালন খাইনি ক্ষেত্রে আইচুং সাইচুং বছর পর্যন্ত আজে বারজা বসি নাই মাংখা মত দেখ তাবু রম দি যেমন এই যে কক সাইতঙ্গ বা চিনি যে আত্ম দোষ খরচা কিন্তু দায়িত্ব গান চিনি উপর যে বারজা তঙ্গ ও বারজা বড় মারক আবুন পালন খাইনি সেলফ কন্ট্রোল বা নিজে আত্মনিয়ন্ত্রণ খাইনি আং নিজে বসে বিশ্বাস খায় তারপরে সঙ্গ বই বাই বিশ্বাস বাজনু নানি বই আনো দায়িত্ব রেখা দায়িত্ব নাম পালন খাইনি বই বাই পালন খাইনি ক্ষেত্রে তাবুর দি যেমন আং বড় খরকসা বড় কাহাম থাকাই বনি চরিত্র নই পুইলা নাসিগ্রাও ব আসলে বনিজিনো বসে পালন খাইকা মানে ঠিক ঠিক দা চলিখা যেমন ককুবুইদা থাকা যেমন থমাবাসাই আনি পুইলা কর্তব্য পালন আং যে বারজা আনি যে আনি যে দায়িত্ব হাল পানো সঙ্গ বাদা বাতাখা এক নম্বর আনি বারজা আবার দায়িত্ব ঠিক মতে নিজে মখান দা সুকা বুয়া দা হুকা বুমানো বাসাইনে খুদা খুলুমকা মতাই মন্দির থাকা থাঙ্কা এবং যে সময় বুমা বুফানো খুলুমফুরু স্বয়ং মতাই নি দাওয়ান সুকা যে ও হানি যে যতনি কতর হুঁকাই আমা মখানি সই যতনি কুসু হুঁকাই বাবু এই অবিশ্বাস তো আং তুমি দা মাখা কনফিডেন্স যে আনি আং যে বসা হানি না আনোর যেমন রমদি যেমন চিনি যে বারা থাক অতর বা বারা সাত কতর নি বিশিং চিনো টিপরা হা এক সময়ও চিনি নিজেরা স্বাধীন টংমানি চিনি দায়িত্ব সামনে বারজারি রেখা ভারত সরকার ন ভারত সরকার বাজার যে নিও ত্রিপুরা হা যখন ভারত বাই যুক্ত অংশাই আর যুক্ত অংশাই সুবিধা অসুবিধা সমস্ত কিছু বারজা আংনা নাই অর্থাৎ ভারত গছিও আপনি মৌসাস করুন পড়ু এগ্রিমেন্ট যখন পড়ু আং পুরা দায়িত্ব আং নাও নিনি তাম সুবিধা খা তাম অসুবিধা খা ওর বরক বাংলা নাই আমার নিনি মা কাইনি আমার নিনি নিনি যে অধিকার আন অধিকার দায়িত্ব পুরা ভারত সরকার ইয়াগ বনি ফলে তাও তাও তাম নুগুই তংখা আর বন যে বারজার মানে বন যে দায়িত্ব মানে আর দায়িত্ব থাইছে বল পালন খাইয়া পালন খাই চিন্তাবুক তামে চিনি চিনি যে বন যে দায়িত্ব মানে আর দায়িত্ব ন মুক্ত খাইনে বাকিছে আন্দোলন মা খাই নেই কিন্তু পালন খাই পালন খাই উল্টা আন্দোলন মাকাই যেভাবে টংনা নামে যেভাবে হা ও যেভাবে টংনা নামে সঙ্গাবো হাইকে মা টংলিয়া কারণ চিনি যে বরং দায়িত্ব মানে যে সরকার যে দায়িত্ব আর দায়িত্ব পালন খাই দিয়া আবো হাই তাবো চিনি নিজের মধ্যে যেমন খরচা বরক নন এক লাখ টাকা ফান একটা এই ঋণ হিসাবে নন ঋণ রেখা নিন উপর নো ঠিক ঠিকই খরচ খাই দিয়ে লামা সনাম দি নিনে নন বারবারই রেখা কিন্তু আনো তাম খাইকা এক লাখ টাকাও পঁচিশ হাজার খরচ খাইনে বাকি পঁচাত্তর হাজার আং নেন গায়ব খাইতে মানে নি দায়িত্ব পালন খাই দিয়া অব মানে পেছনে একটা নো আবো আমি চরিত্রগত ভাবে আং কিসার ত্রুটি তঙ্গ আং নিজে নিয়ন্ত্রণ খাইমেয়া লোভ নো আং সামলগই মেয়া এবং আনো যে মতাই রক এত মানে বুদ্ধিমান বরক শ্রেষ্ঠ জীব মানব হ্যাঁ আজকে গিয়া আসেন চুরাশি লক্ষ থাই নি পরে

0: ভিন্ন জগৎ, প্রাণী জগৎ থেকে আরম্ভ খায় নিনি নিনি বনজ সম্পদ থেকে আরম্ভ খায় যত জগৎ তঙ্গনি প্রাণী জগৎ উদ্ভিদ জগৎ যত জগৎ নিনি যত প্রান্ত মানে যত তঙ্গনি আর খন্দকে থাই নাই মরক মরি সঙ্গে থাই চিনি থাকবো দায়িত্ব কত নাই দি অসংসার নামা কাহাম ফুলুঙ্গানি দায়িত্ব চিনি পুইলানো বরং চিন কক কাহাম সাই খাঙানি চিনি দায়িত্ব যেমন বনন জগৎ মঙ্গল জগৎ মঙ্গল নি দায়িত্ব চিনি বরং মুনি শুনো জন্ম হরু কিন্তু আং বছর পর্যন্ত পালন খাইমাঙ্কা আং নিজিন প্রশ্ন খাইনা নাংনাই আং নিজিন যখন প্রশ্ন খাইনাই আ উত্তর নাই সাইচুং সাইচুং যখন রিমাঙ্কা গাই আপরুসে আং খরকসা বার জাগান আং মুনি শুনি নাই আং মুনি শুনি জন্ম না মানে আপরুসে আং সার্থক নাই বকু চামুং নুমুং কাহাম তামুং কাহাম তমুং কাহাম সমস্ত কিছু আং ফুনুকা তারানি ক্ষেত্রে যদি আং দায়িত্ব না থাকা হাই আঙ্গন তারানি ব্যবস্থা খাই দিব তানানি দায়িত্ব কিন্তু বনি ও যে তানানি দায়িত্ব বনি যেমন চিনি যেমন চিনি আশা সরাই রক যখন আশাই ফুরু হ্যাঁ আশা কলাই ফুরু আশা কলাই নিও বন দুধ চারানের দায়িত্ব বুমানি বনি বুমানি স্তন পর্যন্ত চিনি তাম মকল শুনু যা বন বুকুগো
1: পালন খাইনানি আবনো সন্দেহ খাইনানি আবনো নিনি ব্যাপার পুরাপুরি আবনো পালন খাইনানি আবনো সন্দেহ খাইনানি আবনো নিনি ব্যাপার পুরাপুরি আবনো নিবাগিনি আং চিন বড় রঙ বনামুসুং এই যে যেকোন জিনিস বৈন্য বিশ্বাস বাজানো বাসানি ক্ষেত্রে আব নিজিন চরিত্র যে আত্মগঠন যে আ সংগ্রাম জয়বাং রানাই তারপরে নিনি প্রতি বরক নন বিশ্বাস জানাই মার খাই নিনি প্রতি যে অ বরং আং বারজার খাংখাই অ সামং চাচুক যাই বনিন প্রতি একটা এই বিশ্বাস নাই তাক আবনো অর্জন খাইনান থাকান কেন অর ফাইকেন কেন চরিত্র চরিত্র মূল আ চরিত্র মানে আত্মজয় করে যে কানজি ব্যাংকে বিশ্বজয় করেছে আত্মানো যদি জয় খাই সমগ্র পৃথিবী বরক সমগ্র দেশ নি বরক আত্মীয় স্বজন নন বিশ্বাস আসুক না বন দায়িত্ব রেখে সঠিক সঠিক দায়িত্ব পালন খাই এ আবহাই বরক নাম থাকান খাই নিনি চরিত্রগত তামুং না নাই আবো ন নিজে ঠিক মা খাইনাই আংকি সঙ্গ যে রানি ক্ষেত্রে যেমন বরক অনেক সময় এই ববাই তা কথা দি ববাই কথা দি এই যে আইডেন্টিফাই খাই দিব মানে আর কক টঙ্গ কুসঙ্গই বুজঙ্গ ও বরক কুসঙ্গ কুসঙ্গ মানে হামিয়া বনি কনসুমুং বনি আগো দায়িত্ব রেখে ববন নষ্ট খাই নাই তিনি যেমন পাঁচটা বছর তখন পাঁচটা বছর সমানিয়া একটা বছর একজন মানে ঈশ্বর বক্তি মানো পিতৃ বক্তি মানো বোমা বোমানি বক্তি মানো কিন্তু তাই অন্যান্য বসা আনতে ইয়া বনি চলা ফেরা ওয়ান সমুং তমুং সামুং বরণ কানি বিশ্বাস যোগ্য ইয়া আপনি বাকি নাই না আং ও যে চিনি যে সালকামানি পান্ডা এবং ও এফএম নি বিশিংটি আং কবং নাই মুসুঙ্গ নিজিনি দায়িত্ব ন যত মান থাক মানে ঈশ্বর সোনামি রহমানি কাইসা চিনি ভাগ্য সুভাগ্য হাজার হাজার কোটি কোটি বছর সাধন বজন খাইমানি পরে ও মানব দেহ মানমানি কাইসা পূর্ব জনমি সাধনার স্বীকৃতি ফসল খাও মানব জীবন ও মানব জীবনে কাইসা বিশ্বাস যোগ্যতা নন বাজার মানো দায়িত্ব পালন খাইমানি ক্ষেত্রে আং বসুক যে দরকার আং যে বসুক থার কৃক হ্যাঁ বসুক ফান না আবো আং নিজে তৈরি মা খাইনাই বই তৈরি খাই দিমে আবনো যেমন বুফাংনি ফল নিজে নিজে যখন মনমানি আবত্তই মানি থকমানি না অন্য রকম কিন্তু নাকি খাগে সুগুই তগুই নরম নি চাখাই আবার থাকে।

0: 아버 분이 애때 가서 꼭 분이는 그런 거냐? 그런 거 어디시든 동냐? 거기 강우. 니진이 태자서 하는 왕속의 보로보크로 태자자다 성에 되면이 아버 갈 꼰지는 때 뿐이야.
1: 아버는.
0: 아버 갈 때 태자서는 동. 그러니까 태고 보면 이제 구성의 부정거 하네 양는 자진 거지 하나니 내면이 능거디 성거가 한바이 능거디 그다가 한가이. 너는 보로 액돔 새로 들어가서 소문 너는 함장나이 니는 프로티 만에 100% 소소 미사스나이. 제 만이는 제문 보로 시클라마서너 이니 요거 리더 하가 저라 시클라 야거 나 저라 이니 야거로 하가 가냥 서서 셰똥나이. 그래 아버님 뭘 거터나 한가 저리트로 저리트로 뭐 너보나. 그러니까 아버는 아무것도 보롱니 프로티 이션니 프로티 다이토노 제 팔은 카이탄가네 보카 포크리토 마노스 에본 보케 포크리토 보라 오프리티비오 마나보고의 젊어 파일 마마니 몽카 보니 지본 사탁 에본 보노 보노노 부이 모타이 하이케 마니 타코 보본 타게 아버는 타게 가있는 이수지니 세크리파이스 마 카이나이 제몬 루 댓 우호 여보 롱는 능택 마 카이나이 타코 약타 비샬 바전 마 타게 아프로노 보롱 타니 능카이샤 바르바르 칸카 যে বার জানি কর্তব্য পালন খাই মানে বন বিশিঙ্গাবো কোন দিন টঙ্গিয়া তাকো আবাঙ্গি নঙ্গ খাইফ্রো নার মানে সঙ্গে বুজঙ্গ সঙ্গ হামিয়া বাই কোন দিন বন্ধুত্ব তা খাইদি তাহাম বরক বাই চলিদি সাধু সন্ত বাই চলিদি অনেশ বরক বাই চলিদি অনুষ্ঠিত দ্য বেস্ট পলিসি সততাই মহৎ গুঞ্জে বরক বরক বাই চলি নাই বন বরক বার যার খাঙ্কাই মানে বার জানি উপযুক্ত বরক মুই নাই সুখ তাকো আপনি বাকি নাই আনিও যে অওয়ারনেস পান্ডা সালকামানি পান্ডা অমং হাঙ্কাই আপনি রগ্ন সালাইনানি বুঝিনানি এবং বুইনি থানি বস্তু খানানি নিদিন তৈরি খাইনানি একটা যে বিষয় ও বিষয় নিয়ে তুমাবাই এবং নন বেলে বেলে হামবাই খাই তো নাই রক বরং নবান ঠিক আবহাই আস্তা বাজন নিদিনি বার জন পালন খাইনেন বাকি সচেষ্ট বেলে বেলে হামবাই
1: হামবাই হামবাই সিনি তাকো ককরা সাইখানারে কাক বাংমা কক নাংমানি কক তৈনরব শহর দিয় ভাগে কবই নিনি বরক মনিশঙ্কা কাছে চং আচে ভাগে যতন জ্ঞান শিয়ান মানি ফাইও ফিয়াবা চং জ্ঞান শিয়ান বড় থেফানি নাং বাহাইগে চিং তামুখলাই নেন নাং আবনো চিং স্রং রানান নাং যাও ফাইদিঙ্গ জোড়া সাব কক দুগুতং নাই নাই গ্রানে হ্যালো
2: হ্যালো
1: ই ফুঙ্কাহাম তাকো
2: ফুঙ্কাহাম ভাই
1: ই ফুঙ্কাহাম
2: কোম্পানি অবনি তো ভাই
1: আও আও সারি সারি
2: তিনি তো বারজা
1: হ্যালো বারজা
2: তো তাবো নুকুন কি থাকে নুকুনি বারজা মো বহন দা চংকা তাঙ্গে বুপা আজি তো কাঙ্কাই মা বি বি কোথা থংছে নাই মো হাইচা নুকুন কোন খাতানি থাঙাইচা
1: দা দা সারি
2: মানে বাজারে কোনো বাজার সাসুগুলা খাইবা দরকার
1: আও চিং খরকসা খরকসা বরক নাঙি বার যা ইয়াফার যাক বিনি থানে চিং কুবুই গথার নংমানি বাকি খরকসা খরকসা না আসুক বার যারা যাগো ফিয়া ও যে বরক যে বার যারা জাংনাই বরক বসে শয়শয় কুবুই বরক শাক শাক ন কুবুই হিনে দা ওয়ানসুক বসে যতন স্লাই মেন্ট মেন পাওয়ার বিন থানিসি হায়দা বো বসুক জড়াতে কুবুই খায় বসুক জড়াতে বিনি যে দায়িত্ব বিনি যে বার যেন সামঙ্গ ফোনাং আবনো সুসং নাইগ্রানা নাঙো এবার আবনো সে ব সুকাং সাকসেরি নাই নাই না যে আং খরকসা বার যার যাক মানে আবনি যে মূলা যা আনি স্বাগত দাতং আবনো সং সুকাং সিনানি নাংনাই যে আং খরকসা এবার চং লুকুরক হামজাগৈ যে ধরাপানো সং খরকসানো চাজাগৈ বুট ফানো রেখা বা চং বনো চংখা খরকসা

0: লিডার চংখা যে বিনি থানি আকুয়ালিটি তো দং এবার যে বরকন সঙ্গ চংখা আবনো সঙ্গ বিনি থানি যে বার জারে মানে আবনো বো কাহাম খাইদা বিনি রেসপন্সিবিলিটি ন ব মেনটেন খাইদা মানো আবনো সঙ্গ নাই থাই বা বসাক সাক ব আবনো ওয়ান সপ্তাহে যে আং আস কতরমা বার যা আবনো আং বাহাইকে খাইনানি বা বাহাইকে মেনটেনেন্স খাইত লাংনানি বা চিং বাহাইকে ইয়াপ্রি রমনানি বব বাহাইকে চিং খাইনানি আবনো সঙ্গ সিকাংপুর ইয়া পুইলা সাক সাক ন সঙ্গ চেরি নাইগ্রান নাম। হ্যালো হ্যালো
1: হ্যালো আয়ে ফোন কাম ভাই
0: এ এ ফোন কাম তাকক ন
1: আমি বিজয় সাইজম দো
0: আও সারি
1: আমি বাকে কক কিসা আঙ্গু সংসার
0: খাইতাঙ্কা
1: সংসার নি খাগাঙ্ক তো বাদা অবত তাই যোগলি আবলে
0: না
1: খাইরে জাগাঙ্ক তুলো সব দাম হেঙে থাকা নি কক বাই তামসনাই সতন যাক সুবি তো
0: নাই
1: তামসনাই অবংখা বড় নি লাইক যত বড় সাই মন সঙ্গে আসু কুতুগু হাবি ওই যে তাবো যে চলে মন অবন কিসা সাহি নাই ইঙ্কে কুবা মানো নুক জাগো ফান শক্তি ছগে তিরক যে বার যা মা বাবা সঙ্গে তামসনে বসা যেতে ফান শক্তি ছগে যে রঙনা জরা রঙনা জরাও যেতে বার যা তুই গেবাং মা তামসনাই সালতা মাস সালতা মাসে এমা হাইটা তা ফুনি মাইসে ওই বুয়ে বাসা থানা বাকে সামঙ্গ ও বাহের সিনি মকর বসকা মাসে নক জাগো দো যত কামি হলো দো যত কামি হোক গরিব বহনে মে আসি অবাহের বড় রঙ জীবন দুঃখ মানমার খপসা মাই করয়া হাইমা দোজা গতা মানে বনি বিষতা গর নাই বাই সিমুই থাকা ইকে অবাহাই জেতা বকি আছে নুকজামনি তা মা বাবু সঙ্গ অবনো ফুর দাকক সঙ্গ অবন সাবো বেলেগ খান খাঙ মানে কাহাম কংবা ইকে মা বাবু সঙ্গ বসাবতি যেতে খাসি আনকে বেলেগ খান কষ্টলে মানা হয়েছে যেতে মা বাবু সঙ্গীতা ভবিষ্যত যেটা জিন্দাল টান যেতে নক নক নক যেতে কাহামকে তেলাঙ্গি মানানি সিরিংদি সিরিংদি ফুরিংদি ফুরিংদি বড় কেবা মানো সাবো যেতে সঙ্গাবো আপনার সঙ্গাবো বেলেগ খাদো খুঙ্গো সিনি লামো সিনি লাঙ মহাই গেরাম কতর সঙ্গে ফাইকা অবনি বাগানি যেতে বার বার মা সাবাইও নরব অবহাই বার বার নো সাইন সাইন মা খরচালাই ফির ইনকে নাই ও সেকাঙ্গো যে গেবাং মা নবর ওয়াটি খাই সিনি বাগান মা নষ্ট কিন্তু ফি আনি নষ্ট নি এখনো নিনি কাকুং নষ্ট নই মানো কিন্তু ব নগ্ন খুঁসাল না বাজে ও যেতে কাহাম কেন টঙ্গনি জায়গা বাবু কিন্তু সামু খালাই তো কিন্তু বাই থামনি পড়ি ও বনি সংসার যেতে ব দায়িত্ব নাই টঙ্গনি বনি বসা বসে ধরতে দুঃখ নাং তখন আং অবন কিতা তামসানে সানমু সঙ্গনি কক ইনকে সুন তো মনো সুন যে বর্ণনা আসিগে সুন যেতে সামু খালাই টঙ্গনি আর জায়গাও সুন দেরে থাং খালাই সিনি বাগে বেলেকে কিসকে কিসা জালে ফোন ফাই আসি কারণ তামনি বাগে যে জায়গাও সংসার আর জায়গানি সংসার বাইব কাহাম করেন তো চলি টঙ্গনি তোমার আর জায়গাও জিন্দালে থাকা তো আবু তো কিসে মিশা বিরমান তো ফাইনি কম আবু তো দাম সালে সে নরি মাইয়া ইকে না দিয়ে সুম সিনি মা বাবু সংরক সুম অবনু বার বার সাও ইকে সুরুং দি দিন তো পরিবর্তন হইতো কিন্তু নিনি বুখা পরিবর্তন ইয়াছলে আবু খলে কিন্তু জাগান জাগা ফাইও নাই অবন বাগানি সাও যারা সিনাই নু মেরক যেতে বুসকান আগু যেতে ওয়ান শুনে বড় রক ভবিষ্যত যেতে নক নক হুঙ্গো বার যা তুই কাহাম করেন থাং মানাং থ অবনো নো সিনি যেতে তাকক সং ফরেঙ্গো সেকাং মাসিগ সেকাং নুংনাই সেকাং যেতে বড় সেকাং সেকাং ওয়ান শুকু যেতে আপডেট মানাই অবনো অবনো নো ফুরঙ্গো বড়ক যেতে নক নক হুঙ্গো বার যা তুই কাছে ম্যাথস তো কেবাং মা আরো কোর্স নি ডাইরেক্টর দঙ আর ম্যাথস পাই আসো জরুর তুই ইকে বড় নি কাছে কাছে ডাইরেক্ট পাই আসো জরুর তুই বৌনি টেনশন বকরক বেলা খেন দঙ সিনি নক রকমও বা মহাইনে সঙ্গতাবো সংসার কাক সিনি বসাবতি ইমান ইয়া গুলো সিনি বসাবতি ইয়ে সঙ্গে মে এসে জরতেই অবলে সিন থানি ও দায়িত্ব তুন তোমায় হয়েছে অব আনি দায়িত্ব ওই টাকা যে দায়িত্ব বা দায়িত্ব আবু স্টেপ বাই স্টেপ আবু তো লগে লগে ট্রেন দো ইকে সারা থাকবো তো কক্তে বেলা কিনা তোমায় টাইম লাগে ইঙ্কে আসুক তো সাই মাংলা গা
0: হাম বাই হাম বাই হাম বাই কেরেমান বাগে আচ্ছা জরা তংখ সাইমানখ সং সিনি বারজা এবার সিনি বড় রকনি সাগ বুফুরু চং সিসা গে জেফুরু যে বারজা সিনি সাগ ক্লায় চ আবন হেন্ডেল ক্লাইমায়া বা সাবৈমায়া সিনি পদ্রে পর

0: वन सुख मंगो आबो क्रुई एबा जों आबोनि नलेज सिक्रुई आफ्रु नसिनि जे रेस्पोन्सिबिलिटी आबोनि जे दायित्व सों रजाकमानि आबोनो सों वन सुखु जे बरक एबा जों बुफुरु सों खासि जाय फायबा जेफुरु सिंछाखौ पजाक्लायो आफ्रु नसों सिजाय फायो बा हेन्डेल खालायनो रिंग्यां थांगा आफ्रु जेफुरु साजागो फोरोंजागो आफ्रु सों आबोनो खुनजु गायनारे गया बा जों सिजाया आजरावनो जों जेफ्रो सिनि साखाव वाति हाय क्लाइदव तै आफ्रोनो हारि आनि खरक साखा बा नुखुं सिखरै नै आफ्रो सि वान छुक जागो फाइदिंगा जरा साबकक दुगु तक नाय नाय हेलो
1: हेलो कुंका हमांका गुलन कोन जा थाय दं
0: आव आव बुखुक न लाम सगो जराव पक
1: पा थाय वालो का बुबा कोनि तासे तो दलाई नाम माने तोके
0: आव
1: রবীন্দ্রনাথ ঠাকুর আছে ইমান দিন কিন্তু চাইটা গান যদি তোর ডাক না ডাক শুনে কেউ না আছে তবে একলা চল রে আগু বাইকে শুরু খাইছে
0: বাদ
1: যা বরং যে বাদ যা রো আর বরং বাদ যান ঠিকঠাক পালন খাই মানে যা মায়া দা
0: খাবাই নং কুবুই বরক নানি নাংনাই হেদা
1: আ
0: আ এই হাই কেসে জং আবার জানো হরসাই মাননাই
1: নি জেনে বক্তিওদান নি জেনে মামলি ভমেন কোন না কথা থাকে না আজি কাজক ভাই একা জগর গই তো আনতে জান জানি বকে পাতা জাহানা কাম কাজ তো আর রকম মা তুমি বাই কাছে তো বছর হইছে বাওয়ানি বসা বতে রং ইসকে তো রং কা সং খায়ো নবা তোমাও কা তোমাও বাবা গরা বকরা তোমাও ফাইলাই যাওঁকে আৰু যেমন বয় যুগ সংৰ গানি বুকাং সংৰ যেন যতন একত্ৰে বছৰত দুই বাৰক ফাইলৈ নব কয়েকদিন লগ সংৰ আনি বুকাং ন যে আৰু নৰ একসাথে ভাবে কে মালাই লেখা চালাই নে না কোনো নি গে তাই যত ৰক তাৰ যেমন আনি বুকাৰ যে অন বয় যুগ সং বুকাং বি সং ন তাকে সামৰি ৰজে সংলাই নে নি তো বুকাৰ পতে কে না কম তো কম পনৰ জন আৰু কালাই চালাই নে
0: আও
1: ফাইলাই বই রক দি মুখে তাই হাই ক্লিয়ার দি তবে সং না নিন যে আনু সকুই দায়িত্ব রূপে সং পানি কে মারক বাসা দি তাই রক বড় ফাইলা বই রক দি সং
0: সং রং দান যাক
1: রং রং জানি খবরিয়া তাম সং ন সংকে ওই ও ব সং কা আঙ্কে আই ও হাই সরাই হাই তুমি নে কাম কে খেল খাই মে মত ইয়ো বি থাকে সং পা বি থাকে সব তো আম আই
0: আও আও বার জানো বার জানো হর পানো লেলেং বেবেং দা
1: কে আনুকে সঙ্গে থাকতে সঙ্গ সঙ্গ আয়ন কাছে জেকপাং কসে বুসে সামসা বুসে মসা সব আবো বেন খাই খাই সঙ্গ আ ফাইতে আছে সঙ্গ খাই যারে মারে গেন গিয়া আ ফাইতে গো সঙ্গরি রক বতাবো আগে পাই যায় বড় যায় জানি জন বুয়া ফান্ন গো তুমি খাই সঙ্গ ফুট বার যা রক মাইয়া মানে বার যা করাক রক ইয়া ফুট যাই যাতা তাই যে বগলে কিন্তু যে দিন সঙ্গাই যাবো তাই কে সঙ্গ কারত আ দিন কি সঙ্গ নাং বিরাট বড় একটা বার যাবা দায়িত্ব নিন বকর বকর
0: তাওলানি
1: বুসাং কান বুসাইবেয়ান বুসাসি মিছানি দাইতে বংন সার নন খামন আসাতে আবু বাইয়া আর সঙ্গে পুরা নিনি বেবং দাইতে ন বেবং খেল খায়না ন তাই ওই বড় টংছে নি না করা জং না করা যে সম টং তবন ন বড় নি দাইতে বন ন না না না আম ভাই নি বাবি জাতা বাকে কিন্তু বেশির ভাগ ন বুসাইবেই বান বুসানো সারি মঙ্গ পাই গাম তাই কো নার ওয়ান না করি সব গে বং না সারি মঙ্গ পাই আম তুই হিনাই বতং লে
0: আও টং টং
1: টং টং বাবা রহ মঙ্গ কা কায়া তো সময় রোগ উপায় তো সালাইতে
0: হামবাই হামবাই ক্রিমানি বাবে কতাইব সালাইনে নর ক্রিংহদি সেনি জরা তঙ্ক ইয়াফাব তে সতী জি ন হাই তঙ্ক আবনি বিশিঙ্গ তাইব কগলাম কাহাম খানা লাইনে নরক নিত্রতে অ টপিক নতই তো কবাং মানো সাজাগো কবাং মানো হজাক বুখলাই

0: जगो तांगै हेंगाय नों दिनै खोनाव बखना खोनाया एबा सोरोंलायथानि फेलायमुं दङ नोंगे आबनते बसों हजाख्लायनायनि बागैनो अकक्रम न जों बार बार माग छालाय हेलो
1: हेलो
0: इ फुंकाहाम दाखक न लाम सग जराव
1: फुंकाहाम बक
0: आव
1: आं थांसम थाय नै मानि के खनाय
0: आव सिनिमुं पुलानो तामसाका दाखक नि सिनिमुं कि जारग्रा
1: আং টংসা জোতে বাজাকে কাহাম ন লাইয়ে না আং কুলো আং কোটা গুলো বিসাপতি রগুমতে বমি দেলক বাজা ম আবরু চিনতে সেনি আরে না গো
0: আও আও
1: দে সিং টংসা জোতে আং টংসাতে কষ্ট নি দিহিং তো পারং যা কষ্ট কাম কইনে পারং কা যত দিগিন হান দিও ন পারং কা বক দো
0: ওকে
1: গচিং আজি গসি কষ্ট কই থাকা ও সনক সনক পুরো জীবন
0: কেবনি লংমাও কষ্ট করি এবার জঞ্জাল করি অঙ্গে মাইয়া যতনই নতঙ্গ
1: ফিয়াবা
0: আং নগিয়ানি বাকি আবশিয়া আসে হাইকে সঙ্গে কেসা সে কক দুক নাইলাই নেই আবনি ইয়াগুলো সিনি পান্ডা পাইনানি ফাইসিংও থাঙে দঙ্গ চিনি স্টুডিওনি জরা খগ ফুংনি দাম সিনি দামে সতি নেইচিসা আংজাক অবন পাইথাক কক দুক অংশিথং চেং তিনি পান্ডা ও সিং রেসপন্সিবিলিটি এবার পার জানতই সালাই দাই মানে হ্যালো
2: ফুঙ্কাহাম ম্যাডাম
0: ই ফুঙ্কাহাম তা খুব নাম সবজরা
2: রেসপন্সিবিলিটি বেলাই নাংমানি নাম সালাই রেসপন্সিবিলিটি কম সালান থাকে ম্যাডাম আমাকে অম হাই থাকবো তিনি বসাক নসং আছি কাম কথা তিনি হলো অর্গান গবং মা অর্গান দো হে দিবা আ অর্গান দো বেবাক নি সাম ফাংশন দো তা আবো আবো কেন রাজাক তাবো তিনি যে কোনো মানে তাবো বাইক ফানাঙ্কা মোবাইল ফানাঙ্কা আর বো পাঁচ সক দোলা হে দিবা আ পার সময় যতনি জানি জানি সামুং ওকে সিনি বুফাং বাফাং রাও বুনাছি বলাইনি সামুং বলাই খ্লাইও ইয়ারংনি সামুং ইয়ারং খ্লাইও বিনি যে স্টেম তং আবো বিনি সামুং বক খ্লাইও আবো জানি জানি মা খ্লাই তং যে কাই তোরবো সুনো উইলা ইয়া ফাঙ্গনো সুনাম পুরু একটা বার যা বক মানে উইলা কতর বার আঙ্কে ও সুন সামনো সুন নাইকানি খ্লাইনানি বার যাব

0: บริโนเกอบริยังงั้นก็ขนาดยังค่ะหนึ่งตาบุ้งสิมีออกสวยบสามาบาสินะตุ้มน้องบุ้งยังค่ะตุ้มบอกสานันนังละขโมตาบุ้งสมศักดิ์ใครจะบันหนึ่งหนึ่งอาบุ้งนี่ฟอลมันสินะบอกมาใส่หนึ่งบสามาบาสินะบสามาคำนี้ตาบุ้งบาร์จะไปเก็บเลยบสานุมาไหนสินะมาพูดสิสินะแต่สลานุบุ้งค่ะไอ้สลานังนึกนึกก็ขนาดวิญญาณก็มาบาร์มันยังไงนี่ทีนี้สิมีหนึ่งพอสงสารก็ลมติดขี้เลยนั่งเลยก็ลมติดขี้เลยนี่นุ่งมาสารุกไงเมลัยก็สตมักเลยไงอาจิวิมาสารไงอาบุนุนึงเป๊ะพอจังจะกินึงยกเลยขายมาลีจะตารุนเทกัสนึกอาบุนุนบางทีสิ่งอรุณวันสุขใจสิ่งนี้อาศัยแค่บุนุนสิ่งก็จะพอสงสารจุดดูเขตรสิ่งนักหรอกค่ะแต่จุดดูจระมันresponsibility no jara ab khaimano boro abun ka kaise boro kok samne beat you mone kaise khorok sa boro kok samne meta so winners take responsibility losers blame others mane jara
1: ji complying
0: boro responsibility nao te boro jara hari nai rong ke boro kok simi sawi bunyo kulugo blame simi khlai tongo kisang ang way responsibility in joto ni tam kongo sabo tabo tamo nung responsibility man ka tamo nini yago samung tong abono sing tabo protipadon protipadon kore ba abono sampadon kore le nyan abo se sing tabo wanchok ta hedi ba ang yago de tong man abono nang ang tik ke hamza gai abono hamza na nang mayang nung terazik da nung hamzik da nung sagla da nung bupa da abo si ni joto nung pori nai da nung politician da nung leader da ani ni ni je daikto nono rozaka orpon kaljaka abono nung tik tike hamzik gai samung klai di abono sing kabuglen padi si ni je tikun sa samkano ni yago rozaka barja abono nung hamzik gai klai ke nung tep koto rong nahi ni baibilo sa atum sajon
1: आओ असे जरते चिन खनालाय के दिने ने शाल कामा पांदा ओ रेस्पोंसिबिलिटी तुई आओ चिनी पांदा पाइने ने फाइशिंग ओ सगी जा जतनो नो फुंक चांग जरानी काका मिया फरी मा बचा सनाय जतनो नो हाय नो हाय ओ जरा ओ नो रखाय नो हाय फुंगनी दाम चिनी सिमी कक रक पांदा खनाय मान जाउ नाय

সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন মধ্যস্থতায় ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যথোচিত মর্যাদায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স 8 উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। ভারত লেবাননকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। গতকাল কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্য বিজেপি পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে দলনেতা নির্বাচিত করা হয়। এরপরে তিনি রাজভবনে রাজ্যপাল আর এন রবির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান। গতকাল পরিষদীয় দলের নেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজেপি সরকার শীঘ্রই দেশের সীমান্ত পথকে সুরক্ষিত করবে। তিনি বলেন, এরাজ্যে বিজেপির এই জয় কেবল দলের আদর্শ বা সংগঠনের বিস্তার নয়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করার একটি সুনিশ্চিত পদক্ষেপ। শ্রী শাহ বলেন, অসম ও ত্রিপুরার পর এখন পশ্চিমবঙ্গ বিজেপির সরকার ক্ষমতায় আসায় ভারতের পূর্ব সীমান্তকে একটি অভেদ্য দুর্গে পরিণত করা

0: সম্ভব হবে। স্বরাষ্ট্রমন্ত্রী দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করে সোনার বাংলা গড়ে তুলতে সচেষ্ট হওয়ার অনুরোধ জানান।
1: हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं का दायित्व है कि हर नई सोनार बांग्ला के लक को लेकर हम चले और बंगाल की जनता की अपेक्षाओं को पूर्ण करें। और हम सबका दायित्व है कि मोदी जी ने जो वादा दिया है बंगाल की जनता को, इसको पूरा करने के लिए हम हमारा सर्वश्रेष्ठ बंगाल की जनता को समर्पित करें।
0: শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের খবরে তার নিজ জেলা পূর্ব মেদিনীপুর এবং নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুরে খুশি সাধারণ মানুষ। গতকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন ব্লকে আবির খেলা এবং বিজয় মিছিল বের হয়েছে। ই রিক্সা এবং অটোরিক্সায় প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং শুভেন্দু অধিকারী ছবি সাজিয়ে সাধারণ মানুষ উৎসবে মেতেছেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ও সংলগ্ন এলাকার নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। তামিলনাড়ুতে টিভিকে প্রধান সি জোসেফ বিজয়ের নেতৃত্বে সরকার গঠন নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত। বিজয় দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানালেও আইইউএমএল এর তরফে দেওয়া বার্তায় পুরো পরিস্থিতি বদলে গেছে। অধ্যাপক কাদের মহিউদ্দিনের নেতৃত্বাধীন এই দলটি স্পষ্ট জানিয়েছে যে তারা টিভিকে সমর্থনের কোনো চিঠি দেয়নি। তাদের দল ডিএমকে প্রধান এম কে স্টালিনের নেতৃত্বে স্থিতিশীল সরকার গঠনের পক্ষপাতী। এই নাটকীয় পট পরিবর্তনের ফলে আজকে নির্ধারিত শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সূত্রের খবর। সরকার গড়তে ভিসিকে সমর্থনের ওপর নির্ভরশীল টিভিকে, যদিও ভিসিকে নেতা ভান্নি আরাসু এক টুইট বার্তায় জানিয়েছেন যে তার দল সরকারে অংশ নিতে ইচ্ছুক। অন্যদিকে এআইএডিএমকে শিবিরও সক্রিয় হয়ে উঠেছে। এএমএমকে নেতা টিটিভি দিনাকরন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে মান্নারগুড়ি বিধায়ক এস কামরাজের সমর্থনের চিঠি জমা দিয়েছেন। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলেছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস আগামীকালের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। পুদুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গাস্বামী গতকাল উপরাজ্যপাল কে কৈলাসনাথনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি পরবর্তী সরকার গঠনের দাবি পেশ করেন। শ্রী রঙ্গস্বামী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কের স্বাক্ষর সম্বলিত চিঠি উপরাজ্যপালের হাতে তুলে দেন। তিন ক্যারিবীয় দেশ সফরের অঙ্গ হিসেবে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গায়ানার জর্জটাউনে সেদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ফ্র্যাঙ্ক অ্যান্থনির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে স্বাস্থ্য ও ওষুধ শিল্পের ক্ষেত্রে সহযোগিতার সম্পর্কের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সফরের অন্তিম পর্যায়ে বিদেশমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ ম্যাকেনা আজ থেকে এক সপ্তাহের ভারত সফর শুরু করছেন। দুই দেশের মধ্যে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করাই এই সফরের লক্ষ্য। আগামী পনেরোই মে পর্যন্ত চলা এই সফরকালে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচি রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে, দেশের বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো ঘাটতির খবর নেই। নতুন দিল্লিতে গতকাল এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোন রকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত দুদিনে প্রায় 87 লক্ষ বুকিংয়ের প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে।
2: পিছলে দু দিন মে ভি তো হমনে লগভগ 97 লাখ ঘরো কো এলপিজি সিলিন্ডার পৌঁছায়, আর ইসকে আগেন্স্ট জো বুকিং থি লগভগ 87,66,000 থি। জো হামারি কমার্শিয়াল সাপ্লাই হ্যায় আভি ভি ও 70% পর হ্যায়, লেকিন পিছলে দু দিন মে 15,400 টন সে অধিক কমার্শিয়াল এলপিজি কি সেল হুই হ্যায়। পিছলে দু দিন মে 1,11,000 সে অধিক 5 কিলো কে সিলিন্ডার কি সেল হুই।
0: সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ

অমিত পরবে যোগ দেবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের এক ঐতিহাসিক যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন। রাশিয়ার বিজয় দিবস বা ভিক্টরি ডে উদযাপনের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ 9 থেকে 11 মে পর্যন্ত এই সাময়িক অস্ত্রবিরতি কার্যকর থাকবে। রাষ্ট্রপতি ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন, এই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে সমস্ত ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমেরিকার পেশ করা একটি খসড়া প্রস্তাবকে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, এই প্রস্তাবটি সংকট সমাধানের বদলে বেআইনি কাজকেই বৈধতা দেবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আমেরিকার মধ্যস্থতায় আগামী 14 ও 15 মে ইসরায়েল এবং লেবাননের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। মার্কিন বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, একটি সর্বাত্মক শান্তি ও নিরাপত্তা চুক্তি এই বৈঠকের মূল লক্ষ্য। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী।

এই উপলক্ষে সর্বত্র নানা সংগঠন এবং বিদ্যালয়ের উদ্যোগে শুরু হয়েছে প্রভাত ফেরি, রয়েছে দিনভর নানা অনুষ্ঠান। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যের পরিষদীয় দলনেতা সহ উপস্থিত সকলেই মঞ্চে কবিকে শ্রদ্ধা জানাবেন। ফুটবলে ভারত চীনের সুধাউতে গ্রুপ বির শেষ ম্যাচে লেবাননকে 4-0 পরাজিত করে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। আইপিএল ক্রিকেটে গতরাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের জন্য 143 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নাইটরা মাত্র 14 ওভার 2 বলে লক্ষ্যে পৌঁছে যায়। আইপিএল আজ জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস খেলবে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে শপথ গ্রহণ। তামিলনাড়ুতে নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। খবর এখনকার মতো শেষ হলে এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা রায়। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীগণও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রবীণ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল পশ্চিমবঙ্গ বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। কলকাতায় অনুষ্ঠিত পরিষদীয় দলের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী।
1: মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে, মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো।
0: এ উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠান আজ সকাল ১১টায় কৈলাস শহরের ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ সকালে আগরতলা রবীন্দ্রকাননে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী প্রমুখ। রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে আজ সকালে প্রভাত ফেরির আয়োজন করা হয়। তাছাড়া দিনভর নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে বাংলা সংস্কৃতি বলয়ের তরফে। এদিকে ছন্দনী সাংস্কৃতিক সংস্থার উদ্যোগেও আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে কবি প্রণাম অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে।

আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আগামী 15 মে শুক্রবার সন্ধ্যা 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে একটি বিশেষ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আয়োজিত হতে চলেছে। আকাশবাণী আগরতলার আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবার প্রবেশ অবাধ। আজ ত্রিপুরা হাইকোর্ট এবং রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত বসবে। রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেবর্মা জানিয়েছেন, জাতীয় লোক আদালতে নিষ্পত্তির জন্য 46 বেঞ্চে 25,514 মামলা তোলা হবে। এর মধ্যে আদালতে জমে থাকা 20,779 মামলা রয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল গতকাল প্রকাশিত হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষার পাশের হার 84.18%, উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশের হার 79.33%। পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয়গণ চৌধুরী গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে ফলাফল প্রকাশ করে জানান, আগামী 7 থেকে 8 দিনের মধ্যে ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ বিদ্যালয় থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে। যেসব পরীক্ষার্থী ফলাফলের রিভিউ করতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের 7 দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে এবং বিদ্যালয়গুলিকে ফল প্রকাশের 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট আবেদনপত্র পর্ষদ কার্যালয়ে পাঠানোর জন্য

সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী গতকাল আগরতলায় সাংবাদিক সম্মেলনে ফলাফল প্রকাশ করে জানান, আগামী 7-8 দিনের মধ্যে ছাত্রছাত্রীরা তাদের নিজ নিজ বিদ্যালয় থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে। যেসব পরীক্ষার্থী ফলাফলের রিভিউ করতে ইচ্ছুক তাদের ফল প্রকাশের 7 দিনের মধ্যে আবেদন জমা দিতে হবে এবং বিদ্যালয়গুলিকে ফল প্রকাশের 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট আবেদনপত্র পর্ষদ কার্যালয়ে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুত্থয় যোজনা প্রকল্পে খোয়াই জেলার 4 ব্লকের অন্তর্গত তপশিলী জাতি অংশের লোকজনদের আর্থসামাজিক মানোন্নয়নের লক্ষ্যে গতকাল খোয়াই জেলার জেলাশাসকের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জেলাশাসক রজত পান্ত জানান, এই প্রকল্পের মাধ্যমে তপশিলী জাতি অধ্যুষিত গ্রামে যুবক যুবতীদের দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্প রূপায়ণের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়েছে। আগামী 13 মে বেলা 12:00 ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীর শপথ গ্রহণ অনুষ্ঠান ত্রিপুরা বিধানসভার লবিতে অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীকে রিটার্নিং অফিসারের প্রদত্ত নির্বাচনী সার্টিফিকেট সহ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ত্রিপুরা বিধানসভার সচিব অনুরোধ জানিয়েছেন। সমাজ কল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিঙ্কু রায় গতকাল ওয়ার্ল্ড রেডক্রস ডে উপলক্ষে কৈলাসহরে ঊনকোটি কলাক্ষেত্রে ভারতীয় রেডক্রস সোসাইটির ঊনকোটি জেলা শাখা কমিটির আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করেন। এদিকে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির ধলাই জেলা কমিটির উদ্যোগে আমবাসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন জেলাশাসক বিবেক এইচপি। দুই শিবিরে মোট 91 জন রক্তদান করেন। রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে গতকাল ওয়ান স্টপ সেন্টারের কর্মীদের নিয়ে সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা। তিনি বলেন, বর্তমান রাজ্য কেন্দ্র সরকারের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। সরকারের এই উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবগত করতে লক্ষ্যেই এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় রাজ্যের পশ্চিম জেলা খোয়াই, ঊনকোটি, ধলাই ও সিপাহীজলা জেলায় বজ্র বিদ্যুৎ ও ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরের আগরতলা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পরিব বিপূর্ণা দেব বর্মা। বিজেপি নি চাকরা অজা শুভেন্দু অধিকারী মিয়া পশ্চিমবঙ্গনি বিজেপি পরিষদীয় বদল নি অজা সংজাখা মিয়া কলকাতা ও সংসাজাক পরিষদীয় বদল নি ককলাম সালাইমা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পান্ডাতে শুভেন্দু অধিকারী নি মূং সাকলাইখা পশ্চিমবঙ্গ ও কতাল বিজেপি হাপাংনি সুমাইতাংমা পান্ডা তিনি কলকাতানি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সংসা জাগানো আর মানজাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহানো খবই বিজেপি নি নাইকল জাক হাস্তেনি মন্ত্রীয়করা রকব সুমাইতাংমা পান্ডা মানজাগানো অতালনি জিথাম সালমারি দিবর দামজিনিয় ফিলজিথাম ত্রিপুরা বিধানসভানি কতাল চংজাক আদং জহর চক্রবর্তীন সুমাইতাংরমা পান্ডা ত্রিপুরা বিধানসভাল বিব সংসা জাগানো কতাল চংজাক আদং জহর চক্রবর্তীন রিটার্নিং অফিসারনি মানজাক সংবারী সার্টিফিকেট নখবই সুমাইতাংমা পান্ডাও মানজাকনা কয় মুংনা রেখা ত্রিপুরা বিধানসভানি তাংরা তিনি বৈশাখ নৈ চিবা সালমারি ককলব গ্রং রবীন্দ্রনাথ ঠাকুরনি আচাইমা সাল
1: মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে
0: কগ্লব রংনি আসাইমা সালন রুগী হাস্তে গনাঙ্গী জুদা জুদা পান্ডা সংসা জাখা রংনব রংনাই খুনি চেতনবাই কগ্লব রং হাস্তে বেরেমনি কবি প্রণাম পান্ডা তিনি ফুঙ্গাম চিসাব কৈলাসহরনি উনকোটি কলাক্ষেত্র ও সংসা জাগানে পান্ডানো চেঙ্গি দিওয়ানি থিংতে শিকলা হামক্রাই মন্ত্রী টিঙ্কু রায় কক্ষুম হুকুমু নাই খুনি চেতনবাই তিনি ফুঙ্গ আগরতলা রবীন্দ্র কানন কবি প্রণাম পান্ডা সংসা জাখা পান্ডানো চেঙ্গি রিখাস নাম ফরতেই বানিয়া মন্ত্রী সান্তনা চাকমা আরো মানজাকা হুকুমুনি উপদেষ্টা তিনি চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী কক্লব রঙনি আজাইমা সালরগী বাংলা সংস্কৃতি বলয় নি চেতন দৈবতিনী পুঙ্গ হিমবত কাইশ সংসা জাখা আবনকারী ব সাপুং তিনি জুদা জুদা পান্ডানি বিশিন্তই পালাইনানি চেতন হারকা বাংলা সংস্কৃতি বলয় আয়ঙ্গ সন্দনী সংস্কৃতি মথানি চেতন বা তিনি রবীন্দ্র শতবার্ষিকী নকলাও কবি প্রণাম পান্ডার সংসা জাখা।

0: ত্রিপুরা রংকসার নাইমথাবাই নাইকল যাক তাকলাই বিশিনী মাধ্যমিক তৈ কুচুক মাধ্যমিক অংফারি মিয়া সাকলাই যাখা তাকলাই বিশিও মাধ্যমিক আমজগমুঙ্গ পাশংমানী মারি রাও চার চি ব্রী দশমিক চি চার কুচুক মাধ্যমিক আমজগমুঙ্গ পাশংমানী মারি রাও স্নি চি চুকু দশমিক থাম চি থাম নাইমথানী কাসকু ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী আগরতলা ও ককনুমাথুম নাইরকনি পান্ডাও অংখারি সাকলাই ইশাকা বসকাংনি শালসনি নিসিমি শালচারনি বিশিঙ্গ স্রংনাই রকনি বাই থাংনি রংনগ মার্কশিট নাহার মানবায়ানো যে স্রংনাই রক অংখারি রিভিউ খাইনাই তঙ্গ বরক অংখারি মানমানি শালসনি বিশিঙ্গ কয়মুং জমা রানানি নাংনাই তৈ রংনক অংখারি কারিজাকমানি শালচিনি বিশিঙ্গ ক্রংজাক কয়মুং বলাই পর্ষদনি হাবানগ রহনানি কয়মুং নারকজাখা তিনি ত্রিপুরা হাইকোর্ট তাই হাস্তেনি বেবাক হাঙ্কর তাই বখাকসে দরবার নখলাও বসং লুকো দরবার সংসার জাগানো হাস্তে কেরং সেবানী আদং তাঁকরা ভিপি দেববর্মা অকক্তমান রেখা বসাকা বসং লুকো দরবার খার্তা কারনাও কাইব্রী চিদক বেঞ্চ কাইনৈ চিবা সাইবারা চিব্রী খার্তা তিসা জাগানো আকাশবাণী ফিল চুকুচি বিশি পুংমানোরগৈ বসকাংসি বা শালমারি ফা শালনি সানজা দামদক আগরতলা সুকান্ত একাডেমি ও কাইসা ইয়াকবারা শাস্ত্রীয় রুসাব মুং পান্ডা সংসার জাগানো আকাশবাণী আগরতলানি সংসার জাগ অ পান্ডা নাইনানি বাকি যত ফাইমান বাইয়ানো হাস্তে ব্রী কমিশনে চেতনবাই মিয়া ওয়ান স্টপ সেন্টারনি সেবুগ্রগ্ন তুইয়ী সিপাহী জলা হাঙ্কর বিশ্রামগঞ্জ ও ফ্রংমুং শিবির সংসার জাখা আবনো চেঙ্গিরিকা হাস্তে ব্রী কমিশনে চেয়ারপারসন জর্ণা দেব বর্মা বর্ষাকা তাবুকনি হাস্তে হাপাং তাই কেন্দ্র হাপাং ব্রী রকনি নাইমথাং ক্রাক খাইনা ও সাকথারজা হাপাংনি ও নাহার মুংনি ককন যত ন সাইমান রানো নাহারী অ ফ্রংমুং শিবির সংসার জাখা হদা হামক্রাই তাই হদা রংমন্ত্রী টিঙ্কুরাই মিয়া ওয়ার্ল্ড রেড ক্রস ডেনর গৈ কৈলাসহর উনকোটি কলাক্ষেত্র ও ভারতীয় রেড ক্রস সোসাইটিনি উনকোটি হাঙ্কনি বেদেক কমিটি বাই সংসার জাক থৈরিমা শিবিনর চেঙ্গি রেখা আয়ঙ্গ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ধলাই হাঙ্কর কমিটিনি চেতন বাই আমবাসাও থৈরিমা শিবির সংসার জাখা শিবিরন চেঙ্গি রেখা হাঙ্কর নাইকলফাং বিবেক এইচ বি কনৈ শিবির বেবাগৈ খড়ক চুকু চিসা থৈ রেখা তাবুক নবার্তিবারী ককতমা বসকাং দামনৈ চিব্রীয় হাস্তেনি যত হাঙ্কর দামসাও ব্রী চিনি সিমি বাচি কিলোমিটার দবৈ নবারবাতৈ ওয়াউই মানুহনি হজাকমং রেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈ মানু তিনি আগরতলাও আইজুগ খামানি তুংমারি তংমানি নৈচি ব্রী দশমিক চুকু ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো হরনি দামসনি তামৈ সতি ব্রী চিবাও
1: আকাশবাণী আগরতলা।

অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে, জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে, মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে। নিঃসঙ্গতার নৈঃশব্দে জনস্রোতের মুখরিত চঞ্চলতার মধ্যে প্রেমের মধুরতায় শোকের গভীরতায় নিশ্চিন্ত নির্ভরতায় আশ্রয়ের জন্য মানবিক সংস্কৃতির সেতু।

0: অন্থনে আমরা রবি ঠাকুরকে চাই।
1: সেই রবি ঠাকুরের আজ জন্মদিন। রবীন্দ্র জয়ন্তী বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব। প্রতি বছর 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে পালন করা হয়। স্কুল, কলেজ ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে তাঁর গান, কবিতা, নৃত্য ও নাটকের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়। জনগণ মন আমার সোনার বাংলা সহ অসংখ্য অমর সৃষ্টি আজও মানুষের হৃদয়ে অনুপ্রেরণা জাগায়। আজকের দিনে অসংখ্য মানুষ ঐতিহ্যবাহী পোশাক পরে, রবীন্দ্রসঙ্গীত করে এবং তাঁর সাহিত্য পাঠ করে উৎসব উদযাপন করে। শান্তিনিকেতনে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয় যেখানে দেশ বিদেশের মানুষ অংশগ্রহণ করেন।
0: রবীন্দ্র জয়ন্তী শুধু একজন কবির জন্মদিন নয়, এটি বাঙালি সংস্কৃতি, সৃজনশীলতা ও মানবতার উদযাপন। তাঁর চিন্তাধারা ও আদর্শ আজও আমাদের পথ দেখায় এবং নতুন প্রজন্মকে সৃষ্টিশীল হতে অনুপ্রাণিত করে।

0: রবীন্দ্র জয়ন্তীর পাশাপাশি আজ বিশ্ব পরিযায়ী পাখি দিবস। প্রতি বছর পরিযায়ী পাখিদের সুরক্ষা ও সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য পালন করা হয়। এই দিনে বিভিন্ন দেশ ও সংস্থা পাখিদের অভিবাসনের গুরুত্ব, তাদের আবাসস্থল রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের ওপর জোর দেয়। পরিযায়ী পাখিরা এক দেশ থেকে অন্য দেশে দীর্ঘ পথ পাড়ি দেয় খাদ্য ও উপযুক্ত পরিবেশের সন্ধানে, কিন্তু জলবায়ু পরিবর্তন, বন উজাড়, দূষণ ও মানুষের বিভিন্ন কর্মকাণ্ড তাদের জীবনের জন্য হুমকি সৃষ্টি করছে। এই দিবস উপলক্ষে পাখি পর্যবেক্ষণ, সচেতনতামূলক কর্মসূচি, সেমিনার ও শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করা হয়। বিশ্ব পরিযায়ী পাখি দিবস আমাদের মনে রাখতে হবে যে প্রকৃতির ভারসাম্য রক্ষায় পাখিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং তাদের রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
1: এবার দেখে নেই ইতিহাসের পাতায় আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা। 1866 খ্রিস্টাব্দে আজকের দিনেই স্বাধীনতা সংগ্রামী গোপালকৃষ্ণ গোখলের জন্ম হয়। আজকের দিনেই 1874 খ্রিস্টাব্দে তৎকালীন বোম্বেতে চালু হয় প্রথম ঘোড়ায় টানা ট্রাম।
0: 1879 সালে আজকের দিনে নারী সচেতনতা প্রসার কল্পে কেশবচন্দ্র সেন আর্য নারী সমাজ প্রতিষ্ঠা করেন। 1909 সালের আজকের এই দিনে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ফারুকাবাদ ঘরানার সঙ্গীতশিল্পী জ্ঞান প্রকাশ ঘোষের জন্ম হয়। 1960 সালের আজকের দিনে বিশ্ব খাদ্য ও ড্রাগ প্রশাসন ঘোষণা করে যে জন্ম নিয়ন্ত্রণের জন্য বড়ি ব্যবহার করা যাবে। 1967 সালে ভারতের প্রথম মুসলিম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন জাকির হোসেন। 1984 সালের আজকের এই দিনে অক্সিজেন না নিয়ে এভারেস্ট জয় করেন ফু দোর।
1: 1994 খ্রিস্টাব্দে আজকের দিনেই নেলসন ম্যান্ডেলা বর্ণ বৈষম্যহীন দক্ষিণ আফ্রিকার প্রথম

রাষ্ট্রপতি নির্বাচিত হন। আজকের দিনেই 1998 খ্রিস্টাব্দে সঙ্গীত শিল্পী তালাত মাহমুদের মৃত্যু হয়। জেনে নিলাম ইতিহাসের পাতায় আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা।

0: এবারে চলে যাব লিখছি তোমায় পর্বে। আজকের প্রথম চিঠিটি লিখে পাঠিয়েছেন হুগলি থেকে অনিতা চৌধুরী। প্রিয় অভিজ্ঞাপন, ওম পিতা নো হোসি পিতা নো বোধি, নমঃ হিস্তু মা মা হিংসি। হে পরম পিতা, তুমি আমাদের পিতা, আমাদের বোধ বা জ্ঞান দাও, তোমাকে নমস্কার। আমাদের হিংসা করো না বা আমাদের কোনো ক্ষতি অকল্যাণ থেকে রক্ষা করো। বেদের এই ব্রহ্ম মন্ত্রটি শান্তিনিকেতনে উপাসনার সময় পাঠ হতো। কথার খেয়ে ধরে বলি, আমাদের পরিবারের পিতার ভূমিকাও অনুরূপ। তিনি পরিবারের বট বৃক্ষের ন্যায়, নীরবে ছেলে মেয়ে তথা অন্যান্যদের সুখ সুবিধার প্রতি সতত সজাগ দৃষ্টি রাখেন। নিজের গায়ে মলিন পোশাক, পায়ে ছেঁড়া জুতো রেখে অন্যদের নতুন জামা জুতোর ব্যবস্থা করেন। জল ঝড় দুর্যোগ অনুকূল পরিস্থিতির মধ্যেও নিজের কর্মটিকে বাঁচিয়ে রাখেন পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। নিজের কষ্ট অভাবকে তুচ্ছ করে সন্তানের ভবিষ্যতের জন্য সামান্যটুকু সম্পত্তিও বেচতে কুণ্ঠাবোধ করেন না। পিতা মানে অদৃশ্য এক ঈশ্বর, পিতা মানে জীবনের রসদ, পিতা মানে নৌকার হাল ধরা মাঝি, জীবনের আলোর দিশারি, যার ছত্রছায়ায় শুরু মূল্যবান যাপিত জীবন। বন্ধু, শেষে বলি, চড়ুই বেতি অসহিষ্ণু তাৎক্ষণিক ভালো মন্দের শিকার হয়ে পিতারা আজ বড় অসহায়। যে বাড়িটা নিজের হাতে বানিয়েছিলেন সেখান থেকেই তিনি আজ বিতাড়িত। তার চোখে জল, ভারী ভারী পুঁথি পড়ে কেন নৈতিকতাকে বিসর্জন দিই? পিতা ছাড়া পৃথিবীর আলো দেখা হতো না, এটা কেন ভুলে যাই? আমিও একদিন পিতা হব, তখন আমার ভাবী প্রজন্মের কাছে কি নিদর্শন রেখে যাব? পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমাংতপঃ পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ভালো থেকো, নমস্কার। অনিতা চৌধুরী, অমূল্য কানুন, শ্রীরামপুর, হুগলি।
1: পরের চিঠিটি পাঠিয়েছেন সোমা রায়, যারা পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় অভিজ্ঞাপন, পিতানো বোধি একটি বিখ্যাত বৈদিক মন্ত্র, যার অর্থ তুমি আমাদের পিতা। এই জ্ঞান আমাদের দান করে। রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্ত্রটিকে ব্রহ্ম সঙ্গীত হিসেবে জনপ্রিয় করেছিলেন। পিতা অর্থাৎ যিনি আমাদের রক্ষাকর্তা, আমাদের সকল শুভ ও মঙ্গল বোধের জন্মদাতা, আমাদের পরম বন্ধু। দুঃখে সুখে, শোকে আনন্দে, বিরহে মিলনে, প্রেমে পূজায় প্রার্থনায়, প্রতি মুহূর্তে যিনি আমার অনুভবে থেকে আমার সঙ্গে একাত্ম হয়ে রয়েছেন, তিনি আমার পিতা রবীন্দ্রনাথ। তিনি আমাকে জীবনবোধের শিক্ষা দিয়ে বলেছেন, মনিরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। দুঃখ থেকে উত্তরণের পথ দেখিয়েছেন, দুঃখ যে তোর নয় রে চিরন্তন, পার আছে রে এই সাগরের বিপুল ক্রন্দন। প্রিয়জন বিয়োগ ব্যথায় যখন আমি শোকাকুল, তিনিই সান্ত্বনা দিয়েছেন, আবৃত্তি করেছি, যাহারও লাগি চক্ষু বুঝে ভাসিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। আমার জীবন যখন সংসার তাপে ক্লিষ্ট দীর্ণ, তখন তিনি তরুছায়া হয়ে আমাকে শীতলতা ও শান্তি দিয়েছেন। তাঁর কাছেই শিখেছি

অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। ঈশ্বরের কাছে সমর্পণের মন্ত্রও তিনিই শিখিয়েছেন। আমি কি বলে করিব নিবেদন আমার হৃদয় মন প্রাণ? অনেক সময় জীবন তরি বাইতে গিয়ে দোসর পাওয়া যায় না, তখনই তার গান কণ্ঠে নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চল রে, চলবার শক্তি পাই। এইভাবে পিতার মতো তিনি সর্বদা আমাকে আগলে রেখেছেন, তাই তিনি আমার পিতা। তুমি আমাদের পিতা, তোমায় পিতা বলে যেন জানি, তোমায় নত হয়ে যেন মানি। তুমি করুণা, করুণা রোষ। নিবেদনে সোমা রায়, গ্রাম জাড়া, জেলা পশ্চিম মেদিনীপুর।

0: পরবর্তী চিঠিটি লিখে পাঠিয়েছেন পূর্ব বর্ধমান থেকে সুমন দাস। নতুন বধু অভিজ্ঞাপন। তোমার ডাকে কত কত বছরের সাধন লব্ধ ঋষিবাগ যজুর্বেদ থেকে ধ্বনিত হল ওম পিতানো হোসি পিতানো বোধি। ঈশ্বর আর পিতার একাত্মতা এ কি সামান্য কথা গো? নির্মল কুমারী যখন গুরুদেবের কাছে এ মন্ত্রের ব্যাখ্যা শুনতে চেয়েছিলেন, তখন রবীন্দ্রনাথ উপনিষদের ঈশাবাস্যমিদং সর্বং মন্ত্রটি উচ্চারণ করে বলেছিলেন, ঈশ্বরের দ্বারা সমস্ত জগৎকে আচ্ছাদিত কর, ত্যাগের দ্বারা ভোগ কর। আসক্তি মুক্তি ছাড়া এই উপলব্ধি অসম্ভব। কন্যারানী ও মৃত্যুর ঠিক আগে এই মন্ত্র শুনতে চেয়েছিল বাবার কাছে। কবি কথায় অপূর্ব সেই ব্যাখ্যা, বাবাই যে তার জীবনের সব ছিল, তাই মৃত্যুর হাতে যখন আত্মসমর্পণ করতে হলো, তখনও সেই বাবার হাত ধরেই সে দরজাটুকু পার হয়ে যেতে চেয়েছিল। বাবা কাছে আছে এটাই শক্তি, ঈশ্বরও তখন পিতা হয়ে ওঠেন, পিতাই ঈশ্বর। জানো বন্ধু, মেয়েটা যখন অসুস্থ হয় সব সময়ের জন্য কোলটি জুড়ে থাকবে, জ্বর এলে আমার হাতটা ধরে কপালে রাখবে। শিশু বইয়ের কবিতাগুলো শুনবে আর বাবার সাথে নিজের যোগটিকে মজবুত করবে। বাবার পরশটুকু ওর পথ্য, বাইরে ঘুরতে গেলে বাবার হাতটা শক্ত করে ধরবে। এই ধরাতেই সব সাহস লুকিয়ে আছে। জগতের সব পিতাকে কখন কিভাবে যে জড়িয়ে ধরে শিশুকন্যা, কোন পরশে যে বিশ্বপিতা হয়ে ওঠে। এই পরম শান্তির সুর আর্য ঋষি থেকে জন্মান্তরে বয়ে চলেছে। এ তো আমাদেরই কথা গো, এ মাটি আর আবেগের সাথে স্বর্গের তো ফারাক নেই। শুনতে পাচ্ছ বন্ধু, দেখো স্বর্গ মর্ত মানব ঈশ্বর এক হয়ে ওঠার গান আসছে ধে। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা। ভালো থেকো, বৈশাখী শুভেচ্ছা নিও। তোমার নতুন সই সুমন দাস, ইচ্ছাবট, পূর্ব বর্ধমান।
1: আরও একটি চিঠি পাঠিয়েছেন পিউপা ঘোষ, শুকডাল বুদবুদ, পূর্ব বর্ধমান থেকে। প্রভাতী কাঞ্চন অভিজ্ঞাপন। নীল অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সম্বৃত অম্বর হে গম্ভীর। কবিগুরুর গানের বিশেষ মর্মার্থ যেমন দুটি অর্থ বহন করে, ঠিক তেমনি তোমার এই কথাটিও দুই অর্থে। এক তো তপ্ততাপের দহন থেকে মুক্তি বর্ষা, চাষের আনন্দ, অন্যদিকে ভর ভর নদী। কখন যে খেপে

পে উঠে ভাসিয়ে দেয় তার আতঙ্ক। কোথাও সুখ, কোথাও দুঃখ, কোথাও ভালো, কোথাও মন্দ, এ তো জীবনের দোলাচল। সে চলার পথে প্রথম জীবনের আঁকড়ে ধরেন বাবা, তিনি আদর করেন, আবার দরকারে ধমক দেন, আমাদের শেখান চলতে, বলতে, উঠতে, বসতে, পড়ে গেলে উঠে দাঁড়াতে। সকল বিপদে, আপদে, ঝড়ে, ঝঞ্ঝায় তিনি ঢাল, তিনিই বাঁধ। তারপর আসেন শিক্ষক, শিক্ষিকা, তারা শেখান সমাজ, দুনিয়াদারির দস্তুর কি করে নিজেকে দাঁড় করাতে হবে, নিজের পায়ে লড়তে হবে, নিজের লড়াই। আবার এই সব কিছুর মধ্যে তিনি বাস করেন, তিনি অর্থে অন্তর্যামী। তার মূর্তি একটি প্রতিকৃত মাত্র, তার ছায়ায় মায়ায় পাপ পুণ্যের গ্লানি দৃঢ় হয়, সেখানে লাভ ক্ষতির হিসেব চলে না, শুধুই বিলীন হতে হয়, কারণ সবখানেই তিনি। কোনো কিছু আজ দেখে আমার ভালো খারাপের বিচার করলেও তিনি সর্বদা ভবিষ্যৎ বিচার করেই যা দেবার দিয়ে থাকেন। পড়ে সে আমরা বুঝতে পারি, তাই নির্বোধ আমরা নির্ভর করি, সে একটি শক্তিকে নিয়ে আমাদের ভালোবাসা থাকে, তাকেই চিরকালের আগমনের প্রার্থনা। চিঠিটি লিখে পাঠিয়েছেন পিউপা ঘোষ, গ্রাম শুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান।

0: এবারে চলে যাব আজকের তথ্যের দিকে। আজ 9ই মে 2026 শনিবার, রাজ্যে বসছে বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসবে। মোট 46টি বেঞ্চে 25,514টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। রাজ্যে আইন সেবা কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান বিচারপতি ডক্টর টি অমরনাথ গৌড় জাতীয় লোক আদালত সফল করতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। দ্রুত ও বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলা নিষ্পত্তির সুবিধা নিতে ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব আবেদন জানিয়েছেন।
1: রাজ্যের সকল রেশন কার্ডধারী উপভোক্তাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের গণবণ্টন ব্যবস্থাকে স্মার্ট পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে উন্নীত করার কার্যক্রমের অঙ্গ হিসেবে বর্তমানে চালু থাকা রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশনের আপগ্রেডেশন সংক্রান্ত কাজ আগামী 11ই মে 2026 থেকে শুরু হতে চলেছে, যা আগামী 25শে মে 2026 পর্যন্ত জারি থাকবে। এই সময়ে রাজ্যের মহকুমা শাসক অফিসের খাদ্য বিভাগে রেশন কার্ড সংক্রান্ত সকল ধরনের পরিষেবার কাজ, যেমন সদস্য সংযোজন বা বাদ দেওয়া, কার্ড সেপারেশন, মডিফিকেশন, ট্রান্সফার, সারেন্ডার ইত্যাদি অনিবার্য কারণে স্থগিত থাকবে। খাদ্য দপ্তরের তরফে রাজ্যের উপভোক্তাদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে।
0: আগামী 13ই মে বেলা 12টায় ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীর শপথ গ্রহণ অনুষ্ঠান ত্রিপুরা বিধানসভার লবিতে অনুষ্ঠিত হবে। ত্রিপুরা বিধানসভার সচিবালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক, জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার এলাকায়

0: রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 নম্বর ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশ 20 এপ্রিল 2026 থেকে কার্যকর হয়েছে এবং তা 19 জুন 2026 পর্যন্ত বলবৎ থাকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক, আধাসামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ পশ্চিম জেলার পুলিশ সুপার এবং সদর ও মোহনপুরের মহকুমা শাসকদের জারি করা বৈধ অনুমতিপত্র প্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি আধিকারিক এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই আদেশের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 223 নম্বর ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
1: ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ 1/2026 নম্বর বিজ্ঞপ্তিতে উপযুক্ত ভারতীয় নাগরিক প্রার্থীদের কাছ থেকে কিছু শূন্যপদ পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, প্রারম্ভিক বেতন 19,900 টাকা, সপ্তম বেতন কমিশন অনুযায়ী লেভেল 2, শিক্ষাগত যোগ্যতা দশম মান উত্তীর্ণ বা তৎসমতুল, বয়স 18-30 বছর, পদের সংখ্যা 11,127টি। আবেদন করতে হবে অনলাইনে আগামী 15 মে 2026 থেকে 14 জুন 2026-এর মধ্যে। বিস্তারিত জানতে দেখে নিতে পারেন রেলওয়ের ওয়েবসাইট https://www.rrbapply.gov.in।
0: আরেকটি কাজের খবর জানিয়ে দিই। পদের নাম ফরেস্ট গার্ড, মোট 167টি শূন্যপদ রয়েছে। আবেদনের জন্য আপনাকে মাধ্যমিক পাশ হতে হবে। আরেকটি পদ রয়েছে ফরেস্টার, মোট 104টি শূন্যপদ। আবেদনের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। বয়সসীমা 1 মে 2026 অনুযায়ী 18-40 বছর। এসসি এসটি এবং সরকারি কর্মচারীদের জন্য 45 বছর পর্যন্ত ছাড় রয়েছে। যোগ্যতা, আবেদনকারীকে অবশ্যই ত্রিপুরার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ পিআরটিসি থাকতে হবে। 85% নম্বর থাকবে লিখিত পরীক্ষায় এবং 15% নম্বর থাকছে ইন্টারভিউতে। শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পুরুষদের 4 ঘন্টায় 25 কিলোমিটার এবং মহিলাদের 4 ঘন্টায় 16 কিলোমিটার হাঁটার পরীক্ষা দিতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 31 মে 2026 বিকেল 5:30 পর্যন্ত। বিস্তারিত জানতে forestrecruitment.tripura.gov.in এই ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

0: স্বাস্থ্য বিষয়ক টুকিটাকিতে জেনে নিই ফুড পয়জনিং রোধে কি করণীয়। দূষিত খাবার ও জল দ্বারা ফুড পয়জনিং হয়। নানা রকমের জীবাণু দিয়ে এই রোগ হয়ে থাকে। সাধারণত কোনো বিশেষ খাবার, বিশেষ করে বাইরের বা রেস্তোরাঁর খাবার গ্রহণের 48 ঘন্টার মধ্যে পেট ব্যথা, পাতলা পায়খানা, বমি, কখনো কখনো শরীরের ব্যথা ও হালকা জ্বর শুরু হয়। কোনো কোনো রোগীর মারাত্মক অবসাদ ও জলশূন্যতা হতে পারে। বেশিরভাগ সময় বাড়িতে চিকিৎসা নেওয়া সম্ভব হলেও কিছু রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজনও হতে পারে। একটু সচেতন হলেই কিন্তু আমরা এসব রোগ থেকে মুক্ত থাকতে পারি। খাওয়ার জল অবশ্যই বিশুদ্ধ ও জীবাণুমুক্ত হতে হবে। সবচেয়ে সহজ উপায় হল জল ফুটিয়ে খাওয়া। খাবার তৈরি, পরিবেশন ও গ্রহণ সব পর্যায়ে সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বোপরি ব্যক্তিগত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। জেনে নিলাম ফুড পয়জনিং রোধে আমাদের কি করণীয়।
1: এবারে জানব আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। আগামী 24 ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি

0: সেলসিয়াস। গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং 24.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 58%। তাছাড়াও একটি বিশেষ সতর্কতায় জানানো হয়েছে, রাজ্যের সবকটি জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
1: এর সঙ্গে শেষ করছে আমাদের আজকের অভিজ্ঞাপন অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলাম আমি পিন্টু লাল সাহা,
0: আমি অম্বালিকা ভট্টাচার্য।
1: সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি সংবাদ, এরপরে শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ এফ এম জয়ন্ত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু আর্য অম্বালিকা। শুরু করছে আজকের তোমায় গান শোনাবো পর্ব। আজকের তোমায় গান শোনাবো পর্ব নিশ্চয়ই এবং অবশ্যই রবি ঠাকুরকে নিয়ে, কারণ আজ রবি ঠাকুরের জন্মদিন। শুনে নেব প্রথম গানটা।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী বাঙালির অন্যতম শ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব। প্রতি বছর 25শে বৈশাখ দিনটি রবীন্দ্র জয়ন্তী হিসেবে উদযাপিত হয়। এই দিনটি শুধু একজন কবির জন্মদিন নয়, বাংলা সাহিত্য, সঙ্গীত, সংস্কৃতি এবং মানবতাবাদের এক মহোৎসব। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, সুরকার, নাট্যকার, শিক্ষাবিদ ও দার্শনিক। তাঁর লেখা কবিতা, গান, গল্প, উপন্যাস এবং প্রবন্ধ আজও আমাদের জীবনের নানা অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে। শ্রোতা বন্ধুরা, আজকের রবীন্দ্র জয়ন্তীর সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি আর্য অম্বালিকা। আজকের তোমায় গান শোনাব পর্বে, তবে আরেকটি অনুষ্ঠানের ঘোষণা দিয়ে রাখি, এরই মাঝে সকাল 10টায় কিন্তু আজ তুমি অনন্য হচ্ছে না। আজ হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর বিশেষ অনুষ্ঠান রবির অক্ষয় আলো, যা ফেসবুকেও লাইভ সম্প্রচারিত হবে। আমাদের সঙ্গে থাকবেন সঙ্গীত শিল্পী সন্দীপ দাস। আরও একটি রবি ঠাকুরের গানে যাই, জয়তী চক্রবর্তীর কণ্ঠে পূজা পর্যায়ের একটি গান।

শ্রোতা বন্ধুরা, আমরা তো প্রচুর রবীন্দ্রসঙ্গীত শুনি, কিন্তু এই রবীন্দ্রসঙ্গীতের স্রষ্টা অর্থাৎ রবি ঠাকুরের কণ্ঠ আপনারা কজন শুনেছেন বা তার কণ্ঠে গান আপনারা কি শুনেছেন? হয়তো অনেকেই শুনেছেন, আবার হয়তো অনেকেই শুনেননি। তাই ছোট্ট করে রবি ঠাকুরের কণ্ঠে তারই একটি গান এবারে শুনবো।

নিশ্চয়ই গায়ে কাঁটা দিল, আমারও দেয়। যতবার রবি ঠাকুরের গলা শুনি ততবার মনে হয় যদি মানুষটাকে কাছে দেখে পেতাম। কারণ আমরা যারা রবি ঠাকুরকে ভালোবাসি, আমাদের অনেকের কাছেই রবি ঠাকুর ঈশ্বরের আসনে বিরাজমান। তাই ঈশ্বরের কণ্ঠ তো শোনা সম্ভব নয়, তবু মানবরূপী যিনি ঈশ্বর রবি ঠাকুর, তাঁর কণ্ঠ শুনতে পাচ্ছি, সেটাও একটা পরম ভালো লাগার। তাও আজই রবীন্দ্র জয়ন্তীর সকালে। এবারে আরও একটি গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে।

রবীন্দ্র জয়ন্তীর দিন বিভিন্ন স্কুল, কলেজ, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, রেডিও, টেলিভিশন সমস্ত কিছুতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নৃত্যনাট্য, আলোচনা সভা সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে এক সাংস্কৃতিক উৎসব। ছোট থেকে বড় সকলে এই দিনে আজি প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, কিংবা আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো দহন দানে, অথবা আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়, ইত্যাদি গান গিয়ে কবিতা আবৃত্তি করে কবিগুরুকে স্মরণ করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শান্তিনিকেতনে রবীন্দ্র জয়ন্তী বিশেষভাবে পালিত হয়। সেখানে বসন্তের আবহে ছাত্রছাত্রীরা রঙিন পোশাকে গান, নাচ ও কবিতার মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা জানায়। রবীন্দ্রনাথের সাহিত্য আমাদের মানবতা, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম ও বিশ্ব ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। তাঁর চিন্তাধারা আজও সমানভাবে প্রাসঙ্গিক। প্রযুক্তির যুগেও তাঁর গান ও কবিতা মানুষের হৃদয়ে নতুন আলো জ্বালায়। রবীন্দ্র জয়ন্তী আমাদের মনে করিয়ে দেয়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। আমরা আজ রবীন্দ্র জয়ন্তীর বিশেষ অনুষ্ঠান নিয়ে সকাল 10টা থেকেও লাইভে থাকব। আমাদের এই লাইভ অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও দেখা যাবে আকাশবাণী এফএম উচ্চান্তর পেজ থেকে। তোমায় গান শোনাব পর্ব থেকে বিদায় নেবার পালা এসে গেছে, যেতে যেতে আরও একটা গান।

এবারে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীগণও শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে বিশ্বকবি রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠান আজ সকালে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ সকাল 11টায় কৈলাসহরের ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হবে বিশ্বকবির কবি প্রণাম অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করবেন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। আজ ত্রিপুরা হাইকোর্ট এবং রাজ্যের সব জেলা ও মহকুমা আদালত প্রাঙ্গণে জাতীয় লোক আদালত বসবে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ভিপি দেববর্মা জানিয়েছেন, জাতীয় লোক আদালতের নিষ্পত্তির জন্য 46টি বেঞ্চে 25,514টি মামলা তোলা হবে। এর মধ্যে আদালতে জমে থাকা 20,779টি মামলা রয়েছে। আকাশবাণী 90 বছর পূর্তি উপলক্ষে আগামী 15ই মে শুক্রবার সন্ধ্যা 6টায় আগরতলা সুকান্ত একাডেমিতে একটি বিশেষ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আয়োজন হতে চলেছে। আকাশবাণী আগরতলা আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবার প্রবেশ অবাধ। আগামী 13ই মে বেলা 12টায় ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীর শপথ গ্রহণ অনুষ্ঠান ত্রিপুরা বিধানসভার লবিতে অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত সদস্য জহর চক্রবর্তীকে রিটার্নিং অফিসারের প্রদত্ত নির্বাচনী সার্টিফিকেট সহ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ত্রিপুরা বিধানসভা সচিব অনুরোধ জানিয়েছেন। আগামী 24 ঘণ্টা রাজ্যের পশ্চিম জেলা খোয়াই, ঊনকোটি, ধলাই ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের বলছি তোমায় পর্ব। আর আজকের বলছি তোমায় পর্বের বিষয়ে হচ্ছে বাঙালির জমিয়ে রাখার অভ্যেস। বাঙালির জীবনে একটা অদ্ভুত কিন্তু অত্যন্ত পরিচিত স্বভাব আছে, জমিয়ে রাখা। শুধু টাকা পয়সা নয়, জিনিসপত্র, স্মৃতি, সেই সঙ্গে পুরনো চিরুনি, অচল মোবাইল ফোন, টুথব্রাশ, ভাঙা কাপ, প্লাস্টিকের ব্যাগ, এমনকি অচল রিমোট পর্যন্ত। বাঙালি যেন সব কিছুর মধ্যেই ভবিষ্যতের সম্ভাবনা খুঁজে পায়, তাই ফেলে দেওয়ার আগে অন্তত পাঁচবার ভাবা যায়, না না, এটা পরে কাজে লাগতে পারে। শ্রোতা বন্ধুরা, আপনাদের বাড়িতেও নিশ্চয়ই একই গল্প, শুনবো আপনাদের গল্প। ফোন করতে পারেন আমাদের স্টুডিও নম্বরে 0381-232-6253 এই নাম্বারে। আপনাদের সঙ্গে সকাল 10টা পর্যন্ত থাকব আজকের বলছি তোমায় পর্ব নিয়ে। আর যেটা বললাম প্রথমেই, আজকের বলছি তোমায় পর্বের বিষয় হচ্ছে বাঙালির জমি রাখার অভ্যাস।

একটা বাঙালি বাড়ির তোষকের নিচে কি আছে সেটা যদি কোনোদিন তালিকা করা হয়, তাহলে সেটা ছোটখাটো জাদুঘর হয়ে যাবে। কোথাও পুরনো প্লাস্টিকের প্যাকেট, কোথাও বাজারের ব্যাগ, কোথাও একটা চিরুনি, আবার কোথাও হঠাৎ একটা 10 টাকার নোট। অনেক সময় দেখা যায় মা বা ঠাকুমা তোষকের নিচে টাকা রেখে দিয়েছেন সেফভাবে, কিন্তু পরে নিজেই ভুলে গেছেন। তারপর একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে সেই টাকা বা সেই পুরনো কাগজ বেরোলে মনে হয় যেন গুপ্তধন পাওয়া গেছে। তোষকের নিচে এই প্লাস্টিকের প্যাকেট, তারপর কাঁচের বয়াম, এই সমস্ত কিছু রাখা, এগুলো বাঙালিদেরই একমাত্র অভ্যেস বলা যায়। এগুলো বাঙালির সিগনেচার, এগুলো দিয়েই বোঝা যায় যে সে আসলেই বাঙালি। এরকম কিছু অদ্ভুত জমিয়ে রাখার অভ্যেস একমাত্র কিন্তু আমাদের বাঙালিদেরই রয়েছে।

শ্রোতা বন্ধুরা, কথা বলছি আজ বাঙালির জমিয়ে রাখার অভ্যেস এ বিষয়টা নিয়ে। বাঙালির সঙ্গে প্লাস্টিকের প্যাকেটের সম্পর্ক প্রায় আত্মীয়তার মতো। বাজার থেকে নতুন কোনো জিনিস এলেই প্রথম জিনিসটা বের করা হয়, তারপর যত্ন করে প্লাস্টিকটা ভাঁজ করে রেখে দেওয়া হয়, কারণ এটা পরে কাজে লাগবে এই ধারণা থেকে। সেই পরে আর কোনো দিন আসে না, কিন্তু প্যাকেটের সংখ্যা কিন্তু বাড়তেই থাকে। রান্নাঘরের এক কোণে একটা বড় ব্যাগের ভেতর আরও ছোট ছোট প্যাকেট, তার ভেতর আরও প্যাকেট, যেন প্যাকেটের পরিবার। মজার বিষয় হলো, এই প্লাস্টিক জমিয়ে রাখার অভ্যেস শুধু মায়েদের নয়, বাবারাও কিন্তু তাতে কম যান না। কোনো ইলেকট্রনিক্স জিনিস কিনলে তার বাক্স, থার্মোকোল, তার বিল, তার তার সব যত্ন করে রেখে দেওয়া হয়। 5 বছর পরে জিনিসটা নষ্ট হয়ে গেলেও বাক্সটা দিব্যি আলমারির উপরে পড়ে থাকবে, কারণ বাক্সটা থাকলে জিনিসের দাম বোঝা যায়। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে আমরা কথা বলছি বাঙালির জমিয়ে রাখার অভ্যেস নিয়ে। আপনাদের ঘরেও নিশ্চয়ই অনেক কিছু জিনিস জমানো থাকে যেগুলো হয়তো পরে কাজে লাগবে বলে এই পরটা আর আসে না, আর কাজেও লাগে না, বছর খানেক পর তারপর ফেলা হয়। শুনবো আপনাদের গল্প, আর শোনার জন্য অবশ্যই ফোন করতে হবে আমাদের স্টুডিও নম্বরে 03-8123-26253।

0: हेलो हेलो
1: मेरे पिता ने और चलते थे।
0: हेलो
1: हेलो
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: আমি তাপস থেকে বলছি, এখানে আমি এসেছি।
0: হ্যাঁ তাপসবাবু, বলুন।
1: এটা কি কানের অনুরোধ চলতেছে?
0: বুঝতে পারছি না।
1: এটা কি কানের অনুরোধ নিয়ে চলতেছে?
0: না, এটা গানের অনুরোধ না, এটা বলছি তোমায় পর্ব চলছে, আপনি কিছু বলবেন?
1: গানের অনুরোধ নিয়ে কইলা বলি
0: না, গানের অনুরোধ নয়, সঙ্গে থাকবেন বন্ধু। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি বলছি তোমায় পর্বে, আর আজকের বিষয় রাখা হয়েছে বাঙালির জমিয়ে রাখার অভ্যেস। একটা জিনিস যেটা প্রায় সব বাঙালি বাড়িতেই দেখা যায়, পুরনো টুথব্রাশ জমিয়ে রাখা। নতুন ব্রাশ এলে পুরনোটা কিন্তু ফেলা হয় না, কারণ সেটা দিয়ে নাকি বাথরুম পরিষ্কার হবে, জানালার কোণ পরিষ্কার হবে, গ্যাসের বার্নারও পরিষ্কার হয়। বাস্তবে কি হয়? সেই পুরনো ব্রাশ একটা মগের মধ্যে বছরের পর বছর দাঁড়িয়ে থাকে, পরে এত পুরনো হয়ে যায় যে বোঝাই যায় না এটা আদৌ কোনো দিন দাঁত মাজার জন্য ব্যবহার করা হতো, নাকি এখন যে মুহূর্তে যে কাজটার জন্যে ব্যবহার করা হচ্ছে সেটার জন্যই তৈরি। এভাবেই একইভাবে পুরনো চিরুনি, চিরুনির হয়তো দাঁত ভেঙে গেছে, অর্ধেক নেই, তবু ফেলা হবে না, কারণ এটা দিয়ে তেল দেওয়া যায়। তারপর দেখা যায় বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র চিরুনি, একটা ড্রেসিং টেবিলে, একটা বালিশের পাশে, একটা আলমারির ওপর, একটা আবার ব্যাগের ভেতরে, যেন চিরুনি হারিয়ে যাওয়ার আগেই তার ব্যাকআপ তৈরি করে রাখে বাঙালি। শ্রোতা বন্ধুরা, বাঙালির এরকম কিছু অদ্ভুত অদ্ভুত অভ্যেস রয়েছে। গতদিন যেমন আপনাদের সঙ্গে কথা বলছিলাম বাঙালির ড্রয়িং রুমে সিরিয়ালের রাজত্ব নিয়ে, সেরকমই আজও বাঙালির আর একটা সিগনেচার অভ্যেস, সেটা হচ্ছে জমিয়ে রাখার অভ্যেস, তাই নিয়েই কথা বলছি। আর আজ যেহেতু রবীন্দ্রজয়ন্তী, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে রবি ঠাকুরের গান হবে না, তা তো হতেই পারে না, তাই এবারে আরও একটি গানে যাব, অবশ্যই রবি ঠাকুরের।

हेलो, শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে আমরা কথা বলছি বাঙালির জমি রাখার অভ্যেস নিয়ে। বাঙালির কাছে ভালো বোতল একটা আলাদা ব্যাপার। হরলিক্সের বোতল, আচার রাখার কাঁচি শিশি, বড় কোল্ড ড্রিঙ্কসের বোতল সব ধুয়ে মুছে রেখে দেওয়া হয়, কারণ এগুলো খুব কাজে লাগে এমনটা বিশ্বাস করা হয়। তারপর এক সময় রান্নাঘরে এত বোতল জমে যায় যে বোঝাই কঠিন হয় কোনটায় জল, কোনটায় ডাল আর কোনটায় পুরনো মশলা রাখা হবে। বাঙালির আলমারি খুললেও এক বিচিত্র জগৎ দেখা যায়। পুরনো শাড়ি যা বহু বছর পরা হয়নি, তবু যত্ন করে ভাঁজ করা আছে, কারণ এটা বিয়েতে পরেছিলাম, ওটা খুব প্রিয়, এই শাড়িটা এখন আর পাওয়া যায় না, বা ওটা আমার ঠাকুমার বিয়ের শাড়ি। একইভাবে বাবাদেরও পুরনো শার্ট, কলেজের সোয়েটার কিংবা 80-এর দশকের বেল বটম প্যান্ট সবই স্মৃতির সম্পদ হয়ে থেকে যায়। শ্রোতা বন্ধুরা, বাঙালির বাড়িঘর, আলমারি, টেবিল, ড্রয়ার, তোশকের নিচ, এসব কিছু ঘাঁটলে এত কিছু পাওয়া যাবে, এবং আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেক বাঙালির ঘরেই এমন কিছু সম্পদ আছে যা হয়তো আমরা অনেক দিন ধরে খুঁজছি কিন্তু এতই যত্নে রেখেছি যার কারণে আমরা আর খুঁজে পাচ্ছি না। আপনাদেরও নিশ্চয়ই একই গল্প। আপনাদের গল্প কিন্তু শোনার অপেক্ষায় রয়েছি আমি, থাকবো আরও কিছুটা সময় জুড়ে বলছি তোমায় পর্ব নিয়ে। আর আপনারা যদি কথা বলতে চান তাহলে ফোন করতে পারেন 03-8-1-2-3-2-6-2-5-3 এই নাম্বারে।

0: हेलो हेलो हेलो,
1: শুভ সকাল।
0: শুভ সকাল বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: আমি বিশ্বজিৎ দেবনাথ রয়েছি
0: হ্যাঁ
1: বাজারঘাট মাতৃপল্লী থেকে।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন।
1: বলছি, বাড়িতে বাড়ি থেকে বেরোলো তো আপনাদের তো বলতে পারি না। ঘটনা হচ্ছে গিয়ে, আপনি আজকে কবিগুরুর 165তম জন্মজয়ন্তী,
0: হ্যাঁ
1: এই জয়ন্তীতে রবি ঠাকুরকে ছেড়ে জমিয়ে রাখার ভাবনায় মেতে উঠলেন।
0: রবি ঠাকুরকে ছেড়ে নয়, রবি ঠাকুরকে নিয়ে আমরা সকাল 10টা থেকে, মানে আর কিছুক্ষণের মধ্যে আমরা লাইভ অনুষ্ঠানে যাচ্ছি, আর সকাল থেকেই রবি ঠাকুরকে নিয়েছিলাম। এবং বলছি তোমার, পর্বের মাঝে মাঝে কিন্তু আমরা রবি ঠাকুরের গানই শুনছি, তবে বিষয়টা একটু আলাদা রাখা হয়েছে যাতে রবি ঠাকুরের মাঝে একটু মজা করা যায়। বলুন।
1: তবে একটা কথা হচ্ছে গিয়ে, জমিয়ে রাখার অভ্যাসটা অনেকের মধ্যে কিন্তু থাকে।
0: সেই
1: আপনি দেখবেন, খুব পুরানো জিনিসকে খুব যত্ন করে রাখা, এটা কিন্তু আমারও এই অভ্যাসটুকু আছে। আপনি যে কোনো পুরানো জিনিসকে কেন আদরটা যেন এর মধ্যে অনেকটা মিশ্রিত থাকে, দেখুন এর মধ্যে আবেগটা মিশ্রিত থাকে, যে কত আগে কিনেছিলাম কত। দেখুন, জমিয়ে রাখার অভ্যাসটা বলতে গেলে বলবো, আমার প্রোডাকশনের যত কাগজপত্র আছে আজকে 20 থেকে 22 বছরের সমস্ত রেকর্ড কিন্তু আমি ফাইল বন্দি করে রেখেছি।
0: আচ্ছা,
1: একদম এই কি ধরনের ডিজাইনের আমন্ত্রণ পত্র হয়েছিল, কি ধরনের ডিজাইনের ব্যানার ছাপিয়েছি আমরা, হ্যান্ডবিল ছাপিয়েছি, কাকে কাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি, সমস্ত 22 বছরের আমাদের ফাইল বন্দি। আসলে ঘটনা হচ্ছে, এগুলি
0: হ্যালো হ্যালো হ্যালো,
1: এই যে জমিয়ে রাখার, এই যে জমিয়ে রাখার অভ্যাস, আপনাকে কিন্তু পুরানো স্মৃতিটাকে উস্কে দেয়। অনেক কিছু আছে, আপনি জামা কাপড়ের কথা বললেন, বিভিন্ন জিনিসের কথা বললেন, আসলে ভালোবাসাটাও কিন্তু মনের মণিকোটা আমরা আসলে জমিয়ে রাখি, সেটাও মাঝে মাঝে স্মৃতি তর্পণ করি। তাই আজ বাইরে আছি, বেশি কিছু বলবো না।
0: নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন বিশ্বজিৎ বাবু।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: আমি স্নিগ্ধা আখাড় রোড থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, স্নিগ্ধা দেবী বলুন।
1: জমিয়ে রাখার ব্যাপারে বাঙালিদের যে অপবাদটা, না, আমি এর মধ্যে গিনিস বুকে স্থান নিতে পারি।
0: আচ্ছা,
1: কারণ কি, আমার জমানোর মধ্যে পেস্টের মুখ থেকে শুরু করে সবটাই আমি ডিসিপ্লিন ওয়েস করি, প্যাকেট প্যাকেট প্যাকেট প্যাকেট, এবং আমি ইউজও করি, আমার কার্টুন কুটুমের নেশাও আছে।
0: আচ্ছা,
1: কাজে আমি আমি লিখেছিলাম তখন একটা টপিক, স্কুলে চাকরি করতে খেলনা দিলে খেলনা নয়, কি দিয়ে কি হয়, সেগুলো আমি করেছি। ওই এক্সিবিশন হয়েছিল আমার 73 পড়ে, যে কাজে আমি যে জমানোটা যে একদম বাজে তা বলছি, আমি বলছি যে এগুলো রিইউজ যদি করি, আমাদের মনে রেখে যদি ইউজ করি, তাহলে কি হয়, আমরা পৃথিবীর ভার কিছু কমাতে পারি। একটা দিয়ে একটা হয় হয় তো মাস, এখানে কর্মীরা মুখ ফেলে দেয় বোতলের, আমি বোতলের মুখটা জমিয়ে রাখি, মুখটা লাগিয়ে দিই এবং ভালো করে পিউরিফাই করে দিই, সিদ্ধ করে তারপরে নুন দিয়ে ধুয়ে তারপরে মুখটা লাগাই, যদি মাটিতে পড়ে যায়। আমার একটাও পয়সা নেই, তখন আমি আগরতলার প্লেনের টিকিট কাটা, তখন তো আমাদের স্টুডেন্ট কনসেশন থাকতো, তারপরে হাতে বলছে তো ট্রাংটা একটু দেখি, ট্রাংটা দেখে দেখা গেল 1 টাকার নোট 100 টাকার উপরে পাওয়া গেছে।
0: আরে বাহ,
1: একটা করে রোজ দিন রাখতাম,
0: সেই সেই
1: রোজ দিন রাখতে রাখতে এটা ইউজ হচ্ছে। ওই যে কুবেরের ভান্ডারের মতো আমি হঠাৎ করে পেয়ে গেলাম 200 টাকা, এগুলো হয়। কিন্তু ওই যে একটা নেশা, না, আমি ফেলতে পারি না, আমি কিছু পেয়ে ফেলতে পারি না, জিনিসটা দিয়ে আমি করি, আর যে যখন যা খুশি চায় আমি সব দিতেও পারি।
0: বাহ, এটা খুব ভালো,
1: বাজেও হতে পারে ভালো হতে পারে, শ্রোতারা বিবেচনা করুক যে আমার দোষ না গুণ।
0: অনেক ধন্যবাদ স্নিগ্ধা দেবীর, সঙ্গে থাকবেন। শ্রোতা বন্ধুরা, আজকের বলছি তোমায় পর্বে আমরা বিষয় রেখেছিলাম বাঙালির জমিয়ে রাখার অভ্যেস, আর কথা বলতে বলতে প্রায় শেষ পর্বে চলে এসেছি, একটা গানে যাবো এবারে।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি 101.6 মেগাহার্টজ FM উচ্চান্ততে। এই মুহূর্তে আমরা ফেসবুক লাইভেও রয়েছি, আর আজকে রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ। রবীন্দ্র জয়ন্তীর বিশেষ অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি অম্বালিকা। আমার সঙ্গে আজকে গানে রয়েছে শিল্পী সন্দীপ দাস, হ্যান্ডসনিকে রয়েছেন শিল্পী সৌম্যজিৎ নন্দী, কিবোর্ডে শিল্পী সুব্রজিৎ নন্দী। আমাদের আজকের বিনম্র নিবেদন, রবির অক্ষয় আলো। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যজগতের একটি অত্যন্ত গভীর ও আধ্যাত্মিক অধ্যায় হল তাঁর পূজা পর্যায়। এই পর্যায়ের কবিতাগুলিতে কবির অন্তরের ঈশ্বর চেতনা, আত্মসমর্পণ, মানব প্রেম এবং বিশ্ব মানবতার প্রতি গভীর অনুভূতি প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথের পূজা পর্যায় মূলত তার গীতি কবিতার সেই অংশ যেখানে ভক্তি ও আত্মিক উপলব্ধি এক অনন্য শিল্পরূপ লাভ করেছে। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান ও কবিতা ঈশ্বরকে তিনি কেবল মন্দিরের দেবতা হিসেবে দেখেননি, তার ঈশ্বর মানুষের মধ্যে, প্রকৃতির মধ্যে, শ্রমিকের ঘামে, দুঃখের চোখে এবং জীবনের প্রতিটি স্পন্দনে বিরাজমান। তাই তার ভক্তি কোনো সংকীর্ণ ধর্মীয় ভক্তি নয়, এটি মানব ধর্মের এক সার্বজনীন রূপ। তিনি লিখেছেন, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণীষ হে। এই আত্মসমর্পণের বোধ পূজা পর্যায়ের মূল সুর। এখানে কবি নিজের অহংকার ত্যাগ করে অসীমের কাছে আত্মনিবেদন করতে চেয়েছেন। তার বহু গানে দেখা যায় মানুষ ও ঈশ্বরের সম্পর্ক যেন প্রভুভৃত্যের নয়, বরং প্রেমিক ও প্রিয়জনের মতো অন্তরঙ্গ। পূজা পর্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল দুঃখকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করা। রবীন্দ্রনাথ মনে করতেন, জীবনের কষ্ট মানুষকে পরিশুদ্ধ করে এবং ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। তাই তাঁর গানে বারবার আসে বেদনার মধ্যেও আনন্দ খোঁজার কথা। শুনব আজকের প্রথম গান, আমাদের স্টুডিওতে উপস্থিত শিল্পীর কণ্ঠে প্রথম গান, পূজা পর্যায়ের একটি গান।

রবীন্দ্রনাথ ঠাকুরের গানের জগতে বিচিত্র পর্যায়, একটি অত্যন্ত রঙিন ও বৈচিত্র্যময় অধ্যায়। রবীন্দ্রসঙ্গীতের যে কয়েকটি প্রধান বিভাগ রয়েছে, পূজা, প্রেম, প্রকৃতি, স্বদেশ, আনুষ্ঠানিক, তার বাইরে যে সব গান কোনো নির্দিষ্ট গণ্ডিতে বাঁধা যায় না, সেগুলোকেই সাধারণত বিচিত্র পর্যায়ে বলা হয়। এই পর্যায়ে জীবনের নানা অনুভূতি, হাসি, কান্না, কৌতুক, দর্শন, মানবিকতা, সমাজ চেতনা এবং দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্ত একসঙ্গে ধরা পড়ছে। বিচিত্র পর্যায়ের গানগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর স্বাধীনতা। এখানে কবি কখনো শিশুমনের সরলতা নিয়ে কথা বলেছেন, কখনো ব্যঙ্গ বা রসিকতার মাধ্যমে সমাজকে দেখেছেন, আবার কখনো জীবনের গভীর দর্শন সহজ ভাষায় প্রকাশ করেছেন। তাই এই পর্যায়ে একদিকে যেমন প্রাণের উচ্ছ্বাস আছে, অন্যদিকে তেমনই আছে গভীর চিন্তার আলো। শুরু করেছি পূজা পর্যায় দিয়ে, এবারে শুনব বিচিত্র পর্যায়ের একটি গান।

আজ রবীন্দ্র জয়ন্তীর সকালে আমরা রয়েছি আমাদের বিশেষ নিবেদন রবির অক্ষয় আলো নিয়ে। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা রেডিওতে আমাদের শুনছেন, আপনাদের জানিয়ে রাখি আমরা কিন্তু ফেসবুকেও একই সঙ্গে লাইভ রয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর একদিকে কবি, অন্যদিকে সুরের জাদুকর। তার প্রতিটি গান যেন এক একটি জীবন্ত সৃষ্টি। কিন্তু জানেন কি, তার অনেক গানই তৈরি হয়েছে ভাঙা গান থেকে, মানে আগের কোনো অসম্পূর্ণ সুর বা গানের অংশ ভেঙে নতুন আকারে, নতুন প্রাণে গড়ে উঠেছে পরবর্তী গান। এবার শুনব সেরকম একটি গান। প্রথমে ভাঙা গানটি শোনাচ্ছি এবং তারপর মূল গানটি।

তোমারই যেন ভালোবাসি আছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে। আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের হৃদয় উৎসহতে। আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে,

নিত্য নতুন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিলের প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সাধনা বিস্তৃত ও বহুস্তরীয়। তার সৃষ্ট সমগ্রের অন্যতম উজ্জ্বল ও গভীর অংশ হল প্রেম পর্যায়। এই পর্যায়ে রবীন্দ্রনাথের কবিতা, গান ও গদ্যে মানুষের অন্তরঙ্গ অনুভূতি হৃদয়ের টানা পড়েন, ভালোবাসার আনন্দ ও বেদনা, আত্মার মিলন ও বিরহ সব কিছু এক অনবদ্য শিল্পরূপে প্রকাশ পেয়েছে। প্রেম তার কাছে শুধু ব্যক্তিগত বা দেহগত ছিল না, তা ছিল এক আত্মিক ও বিশ্বজননী অনুভব। রবীন্দ্রনাথের প্রেমের ধারণা ক্রমবিকাশমান। তার তরুণ বয়সের কবিতায় যেমন রোমান্টিক আবেগ, সৌন্দর্যবোধ ও সংবেদনশীলতার ঝিলিক দেখা যায়, তেমনি পরিণত বয়সে প্রেম হয়ে ওঠে আত্মার মুক্তি, চিরন্তনের সঙ্গে সংযোগের এক সেতু বন্ধন। এবারে শুনব প্রেম পর্যায়ের একটি গান, কবির 36 বছর বয়সের সৃষ্টি। তার আগে আপনাদের জানিয়ে দিই, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের রেডিওতে শুনছেন এবং ফেসবুকে দেখছেন, আমাদের সঙ্গে আজকে রয়েছে সঙ্গীত শিল্পী সন্দীপ দাস, শিল্পীর সঙ্গে কিবোর্ডে রয়েছেন শিল্পী শুভ্রজিৎ নন্দী এবং হ্যান্ডসনিকে শিল্পী সৌম্যজিৎ নন্দী। এবারে শুনব শিল্পীর কণ্ঠে রবি ঠাকুরের প্রেম পর্যায়ের একটি গান।

আমরা একটু কমেন্ট সেকশনে যাব এবারে। আমাদের অনেক শ্রোতাবন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে ফেসবুকে রয়েছেন। তাপস দেবনাথ লিখেছেন, খুব সুন্দর হচ্ছে গান। অঞ্জনা দেবসেন লিখছেন, প্রিয় অম্বালিকা দিদিমণি, খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছে, অতিথি শিল্পীর সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেওয়ার অনুরোধ করছি। আপনার গানটিও ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ। এবং অতিথি শিল্পীর সঙ্গে আমি ইতিমধ্যেই শ্রোতাদের পরিচয় করিয়ে দিয়েছি, তবে আজকে কিন্তু আমি ফোন নিচ্ছি না। আমরা ফেসবুকে যেহেতু লাইভ রয়েছি, আপনারা ফেসবুকে কমেন্টের মাধ্যমে কিন্তু শিল্পীর সঙ্গে আপনাদের ভাব বিনিময় করতে পারেন। ত্রিদীপ দেবনাথ লিখছে, খুব ভালো লাগছে, কবিগুরুর চরণে প্রণাম। সঞ্চালনা এবং যন্ত্রসঙ্গীত শিল্পীরা অনবদ্য, অনেক ধন্যবাদ। অরিজিৎ মহলানবিশ লিখছেন, দারুণ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। রবীন্দ্রনাথের সৃষ্টির ভাণ্ডারে ছিল অসংখ্য অসম্পূর্ণ সুর। অনেক সময় কোনো কবিতার সঙ্গে মানানসই সুর খুঁজে না পেলে তিনি তা রেখে দিতেন। আবার কোনো পুরনো গানের সুরে নতুন কথা বসিয়ে দিতেন। এভাবেই জন্ম নিত ভাঙা গান থেকে নতুন সৃষ্টি। ভাঙা সুর, ভাঙা কথা, সবই কবির হাতে গড়ে উঠেছে নতুন জীবনে। রবীন্দ্রনাথ যেন আমাদের শেখান, কিছুই ভাঙে না, কিছুই মুছে যায় না, সবই ফিরে আসে নতুন সৃষ্টির আলোয়। এবারে শিল্পীর কাছ থেকে যে গানখানি শুনব, সে গানটি একটি পাঞ্জাবি ভজন, বাদে বাদে রম্য বীণা থেকে কবি সৃষ্টি করেছিলেন 1909 সালে।

হোয়াটসঅ্যাপে আমাদের একজন শ্রোতা বন্ধু শুক্লাদি লিখে পাঠিয়েছেন, ভালো লাগছে অনুষ্ঠান, সঙ্গীত শিল্পীকে অনেক শুভেচ্ছা, খুব সুন্দর গাইছেন, যন্ত্রসঙ্গীতে যারা আছে তাদের অনেক আদর, আমি তাদের পিসি হই। আচ্ছা শুক্লাদি, শুক্লাদি মেসেজ পাঠিয়েছে, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে ফেসবুকেও কিন্তু লিখেছেন শুভ্র দত্ত, লিখছেন খুব ভালো লাগছে গানগুলো, অনেক ধন্যবাদ। শুক্লাদি আবার ফেসবুকেও লিখেছেন খুব সুন্দর হচ্ছে অনুষ্ঠান, তোমাকে শিল্পীদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা রইল, অনেক অনেক ধন্যবাদ। রবীন্দ্রনাথ মনে করতেন জীবন কেবল পূজা বা প্রেমের মধ্যে সীমাবদ্ধ নয়, জীবনের প্রতিটি অনুভূতি শিল্পের বিষয় হতে পারে। সেই কারণেই বিচিত্র পর্যায়ে আমরা পাই নানা স্বাদের গান, যেমন খেলাঘর বাঁধতে লেগেছি আধিকু ঘুমে নয়ন চুমে বা মধুর ধ্বনি বাজে, এসব গানে কখনো স্মৃতির আবেশ, কখনো আনন্দ, কখনো বন্ধুত্বের উষ্ণতা প্রকাশ পেয়েছে। এই পর্যায়ের অনেক গানে লোকসঙ্গীতের প্রভাবও কিন্তু দেখা যায়, বাউল কীর্তন টপ্পা কিংবা পাশ্চাত্য সুরের সংমিশ্রণ রবীন্দ্রনাথ অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যবহার করেছেন, ফলে বিচিত্র পর্যায়ের গানগুলোতে সুরের দিক থেকেও এক অসাধারণ বৈচিত্র্য তৈরি হয়েছে। বিচিত্র পর্যায়ে কবির মানবতাবাদী দৃষ্টিভঙ্গিও স্পষ্ট, তিনি সাধারণ মানুষের দুঃখ সুখ, সমাজের পরিবর্তন এবং মানুষের অন্তর্জগৎকে সহজ অথচ গভীরভাবে তুলে ধরেছেন।

অনেক সময় এই গানগুলো শুনলে মনে হয় যেন কবি জীবনের সঙ্গে সরাসরি আলাপ করছেন। গীতবিতানে বিচিত্র পর্যায়ের গানগুলিকে আলাদা গুরুত্ব দিয়ে সংকলিত করা হয়েছে, কারণ এই বিভাগটি রবীন্দ্রনাথের শিল্পী সত্তার মুক্ত ও বহুমাত্রিক রূপকে তুলে ধরে। সব মিলিয়ে রবীন্দ্রনাথের বিচিত্র পর্যায় হল জীবনের রং, অনুভূতি এবং বৈচিত্র্যের এক সুরেলা ভুবন। এখানে কোনো এককভাবের আধিপত্য নেই, বরং মানুষের বহুমুখী জীবনের প্রতিচ্ছবি এক অনন্য শিল্পরূপে প্রকাশিত হয়েছে। এবারে যে গানটি শুনব সেটি অবশ্যই বিচিত্র পর্যায়ের ইমন রাগের অন্তর্গত, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্বরলিপিতে কবির 34 বছর বয়সে রচিত।

আমাদের এক শ্রোতা বন্ধু লিখে পাঠিয়েছেন, একটি কবিতা লিখে পাঠিয়েছেন, রবির আলো, পৃথ্বীশ আচার্যের রচনা। দিকে দিকে শোনা যায় ভৈরবী সুর রবির উত্তরণের ভোরে। হে মানব, আজ এই শুভ দিনে এক আকাশ কবিতাঞ্জলি রইল তোমার তরে।

মিত্রের রচনা। দিকে দিকে শোনা যায় ভৈরবী সুর রবির উত্তরণের ভোরে। হে মানব, আজই শুভদিনে এক আকাশ কবিতাঞ্জলি রইল তোমার তরে। কি ফুলে তোমায় পুজিব বলো, কি দিয়ে সাজাই অর্ঘ্যথালি, তোমারই কবিতা গানে দি তোমাকে অঞ্জলি। দীপমালা হাতে তুমি দিশারি, আলোক বর্ষ পথে তুমি বেঁধেছ আলোর রাখি। দুই বাংলার হাতে কত সুর তাল লয় গেঁথেছ, জীবনের কথকতা ভালোবেসে শুধু বিলিয়েছ প্রেম। তোমার সঞ্চয়িতা আছে স্মরণে মননে, ধন্য আজিকে আমার ভূমি। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা খর বর্ষা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া সীমাখা, গ্রাম খানি মেখে ঢাকা প্রভাত বেলা। এ পারিতে ছোট ক্ষেত আমি একেলা, গান গে তরি বে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারিক ভিড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও যারি খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদীকূলে যাহা লয়েছি নু ভুলে, সকলই দিলাম তুলে ধরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সেতরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতি পর্যায়ে বাংলা সাহিত্য ও সঙ্গীতের এক অনন্য ভাণ্ডার। ঋতুচক্রের নানা রূপ তার গান ও কবিতায় জীবন্ত হয়ে উঠেছে। এর মধ্যে বর্ষা ঋতু নিয়ে তার রচনাগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। রবীন্দ্রনাথের কাছে বর্ষা শুধু একটি ঋতু নয়, এটি ছিল অনুভূতির, প্রেমের, অপেক্ষার এবং জীবনের নবজাগরণের প্রতীক। বর্ষার আকাশ, মেঘের গর্জন, টাপুরটুপুর বৃষ্টির শব্দ, কদম ফুলের গন্ধ কিংবা ভেজা মাটির সৌরভ, সব কিছু রবীন্দ্রনাথ গভীর আবেগ দিয়ে অনুভব করেছেন। তার বর্ষার গানগুলিতে প্রকৃতি যেন মানুষের মনের ভাষা হয়ে ওঠে। তিনি লিখেছিলেন, আজি ঝরো ঝরো মুখর বাদুর দিনে, এই ধরনের পঙ্ক্তিতে বর্ষার সজীবতা ও অন্তরের আবেগ একসঙ্গে মিশে গেছে। কখনো বর্ষা তার কাছে মিলনের আহ্বান, কখনো বিরহের সঙ্গী, আবার কখনো ধ্যানমগ্ন এক নিঃসঙ্গতার রূপ। গীতবিতানের প্রকৃতি পর্যায়ে বর্ষা সংক্রান্ত বহু গান রয়েছে, যেমন এসো শ্যামল সুন্দর, মেঘ বলেছে যাব যাব, বাদল দিনেরও প্রথম কদম ফুল। এসব গানে বর্ষার সৌন্দর্যের পাশাপাশি মানুষের হৃদয়ের নানা অনুভূতি প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথ বর্ষাকে শুধু বাইরের প্রকৃতিতে দেখেননি, তিনি মানুষের অন্তর্জগতের সঙ্গেও তার সম্পর্ক স্থাপন করেছেন। মেঘের অন্ধকার যেমন মন খারাপের

ঠিক হতে পারে, তেমনি বৃষ্টির ধারা নতুন আশারও প্রতীক। তাই তার বর্ষার গান শুনলে মনে হয় প্রকৃতি ও মানুষের মন যেন একসঙ্গে কথা বলছে। সুরের দিক থেকেও বর্ষার গানগুলো অত্যন্ত মাধুর্যময়। অনেক গানে তিনি মেঘ, বৃষ্টি ও বাতাসের ছন্দকে সুরের ভেতরে ফুটিয়ে তুলেছেন, ফলে শ্রোতা শুধু গান শোনেন না, যেন বর্ষার আবহ অনুভবও করতে পারেন। তার বর্ষার গান ও কবিতা আজও বাঙালির মনকে ভিজিয়ে দেয়, এনে দেয় স্মৃতি, আবেগ ও প্রকৃতির প্রতি এক নতুন ভালোবাসা। এবারের গানটি একটি বর্ষার গান।

আমরা গান শুনতে শুনতে কথা বলতে বলতে প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি বলা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার অংশ শোনাই। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চক্রে পিষ্ট আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর ছুড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, হে বন্ধু বিদায়। কোনোদিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল, সে তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদোষে, হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এলেম অপরিবর্তন অর্ঘ তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়, হে বন্ধু বিদায়। তোমার হয়নি কোনো ক্ষতি, মর্তের মৃত্তিকা মোর তাই দিয়ে অমৃত মূরতি, যদি সৃষ্টি করে থাকো তাহারই আরতি হোক তবে সন্ধ্যাবেলা, পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে, তৃষার্ত আবেগ বেগে ভ্রষ্ট নাহি হবে তার কোনো ফুল নৈবেদ্যের থালে। তোমার মানুষ ভোজে সযত্নে সাজালে যে ভাবরসের পাত্রবাণীর তৃষায়, তার সাথে দিব না মিশায়ে যা মোর ধুলির ধন, যা মোর চক্ষের জলে ভিজে, আজও তুমি নিজে হয়তোবা করিবে রচন মোর স্মৃতিটুকু দিয়ে, স্বপ্নাবিষ্ট তোমার বচন ভার তার না রহিবে, না রহিবে তাই, হে বন্ধু বিদায়। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ 25শে বৈশাখ। রবীন্দ্রজয়ন্তীর বিশেষ আয়োজনে আমরা রয়েছি FM উজ্জয়ন্ততে, আপনারা শুনছেন রবির অক্ষয় আলো, এবং শুনতে শুনতে আমরা একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি। আজকের সর্বশেষ গান পূজা পর্যায়ের একটি গান, যা কবি একটি পাশ্চাত্য সঙ্গীত ভেঙে তৈরি করেছিলেন 1885 সালে। প্রথমে শোনাব সেই পাশ্চাত্য গানটি এবং তারপর শিল্পীর কণ্ঠে শুনব সেই মূল গানটি।

শেষ পর্যায়ে এসে গেছি, শেষ করব। তবে তার আগে কমেন্টস এসছে, কমেন্টসগুলো একটু পড়ব। অপরাজিতা বন্দ্যোপাধ্যায় লিখছে, বাহ, দারুণ উপভোগ করছি অনুষ্ঠান। স্টুডিওতে উপস্থিত সকল গুণীশিল্পী বৃন্দকে জানাই অনেক শুভেচ্ছা। রবি ঠাকুর আমাদের প্রতিদিনের আলো, প্রতিদিনের অনুভব, প্রতিদিনের প্রেরণা। নিতাই পদদাস লিখেছেন, নিতাই দাসি, আচ্ছা। অঞ্জনা দেবসেন লিখছেন, শিল্পী সন্দীপ দাসের সুললিত কণ্ঠের গান এবং আপনার সঞ্চালনায় আজকের অনুষ্ঠান খুবই হৃদয়াগ্রাহী হয়ে উঠেছে। শিল্পীর একটু বিশদ পরিচিতি আমরা আশা করছি, নিশ্চয়ই অন্য কোনো পর্বে আমরা নিশ্চয়ই শিল্পীকে আরও গভীরভাবে জানতে পারব। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, শিল্পীর পূর্ণ পরিচিতিতে অনুষ্ঠান পূর্ণতা পাবে আশা করি। নিশ্চয়ই অন্য কোনো দিন আমরা অবশ্যই শিল্পীকে আরও নতুনভাবে জানতে চেষ্টা করব। আজকের অনুষ্ঠানটা আমরা একটু ভিন্নভাবে করতে চেষ্টা করেছি। এই মুহূর্তে বিদায় নেবার পালা। রবীন্দ্রজয়ন্তীর বিশেষ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্ত। আরও একবার ধন্যবাদ জানাবো শিল্পী সন্দীপ দাসকে, ধন্যবাদ জানাবো শিল্পী সৌম্যজিৎ নন্দী এবং সুভ্রজিৎ নন্দীকে, এত সুন্দর করে গোটা অনুষ্ঠানটা আমাদের সঙ্গে সঙ্গত করে গেছেন। এবং ধন্যবাদ জানাবো আমাদের স্যারকে, আমাদের শুভেন্দু বিকাশ বাক্যে। স্যার ক্যামেরার ওপারে রয়েছেন আমাদের সঙ্গে। স্যারকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। আমরা আজকের মতো বিদায় নেব, আবারও দেখা হবে অন্য কোনো দিন, কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্টজ FM উজ্জয়ন্ত।

বেলাই বেলাই ফোন কাহাম খাসক সানি মারেকি সিং নরকন লামসগো 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত আও খাপনি মারেকি সিং তিনি সাসাল সাসাল ফাইকাং কেন সং নরনি খুকতুই ককতাং কগলব খনানানি সাল হাইকাবা সেপ সং মানো বেলাই খাতং খাজা তিনি ও সাল ন মানই হাকে খাপনে মারকি সিং তিনি বহাইন নরমি বিশিংতই সং গবাংমা ককতাং কগলব র খনালাইনাই নয়াং খাকলাই হাই দিবা না আও হাকে খাপনে মারকি সিং আও সা সাল হঙ্কে সং ককতাং কগলব খনালাইনাই হাতি বার ব্রুম ব্রুম নো সং সা সাল হঙ্কে সং ককতাং কগলব র খনালাইও হাই দিবা না তিনি খনানাই খনালাইনাই বেলাই খে খাতংজাক নরনি খুকতই ককতাং কগলব র খনানাই হেনাই হাকে আও খাবনে মারকি সিং সং সাইমানো সাল কিসা সকাং ন মা হঞ্চিনাই সেনি হাস্তেও ওয়াতই নবার ফাইয়ই আসখে বুফাং ওয়াফাং সবাইকা আসখে সবাইকা বেলাই খে সঙ্গন টংকে সেব খাইরি রেখা বাক্সানী বা বুফাং সবাইকা বাক্সানী বা নুখুং সপ্লাকা বাক্সানী বা নখুক ন সবাই পাইখা তাই বাক্সানী খেবা কেসা মিশা রাওয়া রক রাবৈনাই রং আইজৌ টংলাইমানী আবার রকম বহাইন সকমরই পাইখা হাকে আও ও নবার ওয়াতেই ফাইমানী আব চিনিবাগৈ বেলাই বেলাইকে হামিয়াংখা হই সঙ্গ মানো তামি হনবা চিনি নক হুক আসক হামথাই রকনি চিনি নক রক তৈ তৈ ক্লাইখা কঠোর ক্লাই সিনি নক নুখুং সপ্লাখা তাই নক গানা গিনিনি বুফাং রক খিক্লাই হায়াকাবা ফুইসাওই সবাই সাসুই মুরুই রক বাক্সা রৈর বাইখা হাকে আসে ক্লাইন চিনি বাকি হামিয়াংখা ও নবার ওয়াতেই ফাইমানী মা হানচিনাই ফিয়াবা বুফং ওয়াফাং রক বাক্সা হাঙ্কে তো টংথক জাগৈ মানো আও খাপনে মারকি সিং নরনি খুকতই ককতাং কগলব কথমারক খনানাই নু খনানাই তিনিও আং বেলাই খাতংজাক নরক সকাংনি সেলাই রংবাইখা তাইব সৈনানী সানানী হায়া দিবা না আও হঙ্কে

रक्षा माजारो सबाइखा नरकनि खोथा जाक फान मुं साबाय सुरसाना ग्रै खाबांनि मारखिसिं वातै नबार कतनतै सैमानि सैनायग्रामानि भायंखा सैमानिया फियाबा नरनि खोक दैसे खानानान बागै आंखे खातं जाक आव हाइखे सों आंनो सेंगै रग्राखा ताबुखिंखे द्रिक द्रिक नरकनि खोक दै सों ককটাং ককলব কথমা বসারক সং ত্রক ত্রক খালা সাইতানা হাকে মনসে সগাং সামং টং সাংগ্রসিত তাই ফিয়াবা খাবং মার্কিং নরক ক্রং হরনানি তাপক দি 03-81-232-6253 ককদুক নামানি বিসিংতি নরক আংবাই ক্রং হরদি সং ককটাং কথমা ককলব রক খালাই না হাইকে অজরাও রামটাং খাই নালিগারনা বৈকন্ত নবার সিমাবাই নীলিমা তাই ববতুসনি খরাঙ্গ রামটাং সাংগার সিদং হাইকে খাবুনে মারকিং আবুনে উল নরেন কক দু আং রমসিনাই দো

0: আসুকলাই
1: হেকে লেংলা টংথকলাই বেলাই হামবাই ব্রিজেস ন অম হাইকেন মালাই টংথকলাই এরসামুং বাই মোসামুং বাই টংখা হাঙ্কে সে ককব্রক কক থাই রং তৈ চেয়ার লাখে ওয়ানসুক লাখে তাই বুকু সুকো কানাই তাই টংথং মূ মানায়।

0: খাবনে মারে কিছিং তিনি তিহাই সালনো হায়ং বেলাই খে সিনিজাক মুংগনাং কগলব সৈক্রং রবীন্দ্রনাথ ঠাকুরনি আসেমানি সাল আও বিনি আসেমানি সালো সিনি সঙ্গবাই ক্রংজাক নরজত তনন খাকাহাম মিয়াফারো তাই তিনিও কগলব সৈক্রং রবীন্দ্রনাথ ঠাকুরনি আসেমানো সাল নরগৈ গ্রং গ্রং গো পান্ডা রক সংসার জাগৈ দ টংক জাথং বিশিংতৈ আও খাফং মারিগিং নরখনাই দ সারসা পয়েন্ট ডক মেগা হারজ এফ এম উজ্জয়ন্ত নাইন কক দুগো সাবতং হ্যালো
1: হ্যালো ফুংকাহাম তাকুক
0: বেলাই ফুংকাহাম
1: কাহাম না তং তাকুক
0: কাহাম কাহাম কাহাম নো
1: সঙ্গো কাহাম নো তং তিরে তাই আখরাই বদল পান না কাছা খাইমেন দৈগারি আও তিনি তাকুক বগো খাই সব কই যাক
0: বাহ বেলাই তং থকনি কক তো মাব এ
1: তাবো আখে অর্জুন ঠাকুর কামিনি মিলনছে
0: ও অর্জুন ঠাকুর কামিনি না নরক যতন তিনি আর কোন কুথুম মুংলাইনাই বা বেলাই থং থকা নরকনি অ মালাইনাই হনই অ কক তোমা খনাবই হম দাদা মুংলাইনাই তিনি ও নরক
1: একা লাই থংরাক আজি কথমা বসা সামানাব কিসা সাই খনার ফিরে দেয়া তো ঠিক খনা লায়েন হামা বা ও সাসিনা চাই কিসা
0: ও দ হাইকে
1: একা কেরম কথমা আঙ্কাই
0: নিনাং বাই দিনাং
1: মনি টঙানি বড় যুক্তি নালাই মাসে মানে খরকসা জমিদার বড় মনি টঙাই লাইসা মনি টঙা হিন থাকে জন্য মনি টঙাই যা মানো মান হই থাকে টংলাইছে নাই খরকসা নিনকে বা নিনাংকে বা তুলসী তুলু দি দিন গাইমাসানো মুরব্বী আইনে সাইরি খাঁকে না দাইকে মৌসুম মাসা হোক সুবুং

बा आपुल से फंगल तेलुई फनांग बसल नांगाय बा बाय लोलाय सांता पुंगाय सांखना खरबसा तेलु मंग मंग मंग सापु तेलु सापुल से तुई फनांग मालिया बिदा मुसुम गुरनाय ब जे खेंगे क्लांग थागा गनो हा ओ आदा साया हानो हापु हाता हिनु हिमो हिमो हिमो तै साइ मालिया रो रो रो रो रो हम बनो तो दस बाथली ये आस के कष्ट मन का आसे मन आज पर साबुन काटि लाइचा काटि लाइचा के सारी ओ के बो दिन कष्ट न साया बो बो दिन कष्ट न साया इतने या न खाना पुल से पिलु दे आ मुसुम मुर गेसे ने ओ माया मुसुम मुर ना हंग के न टेबल कासा प्लांग थानी आसके आराम हानि पोंगा ना कै सोबो এনে চাকা গে টেবিল কাছা পাইনে নত লাঙে থাকা ববয়াং তুলসি বাবুস বালিং থাকা তুলুবার তেজি রাং গিয়া বব এনে চাকা সুতা দিন সাপু কাটি লাই গা বব কাছা টেবিল লাঙে নাই মুসু ফিয়াউ লাঙে থাকা কাছে র র র র হনি থাংমাং থাংমাং তে বা থাংমাং সবই সিকি গিয়া ও ইয়ার বা বাহে কি আনু ও কষ্ট ইমানো সাইয়া পানো খাতা তব বাহে কি পানো রহয়াকে বসা কম আপ টেবিল ফ্লাং থানা বলং দিছিন দিছিন দদং বাদাং কসা বাইনাই আই মুসুক দাং কো আ টেবিল না দতেই নাই টেবিল আপো ইয়াকে তো সঙ্গাউ নাই এই ইয়াং তুলসি তেল নাই ব লসিনি লই লসিনি লই ফানাং মালিয়া একে সারি গো ফাইলে মালে ফেলে কা বা নুগানো মুসুক গো মাকে কষ্ট মান মুমাইয়া তাঙ্গে টেবিল সিম পান রহয়াকে সাখামলা বাহি না আল কষ্ট রকা আপুনি কিনকে বৰ কিনকে বিচা চালাই লিয়া বিচা চাই আহ তুমি ভাৰি অ তুলচি টাঙি আৰু তুই কচাই আং অৰ মুচালচে তুং ভাৰি চকু নিয়ালে জেগা সৰক বৰ চক লাগে আন্তা লাগে কাৰণে ৰাংচাক মাইৰাং মানে ৰেখা পোৱা তুলচি আপুং দিয়া ৰাংচানি মাইৰাং মান কাৰণ আব কেনকে বিচা চালাইয়া বা উ যা বথুজনী না হারাইনে ক্যাব সাকে পুকির কোনাও কে তুইও ডায়রি দিখাতা কে তুইও ডায়রি দিখেন কেন আ তুইও ডায়রি মানাবো বহাই হাই ফাইতো বাজে কে দিন ইয়াকু তুইতে গা দিগিসে আমুক তুই সাংরা সি সাকাতে ইস বো মাইরাং সে শেরি কেনাতা ইগো বো বো হুইরি মানি কবা বো আতরন সরাসা তখন মুক তুই থাকা এটা হাই হাই বো বো বাসা ছাঙে নাই বত ইয়াকু তুই তুই কিছি পুখির ওন বাও মাইরা ন থাংলাই মানে আর করি কেন কইবা পুখির ওন হই যা ব বিয়াং বখাই ইংলা বাখলাইয়া যে আ পুখির কোনাও যা মাইরা হুইমা বখাং কা ইংলা বাখলাইয়াং নাই পুরি ওই হিম কা কা কানো ইংলা ইংলা পুতুম পুতুম বাখলাই থাংগো আ কোনা সাং কা ইংলা বাখলাইয়া নাই সাং কা আরন মান জাক মান খানতা এটা মানে ফাগা কা বহাই হাই হই রি কিয়া এই সাংগানে তাম খলাই যাব আপরকে আংতাবো কুটি হাইকে সম তংছি নাই কুটি হাইকে তং কাংকে সে আং মাইরং মানছি নাই ইগা আপর জিকে থুনে হরাই লাগে বমুর তুমি এবা ও ইয়ারনো তাম সে খলাই নিকে আনে নাই কে বে কে তাইছা মেখ দিন নাইছা উল্টা পুল্টা খলাই গিয়া তে মকল সে ঠিক হইলে বা কুটি হাইকে তংপু ননা নাই হাই খলাই নাই সলে মলে খলাই গিয়া বনত নলতা বফাং সে খাসিরি সে নাই ভাঙরা বালকুন মোটে বুফাং থালাঙে নাই রি কুটু বাইকে ইয়াকুন খাই উল্টা খা পেন্দা খাসি রেখা তো মকল ঠিক যাব এটা মকল ঠিক ইয়াকে দাম খাইয়া বুদ্ধি মালিয়া বুফর লরি নখরি ফাইনে বনাহারে তমসঙ্গে আ সময় রঙ তো ডাকাই দংলা ডাকাই দক এক ডাকাই বুইতু বুনাই রাং বাক বাকলাই মানে জাগা আর বুফাং তলাওকে বরফ বাকলাই না জাগাও খাসি জাকাতা ইকে আর খাজি যা কাঙ্কাই না ডাকাই যাব পাবুক সে রাং হিসাব মানে কব আর সময় রকবা নিনি বন্ধ কাছে নিনি বন্ধ কাছে নিয়ে বাকলাইবলা জন কাঙ্কা কাঙ্ক
عواصم

Kokborok News Headlines Nine Elegration Heke Tini Boishakni Nijiba Salmari Koklop Kurung Rabindranath Thakurni Asimasal Abunurgui Hastegnangui Juda Juda Panda Songsakzaka BJPni Chakra Oza Shubindu Odikari Mia Poshim Bongo BJP Porishodio Bodolni Oza Songzaka Mia Kolkatao Songsazak Porishodio Bodolni Koglam Salaimao স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পান্ডাতেই শুভেন্দু অধিকারিণী মুং সাকলাইকা পশ্চিমবঙ্গ কতাল বিজেপি হাফাংনি সমাই তাংমা পান্ডা তিনি কলকাতানি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সংসা জাগানো আর মান জাগানো মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহন খবুই মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তাই বিজেপি বাই নাইকল জাগ হাসেনি মন্ত্রী অগ্রার অতালনি সালচিথাম সালমারি দিবর দামচিনয় ফিলচিথাম ত্রিপুরা বিধানসভানী কতাল চংজাগ আদং জহর চক্রবর্তীন সমাই তাংরমা পান্ডা ত্রিপুরা বিধানসভা লবিও সংসা জাগানো ত্রিপুরা রংকসার নাইমথাবাই নাইকলজাগ তাকলাই বিশনি মাধ্যমিক তাই কুসুক মাধ্যমিকনি অংখারি মিয়া সাকলাই জাখা মাধ্যমিক আমজুগমঙ্গ পাস অংমানি মারি রাও চারশি ব্রই দশমিক চিচার কুসুক মাধ্যমিক আমজুকমঙ্গ পাস অংমানি মারি রাও সিনিসি চুকু দশমিক থামচি থাম আকাশবাণী ফিল চুকুসি বিশি পুমানো রগৈ বস্কাং সালচি বা সালমারি ফাশালনি সানজা দামদগ আগরতলা সুকান্ত একাডেমিও কাইশা ইয়াকবারা শাস্ত্রীয় রসামং পান্ডা সংসা জাগানো তিনি ত্রিপুরা হাইকোর্ট তাই হাস্তেনি ব্যবাগ হাংখর তাই বখাস্তে দরবার নখলাও বসং লুকু দরবার সংসা জাগৈ টঙ্গ বুসকাং দামনৈচি ব্রিয় হাস্তেনি যত হাংখর দামসাও ব্রিচি নি সিমি বাসি কিলোমিটার দৌই নবার ওয়াতৈ ওয়াইমানো হনৈ হজাক খ্লাইকা নবার তৈবার নাইখুং হাইকে তাপসু জরানি কক বরক নিউজ হেডলাইন্স খানাবাখ্যা

0: আও নখার শঙ্কা ফাগুনা কুপতি সঙ্গে মুখাং শঙ্কা বাক্সাবা হন ফাইদি ওয়াতেই ফাই বাক্সাবা হন তাবকদা ফাইক্রুদি নখা গ্রুমসারুই ঝিলিক জালাক ফিরাং ককা খাও কিরি মাহাবখা সুমুই কসমনি ওয়াতেই রূপ রূপ ওয়াখা ওয়াতেই ওয়াখা হারে ফাপুং তৈ লম্বাইখ্যা কৃষানি নুকুং কপলা নগো ওয়াতেই ক্লাইখ্যা ওয়াতেই ও ওয়াতেই আশ্রিক দানিনি খাইরুকমা করই নকসিং তংতই আথুকরি নুহরমানে আলামা তৈনে ওয়াতেইব ক্লাইখ্যা চামুং নুমুং থুয়াম তংথাই বেবাগ নকমাখা আশ্রিক বাই সিমিং পায়াখো ওয়াতেইনি উতুং উতুং নবার কতর শিবচামানি খরান স্রাবসানি ওলনো দুফুং দুফুং নুখুং বুফাং ওয়াফাং কুয়াকমানি খরান আশ্রিক বাই পায়াখো নিনি সামুং কথরবো নমাই বাকসা ফাই নুকুং সপলা ফাই ওয়াতেই নবার কথর নরকনি কিচিংনি হালক আশ্রিক দাকরা নক হোক বুফাং ওয়াফাং সবাইখ্যা রাবার নি বিশিংতই নুখুং নাই টংজামানি আবনব মথাখা আশ্রিক দা খাকরাক নরকনি আশ্রিক বাইব পায়াখ ফাংসা ফুংসু টংরুকমান পাইথাগখে বানকুন্দ্রি ফাই ফুনুকা বিনি ফান বাক্সাবা দ্রুক দ্রুক সাসুকা ফুইজাকা বাক্সাবা মাজারন চখা ও নরক যত্তন সকমরনে মান ওয়াতেই ফাইগ্রাখা বুফাং ইয়াফাংনি হা কসমখা নবার শিবচাখা বুফাং কুয়াখা কথর ক্লাইখা নুখং সপলাখা বানকুন্দ্রি ফাইকা মূর্খা মাজারো সবাইখা নরকনি কথাজাক ফান মুং সবাই সরসানা করই আও খাবনে মারিকিসিং নবার ওয়াতেই ফেরাং ককা হংকে খাওয়া বেলা কিরিমা হাব তাই নক নুখং হামথাইয়া ফাগুনা কুপুতি সঙ্গে মুখাং বেলাই সম তামনি বাকি নক কিছি কপলা ওয়াতেই নবার নি কাতিনানি ভাগে কাতিনাই আবনো ওয়ানসুগুই আও খাবনে মার্কিসিং নরখানাই তঙ্গ সারসা পয়েন্ট ডক মেঘাহার্য এফ এম উজ্জয়ন্ত তাই নরক বর নরকনি ককতাং কগ্লব কথমারকন জংবাই সের খাইনের মুসংখাংকে নরক গ্রং হরদি জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি ককদুক নাম্বারনি বিশিংতই নায়না ককদুগ সাবতং হ্যালো
1: হ্যালো
0: আও দীপর কাহাম
1: হ্যালো
0: দীপর কাহাম দীপর কাহাম
1: আং বরকাফল দোগরানি স্বর্ণমালা দেব সার তঙ্গ
0: আও স্বর্ণমালা
1: আং কত মাটি সাদা ছাইনে না তাকো
0: সাদি
1: ন রসাম তানা সাদো
0: রসাম তানা সা
1: ই রসাম তানা সা আর সামরম তাইক তব দেলি ন বলং নি বপং রং নারে বড় সামরম ফাফালে আমি কি চাতা তাতা নে তে আমি সে একদিন খাইতা কাই ইগর ফরেস লোক ফাই বনরাম ফাইকাপো বনরাম ফাইকাঙ্কা বসাকাপো আনরম না আকলাং আর খালসা আন্ন গো মাইমা জাগারা নাই সাকাপো আপুর আঙ্গম জাগান হি সাকা দা সারব গাপুরকে সাকাপো দা কো হি আকারে কলাং খাপো বাপকে খবর খাপো বরং না ও তাকুম জির ও তাক মাত্রার খাপো বব তে খাঙ্গা তাকুম দর খাঙ্গা খবর খাখান দা বগাই খাইবাই দিহি না এগে ফাইকাপো ফাইকাং দা এবনো মুই মতন জি জি জি মাইলা তাক মাছলাম লোকলারি কাহান্ত বরং সংসারি হিন আপুর গাই গাই মাছলাম বরং তাই মালিয়া আপুর বরং মা গছি কাহান্তা ও সং তাই ইংকো নন পাইলিয়া মানে আপুর গাই বন সয় রগ রই গ ইংকর কলাং থাং কাহান্তা আম তুই তানজাং নাই লাইসান রগ রই কলাং থাং কাহান্তা আপুর গাই আপুর জিমে হিং গাই বয় গ সব রক্ত আমি গ ফালিসাই মাং কাহান্তা আস

0: Ao khabangne marketing hain hai kok dok tong maba nai nei phione sabatong. Hello.
1: Hello.
0: Ao Dipor Kaham.
1: Dara Dipor Kaham.
0: Hmm.
1: Ang Radhapuni soita jete bro sari tong to.
0: Oh, Radhapur na.
1: Radhapur chini sadi bhon ke Shanti Bazar.
0: Ao.
1: Aro da ani sari tong ta ani coming ke khaklai para botoli khaklai para.
0: Ao, belai hambai. Satyaji.
1: Hambai ke তিনি তো কত বছর সাজা নাই বা আবু লাইন মানে থাকা তিনি লাইন মাই তো তাই সাইমাঙ্গল খাই আশা তো লাইন তো মানে থাকা বা তাক খাইছে থাইনি সাইমাখান আর কি কত বসানো সাজি
0: নাকে
1: কত বসানি ও কত বসানি মুখে কাঠরিয়া বল ফালিচা মানতা
0: ও
1: গে রাজানি বড় রকমকে বঙ্কে রমরিয়া কে সালসা কাথরিয়া বল ফালানি থাকা কে বরং তো আগে কেস গেনা কে বরং রমনানি হেনে ফাইব্রকে বসলা সাদকা ও কাথরিয়া কাথরিয়া হেনে রিং ফাইব্রকে বসলা সাকাতা কাথরিয়া নগরি নিন্ন ভাবিয়াং থাং গেবা হর ফালানি থাঙ্গো নি সের খাব খেব ফিরগি মাথাঙ্গা বাহ যেন সে বুদ্ধি গ্রং মালায় চিনি রাজানি ইন্ডিয়ার যারা আবো রং পাবিছে বরং সৈন্য রাজানি সৈন্য রং দি বরং পাইলিয়া হর যে ফালি চানাই ফুবরংলে বাহির রং চিনাবা এগে আবো ন বিখরা সানি র থাঙ্গা ফুব তো বিখরা সব গরি মাই মাসাইয়া বিশিব্র ও আকে ফালে যাও তা ববু ও কিসি ফালান জরাকে ফালো
0: দায়
1: বব খবই ফালকা বসলা সাজকা তা আবো
0: না
1: বিখরা সালে নগ করি ব নবারসে ফালান থাঙ্গু নবার ফালে ফেকে সঙ্গমাইসা না বলে বনির আর রাজানো থাকা তা মহারাজ জনসে বুদ্ধি গরং গরং মালায় চিনছে তে বুদ্ধি গরং টংফু দেশ নাই খরচা সঙ্গীখা হর ফালান থাকবু তাই খরচা সঙ্গা নবারসে ফালান থাকবো কে ও নবার নব্বম দিকে ফাল রাজা পর্যন্তসে চাবি মালিয়া বা বড় ও যে তা কাথরিয়ানি বসলা বকেবু মাই বরং বল ফার্মাবো হিসানানি তো কারি মেয়া যে সালজা বলং টুলাং থাকা বনাবো বাবু নাকি ইয়াজাগি তো দি আং বুফাং তাকে নালি নগ তুলি হিমাসে থেতন বুফাকে বুথারি পাইছি নাই নই তানমানি বুথানানি তানমালে থা বুফাং ইয়াজাগে হাও খেগলাইয়াও এসে বালি ফেগা বকে তান ফাইরগেবা ও বিখরা সানি বুক কপাল হামিয়া আর বসলানি বকেবু পরামাইয়া পরামাইয়া হানিয়ে থাপলা খাকা মাই খাকাকে রোদা গোটাবো নে চালিয়াব আনি মাপা আং ও কিসা পরে ফেলং মাবাইছে দিনা নাও মতে কের না নাঙ্কা আং তাইয়া নি নংনি নখরি থাকা ও মোবাইল বাকসানো কারণকে রান্দিজ মা খরকসা কাইসা দেশ কাবই তঙ্গতা রাজাসে আনি বসাজ শিখলা মাসা তো তোমানো দাবি খাই রায়কাউস নিগসি জমা মারাই নিকু তাই নিশা কথা

0: আও খবনে মার্কি সিংর খনাই তঙ্গ সারসা পয়েন্ট ডক মেঘাহার্য এফ এম উজয়েন্ত আও সাবুক সিনি তাই কেসা পান্ডা বেরেমো সাবলাই তাবুক সিনি পান্ডা হে নরকনি হামজাকমা চিনি খাতুমা নরকনি হামজাকমা চিনি খাতুমা পান্ডাও নরক নরকনি খনাতক জাকমানী রসামুং রক খাই মানবাইনাই নরক আংমাই কৃঙ্খরদি জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি ককদুক নামান বিশংতুই সাহরদি নরকনি খনাতক জাকমানি রসামুং ব রসামুং নরক খান মুসং রসামুংনি ককথাই নরক সাহরদি সাবু রসাব আবনু সাহরদি হ্যালো হ্যালো
1: হ্যালো
0: আও লামসুগ দীপর কাহাম
1: আং ফার্স্ট কলার
0: যতনি সাইসে কাং কল খাইনাই
1: গান
0: আনি আগো কৃতা দো
1: নেক্স পান্ডার আগো খাইদে মানে হিমতা
0: গান লে গ্রই রসা মুং খতঙ্গ
1: আবন রসা মুং নতরা
0: আই নে পকজা খানা
1: গাও
0: রসা মুং লে তঙ্গ দো
1: দেবাশিস
0: না

0: Aw kapangni marketing raja film ni samung alkayakni tai udit narini khorango khana bakena aw nayan heke kokdugo sabotong pi. Hello.
1: Hello, namaskar.
0: Haan, namaskar.
1: আমি একটি হিন্দি ছায়াছবি থেকে গান শুনতে চাই, রাজা হিন্দুস্তানি ফিল্ম থেকে।
0: রাজা হিন্দুস্তানি ফিল্ম থেকে একটি গান শুনতে চাই না? আচ্ছা, কোন গান?
1: ইতনা প্যারা তুজে রাধে নে বানায়া উসকা নাম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন?
1: আমি বিলোনিয়া উত্তর সারাসীমা থেকে বলছি।
0: আপনার নাম বলতে পারবেন?
1: হ্যাঁ হ্যাঁ, আমি বিশ্বজিৎ পাল।
0: বিশ্বজিৎ পাল না?
1: হ্যাঁ হ্যাঁ।
0: যদি জানতো তাহলে আরো ভালো হতো না? ককবরক দিয়ে যদি রিকোয়েস্ট করতেন না? ককবরক দিয়ে যদি রিকোয়েস্ট করতেন এক দুইটা, হ্যাঁ, ওয়ার্ড ইউজ করে তবু ভালো হতো। ঠিক আছে,
1: আমি চেষ্টা করব।
0: আচ্ছা,
1: আগামীতে।
0: ঠিক আছে,
1: আপনি বুঝি মানে বলতে মানে মুখে কম আসে আর একটু একটু আসে।
0: আচ্ছা, বিশ্বজিৎ না?
1: হ্যাঁ হ্যাঁ।
0: আচ্ছা, রাজা হিন্দুস্তানি ফিল্ম থেকে কোন গানটা বলেছিলেন?
1: কিতনা প্যারা তুজে রাধে নে বানায়া উসকা নাম।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো
1: আমি একজন শ্রোতা বন্ধুর নাম বলবো।
0: ঠিক আছে,
1: বান্দাল থেকে শুনবেন শালু মুরা সিং, পুষ্প মুরা সিং, আর শুনবেন কৃষ্ণমোহন মুরা সিং, আর সবাই এখন যে শুনছেন রেডিও পর্যন্ত সবাইকে নিয়ে, এবং আপনিও শুনবেন।
0: ঠিক আছে বিশ্বজিৎ, আমিও শুনব। ঠিক আছে,
1: নমস্কার।
0: ঠিক আছে, আপনার পছন্দের গান উপভোগ করুন। ঠিক আছে,
1: ধন্যবাদ।
2: जी कर देखता रहूं
3: क्या

0: আও খপনে মার্কেচিং নরক খানাই টঙ্গ সারসা পয়েন্ট ডক মেঘাহার্য এফ এম উজ্জয়ন্ত নরকনি হামজাকমা চিনি খাতুংমা পান্না আও নাই নাই ফিউন হেকে জরাব হাইন হাই কক দুগ সাবতং হ্যালো হ্যালো দীপর কাহাম তকসা কামিনী সাদন সাদি সাদন গুলমাল সাবনি সাব গোলাপ সিমিং দা
1: গোলাপ সিমি খুমা জবা কে
0: খুমাই না বাহ নর সামু রসামান খানাদি তো বেলাই হামবাই আও হাইকে অ জর সাদন সামুং খান বাকি কৌ হরমানী গোলাপ সিমিং দে খুম হাই অ সামুং সাদন নি বাকিন ইংরা সেতেন

0: গোলাপ সিমিংদা খুমবার জবা খাবা খুমিয়া দিবা আও গোলাপ জবা ব্যাপার না খুম বব মতম বিনিব বাহাই তাই বিনিব নাইথক তঙ্গ আও মঙ্গল দেবরমানি খরাঙ্গ নর কৃষাম খানাবাখ্যা আও নাইফিউন হেকে সাব তংফি হ্যালো ও দ সাগ্রা দি
1: রাখিগলাইলে
0: আও পয়সা ফেকো তামাশা দেখো দুশমন 1971 ফিল্মনি ওর সামুং রাজেশ খানাতে মমতাজ তাই লতা মঙ্গেশকরনি খরাঙ্গ খাপাং ইয়াখরাই বদল নি ইংগৈ অর সামু কঠোর মানে

0: ও খাপনে মার্কেসিং পাগল প্রেমে কেসে হুতে হে শৈলেন্দ্র মরে খরঙ্গনর সামুখনা বাইখ্যা আও নাইফিয়াও না হেকে নরকনি হামজাকমা চিনি খাতুংমা পান্দা নি অজর কগদুগো সাবতং নাইগ্রানা হ্যালো
1: হ্যালো দীপর কাহাম হাই হাই কলমা খাইবি গা স্যার
0: দীপর কাহাম
1: আং হিন্দি তো কেনে গান কি যে খানা বানা রসামু
0: বর সামু
1: রাজা জানি
0: রাজা জানি নি রসামু
1: কিতি না মজা রাহে মানে
0: বা হাসি না
1: বর্তমান
0: ঠাকুর কামিনি রঞ্জন না নির্মোহ গাঙ্গে তো কিতনা মজা আ রা হে লতা মঙ্গেশকর রাজা জানি 1972 ফিল্ম নি না ধর্মেন্দ্র তো হেমা মালিনী
1: স্যার
0: দ খানা দি খানা দিয়া ক

নগ রগ তাম উং গাহে আং কেসে বংলায়ো ওয়ালাই সুগলাই উংলায়ো খরকচা তাই খরকচা তৈ খরকচান সাক নাইয়া উংলায়ো সাতুক লাইও সিন কক বাই গাকে সাতগো নিশালায়ো হায়দানা আও হাকে বুতক খাইজাগো অমনুন হনো ডোমেস্টিক বায়োলেন্স ডোমেস্টিক বায়োলেন্স তাম ডোমেস্টিক বায়োলেন্স অমনো সিনে নক নুখুঙ্গো আরমদি সালা বসাবাই হিক হানজানাই রক হায়াকাবা নকনি বসা রক তুমুং টংকে সেব খাইজাকা হাঙ্কে বরকন আ টংকে সেব খাইমানে আবো গবাং মা লামাতৈ খাইমানো জর জর বরকন বুতক খাইমানো জর জর বরকন সিক্রি সক্র খাইমানো জর জর বরকন বখা হামিয়া খাইমানো তাই সেক্সুয়ালি বরকন টংকে সেব খাইমানো হায়াকাবা রং পয়সা নই নাই ইয়াফারিয়া রক বাই নাই বেলাই টংকে সেব খাই মানো হাইকে অম হাই রক জেফ্রু খাইজাগো তাই খাইকা আফ্রু আ জরান আবন হনো ডোমেস্টিক বায়োলেন্স সিন নুখুঙ্গ খাকসামা গ্রৈ উংমানি টংকে সেব উংমানি খরসাতে খরকসানো সাক নাইয়া খাই বুতক সিক্রি সক্র হায়াকাবা বন গবামা লামাতৈ খা হামিয়া খাই ওয়ানামাও খিগলাই সিক্রি সক্র খাই তনমানি অমনন হনো ডোমেস্টিক বায়োলেন্স আও অমহাই তুমুন ও ডোমেস্টিক বায়োলেন্স হিনমানি অম তুমুন সিনি নক নুখুঙ্গো অংখা হংকে আ নুখুংনি খাকচাংমা গমাই থাঙো আ নুখুংনি টংথক সাথক গমাই থাঙো আর হামজাংমা গ্রৈঙি থাঙো আর নাকারমা গ্রৈঙি থাঙো হায়দানা আও বন বাগাইন খাফংনি মারকিসিং অমহাই ও ডোমেস্টিক বায়োলেন্স অব আবো ভৌতকঙি মানো সিক্রি সক্রঙি মানো বন রং পয়সারক রিয়াউনাই বন কন্ট্রোল খাইনাই গবাং মা জায়গা বিনি রুথাই মানথাই রক সেকপ্রই কাসুই তরি মানো তাই সেক্সুয়াল বহাইন বন টংকে সেব খাইমানো আবন বিশং তৈফানো তাই সিক্রি সক্র খাইমানো হাই দিব না হে অমহাই জেফ্রু উংগো আবো নি বাকৈন নুখুং খুংসা খুংসুরগ বেলাই টংকে সেপুঙ্গো থৈলাই থাংলাই উংলাইও হিক সাইনি বিশংগো খাক সাংমা গ্রৈ উঙি থাঙ্গো হায়া দিব না আর নি রং পয়সা রগ্ন সেগলাই ওয়ালাইলাই হায়াকাবা জর জরও হামজুকানো বগ্রাজগ্ন সাক নাঙ্গিয়া খাইনাই টংকে সেপ খাই তরিমানো জরা সারিয়া খাই তরিমানো নাই সাক নাই তরিমানো অমরক তুমু নঙি টংখা হংকে আবো বেলাইন হামিয়া খাফুনে মারাকিসিং বন বাকি অমহাইরক সিনে নুখুং খুংসার গফানো তা উংথং তুমুং অমহাই ও ডোমেস্টিক বায়োলেন্স অংনো টংখা হংকে আবো কেরংনি বিশংতৈ আবনি ইয়াপ্রি নাজাগি মানো এক 2005 ন রুকসাউই আবনি ইয়াকনি ইয়ক নাবাগৈ কেস ফাইল খাইমানো তাই সাল ডকসি হাইকবা 60 ডেজ নি বিশিঙ্গন আবনি লামা নং মান্নাই হেদিবা হংকে আইপিসি সেকশন 498A হাইকেন 1983 বহাইন আর সাতুকনাই রকন জেল হাইকবা আলঙ্গ সবই মানো আবনি লামা টঙ্গ তাই বরগ্ন বিশিকথাম জরতৈ নন বেল বেল মানিয়া জাত হাইকাবা ইয়গিয়া জাত খাইব বরগ্ন সবই তরি মানো ন্যাশনাল কমিশন ফর উইমেন হেল্প লাইন ব টঙ্গ হাই দিবানা হেঙ্কে বন বাকি নরক তুমুং অমহাই রক নক রক পাতি খা হংকে আও নরক অমহাই খাই সাতক জাগৈ সাতক জাগৈ টংকে সেব খাইজাগৈ নরক তা টংদি খরাং তিসাদি মানখা হংকে গানানি নরক পুলিশ স্টেশন লগফনো নরক থাঙ্গি সাউদি আবন ইয়াকনি নরক ইয়গৈ মানানো তাই সঙ্গ খাই টংনাই রক সঙ্গ সিনাই রক বহাইন অমহাই খাই সাতক জাগৈ তুমুন টংখা হংকে বরনি গানাও সঙ্গ বাসানানি নাঙ্গো বরনো আরনি সঙ্গ সসাই তুবনানি নাঙ্গো তাই সঙ্গ সাই মানরানা নাঙ্গো তুমুং অমহাই খাই নুখুং খুংসাসগ্রগ ক্রাজগ্রগ্ন ক্রাস

রকনো গ্রানো হাই একাবা হিক নো বুসাই হাই একাবা বুসা রকনো বুমা বুফা তরসার খ্লাই টংখে বরনো ভূতক খ্লাই টংখে বরকনো সরংথানী রক কাসুই টংখা রং পুইসারক রুয়াউই টংখা হংকে আফ্রু আবুনি ইয়াকনি কাতির না বাকি সিনাই রক সকাঙ্গি থানের নাঙ্গো তাই ও ককনো যেন বইনব সাই মানরনা নাঙ্গো হাইয়া হংকে আ নুখুং হামসাউই মানগ্লাক তাই আ সাতক জাকনাই ব

আও হাকে নং খাকানা আং মূ সা সিয়া ওষা তাই বিমল নি খরাঙ্গ নরক সামুং খানাবাইকা আও খাপনি মার্কিং অজর নরক নর সামুং তাইতাং সা খানার নাই অমহংকে মানিক তাই রুমি মুরাসিং নি খরাঙ্গ সামুং তাইতাং সা নরক নি বাকে ইংরেজি দিন

নমস্কার শ্রোতা বন্ধুরা, এফএম উচ্চন্তের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আজকের এই বিশেষ দিন, এই দিনটি বাংলা সংস্কৃতির এক আবেগের দিন, এক গর্বের দিন। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী। যিনি শুধু একজন কবি নন, তিনি আমাদের অনুভূতির ভাষা, আমাদের ভালোবাসার সুর, আমাদের একাকিত্বের সঙ্গী।

আর রবীন্দ্রনাথ মানে শুধু কবিতা নয়, রবীন্দ্রনাথ মানে ভোরের শান্তি, বিকেলের নস্টালজিয়া, মনের গভীরে জমে থাকা না বলা হাজার অনুভূতির নাম। অসংখ্য গান আজও মন খারাপের রাতে পাশে বসে থাকে, তাঁর কবিতা আজও আমাদের নতুন করে বাঁচতে শেখায়। তিনি শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে, প্রকৃতিকে অনুভব করতে আর নিজের আত্মাকে চিনতে। তাই সময় পরিবর্তন হয়েছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তিনি আমাদের কাছে ঠিক একই রকম রয়ে গেছেন। সেই অনুভূতি কখনো পুরনো হয়নি আর হবেও না। তিনি আজও ঠিক ততটাই প্রাসঙ্গিক যতটা ছিলেন ঠিক 100 বছর আগে। এই বিশেষ দিনে অনেক শ্রদ্ধা আর ভালোবাসায় আমরা স্মরণ করছি বিশ্বকবিকে, আর তারই সৃষ্টির আবেগ গান আর কথায় কথার ছোঁয়ায় শুরু হতে চলেছে আজকের অনুষ্ঠান। সঙ্গে থাকুন এফএম উজ্জয়ন্তের সাথে।

শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে। আপনারা শুনছেন FM উজ্জয়ন্ত, আর এই মুহূর্তে আপনাদের পছন্দের অনুষ্ঠান অর্থাৎ সুরের আকাশে অনুষ্ঠানটি নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের বন্ধু আর যে অন্তরা আজ আপনাদের সাথে রয়েছি। আপনাদের পছন্দের গান আজ আমি আপনাদেরকে শোনাবো, আর কী করতে হবে তা প্রত্যেকেরই জানা রয়েছে। আমাদের FM স্টুডিওর ফোনে আপনাদের ফোন করতে হবে, আর সাথে বলতে হবে আপনার পছন্দের ছায়াছবি, সেই ছায়াছবির কোন গানটি আপনি শুনতে চান অবশ্যই আমাদের জানাবেন। 0381232625 3, ঠিক এই রয়েছে আমাদের FM স্টুডিওর ফোন নাম্বার। তাই আপনারা অবশ্যই ফোন করুন, আর পছন্দের গান আপনারা ছটপট শুনে নিন। আর তার জন্য কিন্তু অবশ্যই FM সেট থেকে দূরে যাওয়া চলবে না, টিউন করে রাখুন, কারণ কখন আপনার পছন্দের গানটি যে আপনাকে শুনতে হবে তার জন্য তো একটু অপেক্ষা তো করতেই হবে।

0: আমাদের বন্ধুরা অপেক্ষা করছে ফোন লাইনে, চলুন কথা বলে নি কে রয়েছেন সাথে। নমস্কার।
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি আশুতোষ দেবনাথ, কৈলাসহর থেকে বলছি।
0: আশুতোষ বাবু বলুন, কি গান শুনতে চাইছেন?
1: হ্যাঁ, তবে আজ তো বিশেষ দিন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি, তো উনাকে আমি কোটি কোটি প্রণাম জানিয়ে রবি ঠাকুরেরই একখানা গান শুনবো আমি।
0: ঠিক আছে,
1: হ্যাঁ। গানটি রবি ঠাকুর সুর দিয়েছেন, রবি ঠাকুর লিখেছেন, ছবির নাম দাদার কীর্তি, আর গানটা হচ্ছে এই ছিল ভালো, এরকমই গানটা মনে হয় হেমন্ত মুখোপাধ্যায় গিয়েছেন।
0: আচ্ছা, ঠিক আছে,
1: আপনি সবাইকে নিয়ে শুনবো দিদি, আপনি শুনবেন।
0: একদম সঙ্গে থাকুন, ধন্যবাদ।

0: পুরের নাম শ্যামাদা, আর ফিল্ম হলো আর রাজেশ খান্না আর রাকি গুলজার। না যায় চোর কে মত না যায় মত না যান চোর না যায় চোর কে না যায় মেরে রানী।
1: আপনি ছায়াছবির নামটি আরেকটি বার বলুন।
0: শ্যামাদা।
1: ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকবেন। নমস্কার। আর কে রয়েছেন সাথে? হ্যালো
2: হ্যালো
1: হ্যালো, ভেরি গুড আফটারনুন, বলুন কে রয়েছেন সাথে?
2: আমি আমনগর থেকে রাকেশ দাস বলছি।
1: রাকেশ বাবু বলুন।
2: আমি কি বাংলা শুনতে পারবো?
1: সব ধরনের গান শুনতে পারবেন।
2: মুভির নাম রাজা বাবু। হ্যাঁ।
1: ছবির নাম
2: রাজা বাবু।
1: রাজা বাবু, আচ্ছা।
2: গানটা হলো দিদি গো তোমার কাছে চাই না তো আর কিছু।
1: ঠিক আছে। আর সঙ্গীত শিল্পী?
2: এই তো যেমন গরম পানি না।
1: আচ্ছা ঠিক আছে, একদম একদম, ধন্যবাদ ধন্যবাদ, সঙ্গে থাকুন। আর প্রথম তিনজন বন্ধুকে পেলাম, তাদের অনুরোধও আমাদের হাতে এলো। আর আরেকজন বন্ধু রয়েছেন, কথা বলে নি চলুন। হ্যালো
3: হ্যালো
1: হ্যালো, কে রয়েছেন?
3: আমি লালন ঘর, আমি বলছি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে।
1: বলুন
3: দিদি, আমাকে শোনাবেন বিচ্ছু ছবি থেকে।
1: কি ছায়া ছবি?
3: হিন্দি ছবি হচ্ছে বিচ্ছু।
1: বিচ্ছু, আচ্ছা।
3: প্যার তু দিল তু, এই গানটা।
1: প্যার তু দিল তু, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ।
3: অবশ্যই, নমস্কার।
1: নমস্কার। এবার একটা মজাদার ব্যাপার, চারটে গান এই মুহূর্তে আমার হাতে আছে, যার গান আমার হাতের কাছে প্রথমে পাবো সেই গানটি শোনাবো। তাহলে আপনারা চারজন বন্ধুই অপেক্ষা করুন যে কার গান প্রথমে আসতে চলেছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উজ্জয়ন্তী।

0: নমস্কার, কে রয়েছেন সাথে?
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার,
1: আমি একটা গান শুনতাম চাই। আমার নাম প্রসেনজিৎ চক্রবর্তী।
0: বলুন।
1: গানটা হচ্ছে শাহজাদা, কিশোর কুমার আর লতা মঙ্গেশকর আর

আমার যে বন্ধুর গান দিয়ে শুরু হচ্ছে অনুরোধের গান বা সুরের আকাশের অনুষ্ঠানটি, বন্ধু হাওড়া থেকে লালনবাবু আপনার পছন্দের গান দিয়ে এই গানটি শুরু হচ্ছে, শুনুন।

0: চাই না তো বেশি, রেখো গো সবার মন তুমি।
1: এবারে গানটি শুনছেন আমাদের বন্ধু আনন্দনগর থেকে রাকেশ বাবু, অনুরোধ করেছিলেন রাজা বাবু ছায়া ছবি থেকে। এই গানটি এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য রইল, শুনতে থাকুন।

আপনারা শুনছেন সুরের আকাশে, এই অনুষ্ঠানটি 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্তী এই অনুষ্ঠানটি আপনারা শুনছেন। আর আপনাদের পছন্দের গান শুনতে হলে অবশ্যই আমাদের জানাতে হবে আমাদের FM স্টুডিওর ফোন নাম্বার 0381-232-6253 এর নম্বর রয়েছে, ফোন করবেন আর আপনার পছন্দের গান শুনতে আমাদের কাছে জানাবেন। আর এই মুহূর্তে যে গানটি আপনারা শুনবেন, কৈলা শহর থেকে আমাদের বন্ধু আশুতোষবাবু অনুরোধ করেছিলেন দাদার কীর্তি ছায়াছবি থেকে এই গানটি, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: কে রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: বলুন নিতাই বাবু।
1: হ্যাঁ, আমি একটা বাংলা গান শুনতে চাই।
0: বলুন।
1: ছবির নাম হচ্ছে অন্ধবিচার।
0: আচ্ছা,
1: আর শিল্পী হচ্ছে অমিত কুমার, আর গানের কথা হচ্ছে ভুলি নিমা তোমার কাছে আবার এসেছি।
0: ঠিক আছে,
1: নমস্কার,
0: ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।
2: হ্যাঁ ম্যাম, নমস্কার, আমি সুমন বলছি মিলন সংঘর থেকে। শুভ দুপুর।
0: সুমন বাবু স্বাগত, শুভ দুপুর, বলুন।
2: আচ্ছা ম্যাম, শীত তুম থেকে পেহলি পেহলি বার মোহাব্বত কি হে, এই গানটা হবে তো?
0: একদম হবে,
2: ভালো থাকবেন ম্যাম, নমস্কার।
0: একদম। আর এই গান কাউকে ডেডিকেট করতে চাইছেন?

0: আমেন।
1: ঠিক আছে,
0: আমি শুনবো, আমি শুনবো, আপনি শুনবেন, এবং সব সবার সবার বন্ধুরা
1: দারুন দারুন, চলুন সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আর এবার বলুন আপনি, আপনি কি গান শুনতে চাইছেন? হ্যালো হ্যালো
2: হ্যালো,
1: বলুন কে রয়েছেন সাথে?
2: রীনা পাল বলছি আগরতলা থেকে।
1: বলুন রীনা দেবী,
2: আজকে গীতা হিন্দি ছবি,
1: বাংলা হিন্দি যে কোনো ছায়া ছবি?
2: ও আচ্ছা আচ্ছা,
1: আপনি শুনতে
2: পারেন। আমি মোহরা থেকে, মোহরা থেকে ওই নাগাজের কি ধার নামতীয় কি হার,
1: পঙ্কজজির কণ্ঠে।
2: হ্যাঁ,
1: পঙ্কজ উদাস সঙ্গীত শিল্পী?
2: না, পঙ্কজ উদাসের
1: এই গানটি তো আপনি যে গানটি বলেন,
2: পঙ্কজ উদাসের না, পঙ্কজ উদাসের নি, আমি জানি না ঠিক।
1: হ্যাঁ ঠিক আছে, না আছে, আপনি সঙ্গে থাকুন, ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ আপনাদের সকলকে। এবার যা করতে হবে, আপনাদের এফএম সেটের পাশে শুধু অপেক্ষা করতে হবে কার কার গান কখন কখন আসে, কেননা আমার হাতে এখন পর্যন্ত চারটি গান রয়েছে। এই মুহূর্তে যে বন্ধুর গানটি আপনাদের সকলকে শোনাব, কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে শেহজাদা ছায়াছবি থেকে অনুরোধ করেছিলেন এই গানটি শোনার জন্য প্রসেনজিৎবাবু। আপনার পছন্দের এই গানটি এই মুহূর্তে।

থেকে বন্ধু রীনা দেবীর অনুরোধে আপনারা এই গানটি শুনলেন মোহরা ছায়া ছবি থেকে। পরবর্তী গান চলে যাচ্ছে মিলন সংঘ অর্থাৎ আগরতলা মিলন সংঘ থেকে। ফোন করেছিলেন বন্ধু সুমন, আর বন্ধুর পছন্দের সিফ তুম ছায়া ছবি থেকে গানটি এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য।

0: আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে এফএম উজ্জয়ন্ত, আর এফএম উজ্জয়ন্তে আপনাদের পছন্দের অনুষ্ঠান সুরের আকাশে। আর সুরের আকাশে এই মুহূর্তে শুনলেন কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে সিফ তুম ছায়া ছবি থেকে একটি গান, অনুরোধের গান অবশ্যই। আর পরবর্তী অনুরোধ নিয়ে বন্ধুরা অপেক্ষা করছেন। হ্যালো,
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
1: আমি আগরতলা, আমি জেলাবাড়ি থেকে সুমন মোহন বলছি।
0: সুমন,
1: হ্যাঁ
0: বলুন
1: ম্যাডাম। অনেকবার এর আগে বিকেলবেলা ফোন করেছিলাম যে রিকোয়েস্ট সংগুলো আছে, কিন্তু একদিনও আমি শুনতে পাইনি। আজকে তো অবশ্যই শুনতে পাবো না।
0: আপনি বলুন আপনার পছন্দের ছায়াছবির নাম বলুন আগে।
1: সংটা হলো মন বলছে কেউ আসবে, এটা বাংলা সিনেমার গান, আপন আমার আপন, আশা ভোঁসলে গাওয়া।
0: সঙ্গীত শিল্পী
1: আশা ভোঁসলে।
0: ঠিক আছে, চেষ্টা করছি, আপনি সঙ্গে থাকুন। ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। নমস্কার, কে রয়েছেন সাথে?
2: হ্যালো,
0: হ্যালো,
2: হ্যালো, আমি ওমপি থেকে বলছি।
0: ওমপি থেকে বলুন, কে বলছিলেন?
2: আমার নাম রাহুল শাহ।
0: বলুন কি গান আপনার পছন্দ রয়েছে?
2: আমি তো, আমার বয়সটা আসলে 23-24 বছর, তাই একটু নিউ জেনারেশনের সঙ্গে।
0: একদম বলুন, আপনি শুধু একবার অনুরোধটুকু জানান যে আপনার পছন্দের গান কোনটি রয়েছে।
2: ঠিক আছে, আমি বলছি আপনার, এটা বেঙ্গলি সং, তোমাকে চাই।
0: তোমাকে চাই, ছায়াছবির নাম বলতে পারবেন?
2: আমি আপনাকে বলছি, এটা অরিজিৎ সিং এর গাওয়া।
0: আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনি সঙ্গে থাকুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর এভাবেই সঙ্গে থাকবেন। আর যেহেতু বন্ধু বললেন যে বন্ধু নিউজ জেনারেশনের গান শুনতে চাইছেন, হয়তোবা খানিকটা কনফিউশন ছিলেন, জানি না এখন পর্যন্ত যে গানগুলো চলছিল তার জন্য হয়তোবা, কিন্তু এই অনুষ্ঠানটি সুরের আকাশ বা আপনার পছন্দে আমাদের গান, বিশ্বাস করুন 8-80 আপনাদের প্রত্যেকের জন্য। 90s, 80s বা তারও আগের গান এবং এই মুহূর্তের যে গানগুলো রয়েছে, নতুন বন্ধুরা, পুরনো বন্ধুরা, পছন্দ শুধু আপনাদের, আপনাদের পছন্দটুকু শুধু আমাদের জানাবেন। নিউ জেনারেশন।

বা আগের যে সকল গোল্ডেন যে গানগুলো রয়েছে, যে কোনো গানের পছন্দ আপনাদের শোনানোর দায়িত্বটা, ঠিক গান শোনানোর সেই দায়িত্বটা আমাদের, সঙ্গে থাকুন। আর এই মুহূর্তে কার গান শোনাতে পারি, কার গান শোনানো হয়নি? হ্যাঁ, নিতাই বাবু বীরভূম থেকে ফোন করেছিলেন, আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছেন যে আপনার গান কখন আসবে। চলুন, এই মুহূর্তে আপনার গানই আপনাকে শোনানো হচ্ছে, সঙ্গে থাকুন।

পছন্দের গান শুনতে চেয়ে ফোন করেছিলেন ওম্পি থেকে বন্ধু রাহুল। আর তাই রাহুলের পছন্দের এই গানটি সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর কণ্ঠে, আর ছায়াছবির নাম গ্যাংস্টার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, আমি পূর্ণিমা বলছি।
1: পূর্ণিমা,
0: হ্যাঁ
1: বলো।
0: সংগ্রাম মুভি থেকে
1: কি ছায়াছবি?
0: সংগ্রাম,
1: সংগ্রাম বলো।
0: হ্যাঁ, সংগ্রাম মুভি থেকে বেশক তুম, এই গানটা।
1: আচ্ছা ঠিক আছে,
0: ঠিক আছে, ধন্যবাদ।
1: ধন্যবাদ।

0: নমস্কার।
1: হ্যালো ম্যাম।
0: হ্যালো।
1: হ্যালো ম্যাম।
0: হ্যালো, গুড আফটারনুন, কে রয়েছেন সাথে?
1: অভয়নগর থেকে মালা বলছি ম্যাম।
0: অভয়নগর থেকে কে রয়েছে?
1: মালা বলছি ম্যাম।
0: বলো।
1: হিন্দি গান শুনতে পারবো নি ম্যাম?
0: একদম।
1: আমি অরিজিৎ সিং গাওয়া একটা গান শুনতে চাই, না হোকে ভিকারি বতু।
0: না হোকে ভিকারি বতু,
1: ভিকারি বতু হামেশা পাশে হে।
0: ঠিক আছে, একদম সঙ্গে থাকো, তোমার পছন্দের গান তোমাকে অবশ্যই শুনিয়ে দেব। ধন্যবাদ, ভালো থাকবে। হ্যালো।
2: হ্যাঁ নমস্কার, শুভ দুপুর।
0: শুভ দুপুর।
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: বলুন।
2: হ্যাঁ, বাংলা গান, আশা ভালোবাসা, আর গানের কথা হচ্ছে পাহাড়ের জঙ্গলে এক মানুষ খেকো বাক থাকে, শিল্পী আশা ভোঁসলে।
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন।
2: হ্যাঁ,
0: ধন্যবাদ ফোন করার জন্য।

আদক্ষণ ধরে আপনারা শুনেছেন বন্ধু পূর্ণিমার পছন্দের এই গানটি, আর এবারে শুনবেন মালার অনুরোধে এই গানটি, সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর কণ্ঠে।

0: ঘড়িতে সময় বিকেল 3:48 হয়ে 30 সেকেন্ড। থার্ড মুহূর্তে আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান সুরের আকাশে। আর সুরের আকাশে এখনও দুজন বন্ধুর গান আমার কাছে রয়েছে, সেই দুজন বন্ধু হয়তো অপেক্ষা করছেন। অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে আপনারা আপনাদের পছন্দের গান শুনতে পাবেন। কিন্তু তার আগে ফোন লাইনে যারা অপেক্ষা করছেন, চলুন চট করে তাদের সাথে কথা হয়ে যাক। কে রয়েছেন সাথে? হ্যালো,
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি পশ্চিমবঙ্গ বিলাড়া হুগলি থেকে বিশ্বনাথ গায়েন বলছি দিদি।
0: বলুন বিশ্বনাথ বাবু।
1: আমি শুনতে চাই কি এই মুহূর্তে বলিদান ছবি থেকে এয়ার কার্নে কা লাইসেন্স মিল গেয়া 1984 এর ছবি, আর কিশোর কুমার আশা ভোসলের কণ্ঠে বাপিলাহিরির সুরে।
0: অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন।
1: হ্যাঁ, ভালো থাকবেন, নমস্কার নেবেন দিদি।
0: একদম, আপনিও ভালো থাকবেন। হ্যালো হ্যালো হ্যালো, কেউ রয়েছেন সাথে?
2: দিদি একটা গান শুনতাম।
0: আপনি কোথা থেকে ফোন করেছেন আগে সেই জায়গার নাম বলুন, আপনার নাম বলুন।
2: দিদি
0: কোলা শহর থেকে কে বলছিলেন?
2: তপন বনিক।
0: তপন বাবু, এবার বলুন আপনি কোন ছায়াছবির কোন গানটি শুনতে চাইছেন?
2: গানের নাম দাইলো ফ্রেমিলি। ফ্রেমিলি ফ্রেমিলি
0: আচ্ছা,
2: 66 এর বই। 66 এর বই ফ্যামিলি, নন্দা আরিল, ফিরোজ খান, আর গানটা গাইছে লতা মঙ্গেশকর। ফ্যামিলি, ও দিন ইয়াদ রাখি গি।
0: ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ধন্যবাদ আপনাকে। নমস্কার।
3: হ্যালো
0: হ্যালো
3: হ্যালো, শুভ বিকেল ম্যাম।
0: শুভ বিকেল
3: ম্যাম, আমি একটি ওই কুলি ছবির একটি গান শুনতে চাই।
0: প্রথমে আপনার শুভ নাম বলুন, আপনি কোন জায়গা থেকে ফোন করেছেন?
3: আমি সাউথ আনন্দনগর থেকে তপন দাস বলছি। সাউথ আনন্দনগর, তপন দাস।
0: ঠিক আছে, বলুন।
3: কুলি কুলি কুলি ছবির গানটা, কুলি এ কুলি এই গানটা দে।
0: কুলি ছবির টাইটেল ট্র্যাক, তাই তো?
3: হ্যাঁ হ্যাঁ,
0: ধন্যবাদ, পাশে থাকুন।
3: ধন্যবাদ, ঠিক আছে।
0: এবার আবার ফিরে যাই গানে, আর তা যদি না হয়, শুধু যদি আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট নিতে থাকি, দিন শেষে হবে যে আপনাদের গান শোনানো হয়নি সে অভিযোগ, আর আমি কিন্তু সেই অভিযোগ নিতে একেবারেই রাজি নই। তাই আমি যতগুলো গান আজ আপনাদের কাছ থেকে অনুরোধ নিচ্ছি, প্রত্যেকটা গান আপনাদের শোনাবো। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন এফএম উজ্জয়ন্তী।

চোলাই বাড়ি থেকে ফোন করেছিলেন, সুমন বাবু আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আর এই হচ্ছে আপনার সে পছন্দের গান। সঙ্গীত শিল্পী আশা ভোঁসলের কণ্ঠে এই মুহূর্তে আপনার জন্য রইল।

101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে অনুষ্ঠান সুরের আকাশে অনুষ্ঠানটি নিয়ে আমি অন্তরা আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদের প্রত্যেকের পছন্দের গান শুনতে গেলে আপনাদের ফোন করতে হবে 03-81-232-6253 এই নম্বরে ফোন করবেন, আর আপনার পছন্দের গানের অনুরোধ আমাদের কাছে জানাবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম উজ্জয়ন্ত।

এখন জানিয়ে দেব FM সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল RN রবি শপথ বাক্য পাঠ করান, সাথে আরও পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী JP নাড্ডা, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অভিনন্দন বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শান্তি ও সোনার বাংলার এক নতুন ভোর অবশেষে এসেছে এবং এক নতুন সূচনা হয়েছে। বিকশিত ও সমৃদ্ধ বাংলার স্বপ্ন এবার বাস্তবায়িত হবে বলে তিনি জানান। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। আজ সকালে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র কাননে প্রভাতী অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী রবীন্দ্রসঙ্গীত, নৃত্য, আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অন্যান্যরা। দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল NS রাজা সুব্রমণি। তিনি গত সেপ্টেম্বর থেকে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। নৌবাহিনীর পরবর্তী প্রধান হচ্ছেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণের স্বামীনাথন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, শ্রী স্বামীনাথন বর্তমানে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। অল ত্রিপুরা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলার বোধজং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের মহারাজ অমর্ত্যানন্দজী, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার প্রমুখ। শিবিরে 200 জন রক্তদান করেন। শুনলেন FM সংবাদ শিরোনাম।

0: हेलो
1: हेलो।
0: हाँ नमस्कार।
1: नमस्कार, আমি জিরানিয়া থেকে বলছি, জানাবো বলছি। জিরানিয়া থেকে
0: বলুন। হ্যাঁ বলুন বলুন।
1: আমি একটা বাংলা গান শুনবো ম্যাম।
0: হুম,
1: বিশ্বপিতা তুমি হে প্রভু একটা গান আছে, গানটা শোনাবো।
0: কোন গানটি?
1: বিশ্বপিতা তুমি হে প্রভু।
0: আচ্ছা আচ্ছা। হুম,
1: হবে ম্যাম,
0: একদম
1: ঠিক আছে, ভালো থাকবেন।
0: তোমার, আপনিও ভালো থাকবেন।

0: 03-81-232-6253 এই নম্বরে, আর আপনার পছন্দের যে গান সে গানটি অবশ্যই জানাবেন। নমস্কার। হ্যালো,
1: নমস্কার, আমি বীরেন্দ্র বর্মা বলছিলাম।
0: বলুন।
1: কৃষ্ণনগর থেকে।
0: বলুন।
1: আচ্ছা, ছবির নাম রাজপুত। তারপরে গানের লাইনটা হলো, কাহিনী আর শোনাতি হো পাবন আতি জাতি।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন।
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ।

দুটো গান শুনলাম, বোলপুর থেকে অম্বিকা দেবীর অনুরোধের গান, তারপর ছিল হুগলি থেকে বিশ্বনাথ বাবুর পছন্দের গান, এবার রইল বাকি কৈলাসহর থেকে তপন বাবুর অনুরোধের এই গানটি এই মুহূর্তে আপনারা সবাই শুনবেন।

0: বাড়িতে সময় বিকেল 4:21 হয়ে 47 সেকেন্ড। তার এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই শুনছেন 101.6 MHz প্রচার তরঙ্গে FM উচ্চয়ন্ত, আর অনুষ্ঠান সুরের আকাশে। আর এই অনুষ্ঠানটি আপনারা শুনবেন ঠিক বিকেল 5টা অবধি। আর তাই খুব বেশি সময় তো হাতে নেই, চটজল দিয়ে আপনার পছন্দের গান শুনতে অবশ্যই ফোন করুন। একজন বন্ধুর সঙ্গে রয়েছেন, নমস্কার।
1: শুভ বিকেল ম্যাম।
0: শুভ বিকেল,
1: আমি রাজু কথা বলছি।
0: রাজু বাবু বলুন।
1: এই একটা গান শুনতে চাই, হিন্দি হিন্দি আর কি। রাজ সুবীর গান, আপ কি পিয়ার সে, এই গানটা ওই অলকাটনিকের কণ্ঠে।
0: আপ কি পিয়ার সে?
1: হ্যাঁ হ্যাঁ, আপ কি পিয়ার সে।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন।
1: ঠিক আছে, থ্যাংক ইউ।

পরে থাকছে আজকের সিকান্দার। 6:30 অনুষ্ঠান উড়ান রয়েছে আপনাদের জন্য। তারপর 7:25 আপনারা শুনবেন অনুষ্ঠান সেরা কথা। গানে আপকে রিয়ে ঠিক রাত 8:05। তারপর আজ রাতে এ পর্বটি নিয়ে আজ আপনাদের সঙ্গে থাকবে আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা। ঠিক রাত 9:02 আপনারা শুনবেন আজকের আজ রাতে পর্ব। তারপর 11:00 রয়েছে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। আপনারা সঙ্গে থাকুন আর পরপর আপনাদের পছন্দের গান আমি আপনাদের শুনে রাখছি।

0: হ্যালো, কে রয়েছেন সাথে?
1: নমস্কার ম্যাম।
0: নমস্কার,
1: আমি কুয়ায় রামচন্দ্রগড় থেকে অখিল দেব বলছি।
0: বলুন।
1: আমি গান শুনবো, ছবির নাম হচ্ছে বেতাব।
0: বেতাব ছবি থেকে কোন গানটি?
1: গানটা হচ্ছে যাবা হাম যাউঙ্গি। গানটা
0: ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো,
2: রুবিকে নামটা মিষ্টি বলছি।
0: মিষ্টি, অনেকদিন পর মিষ্টির সাথে কথা হচ্ছে, কি গান শুনবে বলো?
2: অনেকক্ষণ ধরে চাই করছি, এখনো সেট করছো না হোয়াটসঅ্যাপে?
0: হোয়াটসঅ্যাপটা এই মুহূর্তে একটু বন্ধ আছে, তাই আমরা ফোন কলে কথা হচ্ছে।
2: বলো। ঠিক আছে, রাম জানে ছবি থেকে টাইটেলটা একটা শুনে যাও।
0: রাম জানে, একদম, সঙ্গে থাকো,
2: ভালো থেকো।
0: একদম, তুমিও ভালো থেকো।

রয়েছে আমাদের কাছে জিরানিয়া থেকে ঝর্ণাদেবী ফোন করেছিলেন। এই মুহূর্তে আপনার পছন্দের গান শুনবেন, তারপরেই আমাদের হোয়াটসঅ্যাপে বেশ কিছু মেসেজ রয়েছে। যেটুকু সময় রয়েছে সেটুকু সময়ের মধ্যে আমি অবশ্যই আপনাদের গানগুলো শোনানোর চেষ্টা করছি। আপনারা প্রত্যেকেই সঙ্গে থাকুন।

0: Don't you know that?
1: I don't know, you know.
2: পরিণীতা ছায়াছবি থেকে গানটি শুনতে চেয়ে আমাদের মেসেজ পাঠিয়েছেন হুগলি জেলা থেকে অভিজিৎ মণ্ডল। আপনার পছন্দের এই গানটি মুহূর্তে আপনার জন্য রইল।

0: See, you're a natural.
1: वो तो मैं हुई।
2: অমৃত ছায়াছবি থেকে সঙ্গীত শিল্পী কিশোর কুমারের কণ্ঠে দেখা জমিনে চেহারা তোমারা, এই গানটি শুনতে চেয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন হুগলি থেকে কৌশিক দত্ত। বন্ধু, আপনার জন্য এই গানটি রইল।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন অনুষ্ঠান সুরের আকাশে। আর আজকের পর্ব শেষ হবে বন্ধু বাদলবাবুর পছন্দের

বন্ধু আমাদের মেসেজ পাঠিয়েছেন হাওড়া থেকে, হাওড়া উলুবেড়িয়া থেকে। পছন্দের গান তুমির জিন্দিগি হে আশিকি ছায়াছবি থেকে, আর এই গানটির সাথেই শেষ হচ্ছে আজকের সুরের আকাশে পর্বটি।

শ্রোতা বন্ধুরা, এবার চলে এলাম আমরা পরবর্তী পর্বে, অর্থাৎ যোজিত আমাদের যে পর্বটি আজকের সিকান্দার, আর আজকের সিকান্দার অর্থাৎ যোজিতা বোস সিকান্দার যেটা শুরু করতে চাইছিলাম, আর যে প্রশ্ন সবথেকে বেশি সঠিক উত্তর দেবে সেই প্রতি পর্বে যেমনটা হয়, আজকেও ঠিক একই রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে আজকের পর্বটা একটু ভিন্ন। আজকের এই অনুষ্ঠানে, আজকের এই পর্বে থাকবে গান, থাকবে মিউজিক নিয়ে কিছু দারুণ সব প্রশ্ন, আর থাকবে আপনাদের অসাধারণ কিছু উত্তর। আর যিনি সবথেকে বেশি সঠিক উত্তর দেবেন তিনিই হবেন আজকের সিকান্দার। কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে এখন থেকে একেবারে পর্বের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের খুব মনোযোগ দিয়ে অনুষ্ঠান শুনতে হবে। কেননা প্রশ্ন আমি ঠিক দুবার আপনাদের জন্য বলবো, অর্থাৎ যে প্রশ্নটি আমি প্রথমবার বলবো, তারপর আরও একবার বলবো, কিন্তু তারপর যদি আবার বলেন যে প্রশ্নটিকে আবার রিপিট করার জন্য, সেটা কিন্তু হবে না।

তাই আপনারা তৈরি হয়ে যান, মোবাইলটা আপনাদের একেবারে হাতের কাছে রাখুন আর মনটাকে ফ্রেশ করে নিন। আর শুরু হয়ে যাক আজকে মিউজিক্যাল যুদ্ধ।

চলুন তাহলে অনুষ্ঠান শুরু করি একটি মিষ্টি প্রেমের গান দিয়ে, যে গানটা শুনলে প্রেম আর নস্টালজিয়া দুটোই কিন্তু একসাথে ফিরে আসে।

0: এই যে গানটি আপনারা শুনলেন, আমাকে বলতে হবে এই গানটি কোন সিনেমার। আর অবশ্যই খুব বেশি সময় কিন্তু আমি এই প্রশ্নের জন্য রাখবো না, তাই চট জলদি যার ফোন আমার হাতে চলে এসছে। আচ্ছা দেখি কে। হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: শঙ্কর বাবু বলুন।
1: এটা রোজিতা ও হি সিকান্দার।
0: একদম, আমি শুরুতেই কিন্তু একটু হিন্ট দিয়ে দিয়েছিলাম। যদিও প্রথম প্রশ্ন একেবারে সহজে রাখা হয়। অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকুন, পরবর্তী প্রশ্নগুলো আছে।
1: ধন্যবাদ।

0: যে গানটি এই মুহূর্তে আপনারা শুনলেন আমাদের এফএম স্টেশনে, যারা আজকের এই সিকান্দার পর্বে অংশগ্রহণ করছেন বা করতে চাইছেন, আমাকে চট জলদি ফোন করুন আর বলুন এই ছায়াছবির মেল লিড অ্যাক্টর কে ছিলেন, অভিনেতার নাম কী ছিল আমাকে অবশ্যই জানাবেন। আর খুব বেশি সময় কিন্তু আপনাদের জন্য রাখা যাবে না, তাই চট জলদি ফোন করুন। আর অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে উত্তরটা দেবেন না, কেউ একজন রয়েছেন সাথে। নমস্কার, হ্যালো,
1: হ্যালো,
0: বলুন কে রয়েছেন?
1: অজিৎ সিংহ।
0: অজিৎ বাবু বলুন।
1: হ্যাঁ, অরিজিৎ সিং
0: আমার। আচ্ছা, অরিজিৎ সিং, আপনি কে বলছিলেন?
1: আমি শঙ্কর চৌধুরী।
0: আচ্ছা শঙ্কর বাবু, আমি আমার প্রশ্নটা যেটা ছিল যে এই গানটির বা এই ছায়াছবিটিতে মেল লিড অ্যাক্টর কে ছিলেন, অভিনেতা কে ছিলেন, অভিনেতার নাম জানতে চেয়েছিলাম। দুঃখিত, দুঃখিত, আমাদের প্রশ্ন একটা, তাহলে উত্তরও একটাই হবে। আপনি অপেক্ষা করুন পরবর্তী গানের জন্য, অবশ্যই চেষ্টা করলে সেখানে উত্তর হয়ে যাবে, সঙ্গে থাকুন।

0: টি কোন বছর রিলিজ হয়েছিল আমাকে ঠিক সালটা জানাবেন, অর্থাৎ কোন বছর এই গানটি মুক্তি পেয়েছিল। 03 8 1 2 3 2 6 2 5 3। আপনাদের জন্য খুবই অল্প সময় নির্ধারিত রয়েছে, যদি সেই সময়ের মধ্যে ফোন না আসে অবশ্যই প্রশ্ন পরিবর্তন হয়ে যাবে। নমস্কার, আরেকবার বলবেন স্পষ্ট করে। হ্যাঁ, তাপস বাবু কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন।
1: 2013 সালের বই।
0: ২০১৩ সাল, একেবারে সঠিক উত্তর। সঙ্গে থাকুন পরবর্তী প্রশ্নের জন্য, আপনি অপেক্ষা করুন।

0: এই মুহূর্তে 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গে অর্থাৎ এফএম উজ্জয়ন্ত যারা শুনছেন, ঠিক যে গানটি শুনতে পেলেন এই সিনেমায় রণবীর সিংয়ের অপোজিটে বিপরীতে অভিনেত্রী কে ছিলেন আমাকে শুধুমাত্র অভিনেত্রীর নাম জানাবেন 0381-232-6253। আর অবশ্যই আরও একবার রিকোয়েস্ট থাকছে আপনাদের সকলের কাছে, চট জলদি ফোন করুন আর সঠিক উত্তর জানিয়ে দেবেন। যারা কুইজ অর্থাৎ আজকের এই আজকের সিকান্দার যে পর্বটি চলছে, পর্বটি অংশগ্রহণ করতে চাইছিলেন, আমি কিন্তু একেবারে অনুষ্ঠানের শুরুতে বলে দিয়েছিলাম প্রথম থেকেই থাকতে হচ্ছে আমাদের সঙ্গে। নমস্কার, কে রয়েছেন সাথে?
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছিলেন?
1: আমি রায়খানা জিতেন্দ্র বলছি।
0: জিতেন্দ্র বাবু, উত্তর আপনার জানা আছে? বিভিন্ন পর্বের মাধ্যমে আরো বেশি গান আমরা শোনাই, ঠিক আছে? একজন বন্ধুর সঙ্গে রয়েছে। নমস্কার।

0: আলিয়া ভাট।
1: কে বলছিলেন?
0: মিষ্টি বলছি।
1: মিষ্টি, ঠিক আছে, মিষ্টির উত্তর তাহলে এই মুহূর্তে নিচ্ছি এবং একেবারেই সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের জন্য সঙ্গে থাকো। যে কথাটাই আমি ছিলাম, অর্থাৎ অনুরোধের গান আপনাদের আমরা অবশ্যই শোনাই, কিন্তু তার জন্য নির্দিষ্ট অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে কিন্তু আমরা সেই অনুরোধের গান আপনাদের শোনাই। তাই যে কোনো অনুষ্ঠানে আপনারা ফোন করে শুধুমাত্র অনুরোধের গান শুনতে চেয়ে আমাদের সাথে অবশ্যই কথা না বলাটাই অত্যন্ত ভালো। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমাদের ফেসবুক পেজে পেজটাকে ফলো করে রাখবেন, প্রয়োজনে ফেভারিট অপশান আছে সেটাকে ক্লিক করে রাখবেন। প্রতিদিন কী কী অনুষ্ঠান থাকছে আমরা কিন্তু সেই জায়গায় আপনাদের জন্য আপডেট করে রাখছি, তাই আপনারাও একটু আপডেট থাকবেন, সাথে সাথে ফোন করবেন। আর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে মিষ্টি, তাই অপেক্ষায় থাকো এবং বাকিরাও থাকেন পরবর্তী প্রশ্নের জন্য।

এই মুহূর্তে যে গানটি আপনারা শুনলেন আমাকে চট জলদি ফোন করে জানান এই গানটির কম্পোজার কে, অর্থাৎ যে গান এই মুহূর্তে আপনাদের এফএম স্টেশনে আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই সে গানের কম্পোজারের নাম আমাকে জানাতে হচ্ছে 0381-232-6253। আপনাদের জন্য আমি খানিকটা সময় দিচ্ছি, অর্থাৎ 20 সেকেন্ড সময় দিচ্ছি। 20 সেকেন্ড সময় পর আমি প্রশ্ন পরিবর্তন করে দেব। 0381-232-6253 এই বলতে বলতে ফোন চলে এসছে। নমস্কার, কে রয়েছেন সাথে? কে বলছিলেন? টিঙ্কু বাবু বলুন। উত্তরটা হয়নি, ভুল। আপনি সঙ্গে থাকুন পরবর্তী প্রশ্নের জন্য। আর যেহেতু একবার অ্যাটেম্প্ট হয়ে গেছে আর 20 সেকেন্ড সময়ও পার হয়ে গেছে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর আরেকজন থেকে আর নিচ্ছে না, পরবর্তী উত্তরের জন্য বা প্রশ্নের জন্য আপনারা অপেক্ষা করুন।

ছবি থেকে ইমরান হাশমি এবং কঙ্গনা রানাউতের অভিনীত সেই গানটির প্রশ্ন আপনাদের কাছে রাখা হয়েছিল এবং সেই গানটির কম্পোজার ছিলেন প্রীতম চক্রবর্তী। আর তাই যেহেতু সঠিক উত্তর হয়নি, আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনারা প্রত্যেকেই সঙ্গে থাকুন। আর যেহেতু অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে আজকের যুদ্ধটা হবে গানের সাথে, তাই সঙ্গে থাকুন আর অবশ্যই ভালো করে আপনাদের শুনতে হবে, আর সাথে সাথে আপনারা ফোনটা করবেন।

0: মুহূর্তে যে গানটি আপনারা শুনেছেন সে গানের কথা কে রেখেছেন সেটা জানাবেন। যে গানটি আপনারা এই মুহূর্তে আপনাদের পছন্দের এফএম স্টেশনে আপনারা শুনতে পেলেন সে গানের কথা কে লিখেছিলেন আমাদের জানাবেন। আর বলতেই ফোন চলে এসেছে, নমস্কার, কে রয়েছেন সাথে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছিলেন?
1: ও, আমি এটা সপ্তদীপের ফোন।
0: হ্যালো, আমার মনে হচ্ছে অনুষ্ঠান সম্পর্কিত ফোনটা আসেনি। যাই হোক বন্ধুরা, আমাদের কাছে যেহেতু সময় কম, আমি আরও একবার আপনাদের সাথে সময় দিচ্ছি, চেষ্টা করবেন ঠিক আর 20

0: সেকেন্ডের মধ্যে আপনাদের জন্য আমি সময় দিলাম, 20 সেকেন্ডের মধ্যে অবশ্যই আমাকে জানাবেন যে প্রশ্নটি আপনাদের জন্য রাখলাম। নমস্কার।
1: নমস্কার নমস্কার নমস্কার।
0: হ্যালো। সেকেন্ড হতে আরও কিছুক্ষণ সময় বাকি রয়েছে, তাই আমি অপেক্ষা করছি আপনাদের জন্য। আপনাদের কাছে আর 7 সেকেন্ড সময় রয়েছে। যার ফোন আসবে আমি ঠিক তার ফোনটাই রিসিভ করব এবং সঠিক উত্তর জেনে নেব। আর বলতে বলতে সময় শেষ হয়ে গেছে। যে গানটি আপনাদের শুনিয়েছিলাম সেই গানের লিরিক্স অর্থাৎ গানের কথা লিখেছেন ইরশাদ কামিল, যিনি একজন জনপ্রিয় ভারতীয় লিরিসিস্ট ও সং রাইটার, যিনি মূলত বলিউডের বহু সুপারহিট গানের কথা লিখেছেন। তাঁর লেখায় প্রেম আবেগ আর গভীর অনুভূতির অসাধারণ প্রকাশ দেখা যায়। চলুন বন্ধুরা অপেক্ষা করুন পরবর্তী প্রশ্নের জন্য।

গানটির সঙ্গীত শিল্পীর কিনা জানাবেন 03 8 1 2 3 2 6 2 5 3 এই নম্বরে। সঙ্গীত শিল্পীর নাম জানতে চেয়েছি।

0: করতে যে গানটি আপনারা এফএম স্টেশনে শুনেছেন অবশ্যই আমাকে জানাবেন 20 সেকেন্ডের মধ্যে। আর বলতে বলতে কিন্তু আমার কাছে ফোন চলে এসেছে, কে রয়েছেন সাথে? নমস্কার। হ্যালো,
1: রূপকুমার রাঠোর।
0: রূপকুমার রাঠোর, একেবারে সঠিক উত্তর, কিন্তু কে রয়েছেন?
1: আমি মিষ্টি।
0: মিষ্টি, এ পর্যন্ত মিষ্টির তাহলে দুটো উত্তর সঠিক হলো, সঙ্গে থাকো, ধন্যবাদ, একেবারেই সঠিক উত্তর। এ গানটি যিনি সঙ্গীত শিল্পী ছিলেন অর্থাৎ যিনি গানটি গেয়েছেন রূপকুমার রাঠোর, আর রব নে বানা দে।

0: মুহূর্তে আপনারা যে গানটি শুনলেন সেই গানের অবশ্যই সেই গানের কম্পোজার অর্থাৎ সে গানটির মিউজিক ডিরেক্টর কে ছিলেন আমাকে জানাতে হবে। 03812325253 এই নম্বরে। আর সাথে সাথেই ফোন তো চলে এসেছে, কে রয়েছেন সাথে আমি দেখিনি। নমস্কার। হ্যালো
1: স্যার, আমি শঙ্কর চৌধুরী।
0: শঙ্কর বাবু বলুন।
1: আচ্ছা ম্যাডাম, প্রথম যে গানটা শুনিয়েছেন ওইটা
0: না না, এখন আপনি জাস্ট আপনি ফোন করার আগে যে গানটি আমাদের এফএম স্টেশনে চলেছে। আপনার জন্য থাকতে পারে। আর যেহেতু প্রথম প্রশ্নটি হলো না, তাই আমি আরো 20 সেকেন্ড সময় দিচ্ছি। কোনো একজন বন্ধু যদি আপনি অ্যাটেন্ড করতে চান, অবশ্যই 03812325253 এই নম্বরে ফোন করে জানাবেন। যে আর যে গানটি আমি কিছুক্ষণ আগে জাস্ট কিছু সময়ের জন্য আপনাদের শুনিয়েছি সেই গানের কম্পোজার কে? আর একজন রয়েছেন। নমস্কার। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আর সাথে 20 সেকেন্ড সময়ও পার হয়ে গেছে। তাই বলে দিই একেবারেই সহজ, সেই গানের কম্পোজার ছিলেন প্রীতম চক্রবর্তী। বিখ্যাত একটি গান অরিজিৎ সিংয়ের যে বাকেট লিস্ট রয়েছে তাতে অত্যন্ত জনপ্রিয় এই গানটি। চলুন শুনতে থাকুন, পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করুন।

0: মুহূর্তে আপনারা যে গানটি শুনলেন আমাকে জানাবেন এই গানটি অর্থাৎ এই ছায়াছবিটি কার জীবনের উপর তৈরি, আমাকে শুধু নাম জানাবেন। আর আপনাদের জন্য অবশ্যই 20 মিনিট সময় বরাদ্দ। 03-81-232-6253 এ রয়েছে আমাদের ফোন নাম্বার। আপনারা এই মুহূর্তে আপনাদের FM স্টেশনে যে গানটি শুনেছেন সে গানটির ছায়াছবি কার জীবনের উপর তৈরি, আমাকে নাম জানাবেন। আর 20 সেকেন্ড সময় কিন্তু একেবারেই অত্যন্ত কম সময়, টিকটিক করে পার হয়ে যাচ্ছে। যদি আমি কোনো বন্ধুর উত্তর না পেয়ে থাকি তাহলে কিন্তু আমি প্রশ্ন পরিবর্তন করে দেব, আপনারা সঙ্গে থাকবেন পরবর্তী প্রশ্নের জন্য। এখনও 2 সেকেন্ড সময় বাকি রয়েছে, একজন বন্ধু চলে এসেছে। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ, হ্যালো।
1: হ্যালো
0: হ্যালো, কে বলছিলেন?
1: হ্যালো।
0: যাই হোক, বন্ধু আমাকে শুনতেই পাচ্ছে না, তাই আর আমাদের 20 সেকেন্ড সময়ও নেই। আর তাহলে আমি উত্তর আপনাদের কাছে জানিয়ে দিচ্ছি। শেরশাহ এই ছায়াছবিটির নাম, এই গানটির অর্থাৎ রাতা লম্বিয়া বিখ্যাত। সে গানটির মিউজিক কম্পোজার ছিলেন তনিষ্ক বাগচি, গানের কথাও লিখেছেন তনিষ্ক বাগচি। আর এই ছায়াছবিটি ক্যাপ্টেন বিক্রম বাত্রা যার জীবনের উপর তৈরি হয়েছে, ওনার জীবনের উপর এই ছায়াছবিটি নির্মাণ হয়েছে। অপেক্ষা করুন পরবর্তী প্রশ্নের জন্য, শুনতে থাকুন।

0: এই মুহূর্তে আপনারা যে গানটি শুনলেন সে গানের ফিমেল সিঙ্গার কে ছিলেন আমাকে নাম জানাবেন, আর অবশ্যই আপনাদের জন্য 20 সেকেন্ড সময় বরাদ্দ। আরেকবার সে প্রশ্ন আপনাদের কাছে রাখছি, এই মুহূর্তে যারা গান শুনেছেন, যে গানটি শুনেছেন সেই গানের ফিমেল সিঙ্গার অর্থাৎ সে গানটি কে গেয়েছেন তার নাম আমাকে জানাবেন। নমস্কার।
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ শঙ্কর বাবু বলুন। একদম সঠিক, একেবারে সঠিক উত্তর। কংগ্রাচুলেশন, সঙ্গে থাকুন পরবর্তী প্রশ্নের জন্য, আমরা এগিয়ে যাচ্ছি।

0: মুহূর্তে আপনারা যে গানটি শুনলেন এফএম উদ্যানতে, সেই গানের ছায়াছবি, অর্থাৎ এই গানটি কোন ছায়াছবির গান সাথে দেখে নেই। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: শঙ্কর বাবু, এই এই গানটির ছায়াছবির নাম বলুন।
1: এটা ছায়ারা।
0: একেবারে সঠিক। শঙ্কর বাবু এই মুহূর্তে এগিয়ে আছেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। সঙ্গে থাকুন।

0: আমাকে জানাতে হবে 0 3 8 1 2 3 2 6 2 5 3-এর নম্বরে ঠিক 20 সেকেন্ডের মধ্যে, অর্থাৎ এখন 6টা বেজে 9 মিনিট হয়ে 30 সেকেন্ডে আপনাদের প্রশ্নটা করেছি, আমাকে 50 সেকেন্ডের মধ্যে 20 সেকেন্ডের মধ্যে আপনাদের কিন্তু উত্তরটা জানাতে হবে। এখন হয়ে গেছে সময় 6টা বেজে 9 মিনিট হয়ে 47 সেকেন্ড, আর 3 সেকেন্ড সময় একটা ফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন সাথে?
1: হ্যালো, মিষ্টি বলছি।
0: মিষ্টি বলো।
1: অমিত তিওয়ারি।
0: আরেকবার ভেবে উত্তরটা দাও, মোটামুটি ঠিক বলেছ।
1: অমিত,
0: ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি যেহেতু সময়ের মধ্যে ফোন করেছো।
1: অমিত তিওয়ারি,
0: অমিত ত্রিবেদী। ঠিক আছে, তোমার প্রশ্ন, তোমার উত্তরটা আমি নিচ্ছি যেহেতু তুমি সময়ের মধ্যেই ফোনটা করেছো, তাই উত্তরটা আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে অমিত ত্রিবেদী।
1: ত্রিবেদী,
0: কংগ্রাচুলেশনস, সাথে থাকো। আর 1 ঘন্টা ধরে এই চলতে থাকা অনুষ্ঠান, অর্থাৎ 6টা বেজে 30 মিনিটে আমাদের এই আজকের সেকেন্ডের শেষ হবে, কিন্তু মোটামুটি অনেকটা সময় পার করে আসার পর আমার কাছে যে রেজাল্ট রয়েছে মিউজিক্যাল যুদ্ধের, যুদ্ধ বলবো না, গানে গানে আমরা একটু খেলছি, ঠিক দেখছি, আমরা এত এত গান শুনি, গান সম্পর্কে জানি কতটা, ঠিক এটার জন্যই কিন্তু মিউজিক্যাল এই মিউজিক টপিকের উপর আজকের এই আজকের সেকেন্ডের পর্বটি রাখা। এখন পর্যন্ত শঙ্করবাবু আর মিষ্টি দুজনেই কিন্তু সমান সমান রয়েছেন, 3টি উত্তর সঠিক শঙ্করবাবু আপনারও রয়েছে এবং মিষ্টি তোমারও 3টি উত্তর সঠিক। এবার দেখা যাক কে কাকে হারায়। আর বাকি বন্ধুরা আপনারাও ফোন করুন, সময় রয়েছে, প্রশ্ন উত্তর দিয়ে বরং আজকের যে আজকের পর্বের আজকের সেকেন্ডের আপনি হয়ে যান।

0: এই মুহূর্তে যে গানটি শুনলেন, গানের ছায়াছবির নাম বলুন। একেবারে সহজ প্রশ্ন, আপনাদের সময় শুরু, ঠিক 20 সেকেন্ডের মধ্যে আপনাদের উত্তরটা জানাতে হচ্ছে। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: শঙ্কর বাবু বলুন।
1: হ্যাঁ, ধুরন্ধর।
0: আরে বাহ, ক্যা বাত, দারুণ দারুণ, এগিয়ে গেলেন আরো, একটা উত্তর আপনার বেশি সঠিক হলো। ঠিক আছে
1: ম্যাডাম, পুরনো পুরনো ছবির গান বাজান না।
0: পুরনো ছবির গান আপনি 2 ঘন্টা শুনেছেন আজ, বিশেষ করে সুরের আকাশে। ঠিক আছে, আমাদের নতুন পুরনো সব গানকে কিন্তু ভালোবাসতে হবে, শুনতে হবে, সঙ্গে থাকুন। আর এমনিতে না শুনলেও হয়তো বা প্রশ্নের জন্য কিছুটা তো আপনাকেও খাটতে হচ্ছে, এই যে আপনি কুইজ প্রশ্নগুলো অ্যাটেন্ড করছেন তার জন্য আপনাকে জানতে হচ্ছে, বা আপনার কিছুটা কমনও পড়ছে। গান তো গানই, নতুন পুরনো তাই চলছে। চলুন পরবর্তী গানে যাব, সঙ্গে থাকুন।

0: এই মুহূর্তে যে গানটি শুনলেন আমাকে চট জলদি, এই গানের মিউজিক ডিরেক্টর কে ছিলেন তার নাম জানাবেন 0381236253, একেবারে 20 সেকেন্ডের মধ্যে আপনাদের জানাতে হচ্ছে। আর 20 সেকেন্ড সময় কিন্তু শুরু হয়ে গেছে যখন আমি প্রশ্নটা আপনাদের কাছে রেখেছি। আর যদি 20 সেকেন্ডের মধ্যে আপনাদের উত্তর না পেয়ে থাকি আমি প্রশ্ন পরিবর্তন করে দেব। একজন বন্ধু সঙ্গে রয়েছেন, নমস্কার।
1: মিষ্টি বলছি, করণ জোহর।
0: আমার প্রশ্ন ছিল মিউজিক ডিরেক্টর কে, আর উত্তর করণ জোহর। উত্তরটা সঠিক নয়, আর যেহেতু 20 সেকেন্ড ক্রস হয়ে গেছে কথা বলতে বলতেই, তাই পরবর্তী প্রশ্নের জন্য অপেক্ষা করো। যেহেতু এই মুহূর্তে দুজনেই শঙ্করবাবু এগিয়ে রয়েছেন, কিন্তু মিষ্টিও চেষ্টা করছে যেন এগিয়ে যাওয়া যায়, তাই পরবর্তী গানে না গিয়ে আমি কিন্তু পরবর্তী প্রশ্নেই যাচ্ছি, সঙ্গে থাকুন।

প্রশ্নে যাওয়ার আগে আমাকে উত্তরটাও দিয়ে দিতে হচ্ছে। আপনাদের যে গানটা শুনিয়েছিলাম, এ দিল হে মুশকিল, এ গানটির মিউজিক ডিরেক্টর প্রীতম চক্রবর্তী। আর অবশ্যই এই গানটি এবং এই ছায়াছবিটি এ দিল হে মুশকিল অত্যন্ত একটি জনপ্রিয় ছায়াছবি, এবং এই গানের টাইটেল ট্র্যাকও সেই সময়ে ভীষণ ভীষণ জনপ্রিয়তা পেয়েছে। আর আমাদের বন্ধু যে উত্তরটি দিয়েছেন, করণ জোহর, তিনি হচ্ছেন এই ছবির পরিচালনা করেছেন, এই ছবির ডিরেক্টর। চলুন এবার তাহলে পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই।

0: এই মুহূর্তে আপনারা যে গানটি শুনলেন এফএম স্টেশনে, আমাকে জানাতে হবে এই গানটির গায়ক কে ছিলেন, সিঙ্গারের নাম 20 সেকেন্ডের মধ্যে আপনাদের জানাতে হচ্ছে। আর আপনাদের সময় শুরু হয়ে গিয়েছে, আমাকে 20 সেকেন্ডের মধ্যে অবশ্যই ফোন করবেন 0381-232-6253। আর আপনাদের প্রশ্নের উত্তর যদি সময়ের মধ্যে আমি না পাই তাহলে অবশ্যই আপনাদের জন্য আর একটি প্রশ্ন রাখবো। আর বলতে বলতে ফোন চলে এসেছে। নমস্কার, কে রয়েছেন সাথে?
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: শঙ্কর বাবু বলুন।
1: হ্যাঁ, আতিফ আসলাম।
0: না, উত্তরটা ভুল। আর যেহেতু আপনার সাথে কথা বলতে বলতেই নির্ধারিত 20 সেকেন্ড সময় পার হয়ে গেল, তাই আমি সঠিক উত্তর দিয়ে দিচ্ছি। বিশাল মিশ্রা, এই গানটি অত্যন্ত জনপ্রিয় গান। আর এই গানের যিনি সঙ্গীত শিল্পী বিশাল মিশ্রা, ছায়াছবি অবশ্যই এনিমেল থেকে এই গানটি আপনাদের শোনানো হয়েছে।

স্টুডিও ঘড়িতে সময় সন্ধ্যা 6:20 হয়ে 7 সেকেন্ড, তার কিছুক্ষণের মধ্যে আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে অনুষ্ঠান নিয়ে উপস্থিত থাকবেন, আপনাদেরকে অনুষ্ঠান শোনাবেন। আর অবশ্যই তার আগে, অনুষ্ঠান শেষ করার আগে, সব শেষ যে প্রশ্নটি আপনাদের কাছে থাকছে, জাস্ট শুনুন, প্রশ্ন বলবো, সাথে সাথে আমাকে উত্তর জানাবেন।

0: গানটির মিউজিক ডিরেক্টর কে ছিলেন আমাকে ঠিক 20 সেকেন্ডের মধ্যে জানাতে হবে, আর আপনাদের সময় শুরু হয়ে গেছে 03-81-23-26-253। আজকের পর্বে সবশেষ যে প্রশ্নটি ছিল, এই মুহূর্তে যে গানটি আপনারা আপনাদের এফএম স্টেশনে শুনেছেন সেই গানের মিউজিক ডিরেক্টর কে ছিলেন? 20 সেকেন্ড পার হতে চলেছে, শেষ ফোন কে রয়েছেন? হ্যালো,
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন শঙ্কর বাবু।
1: হ্যাঁ, জিৎ গাঙ্গুলি।
0: একেবারে সঠিক, আর
1: ধন্যবাদ,
0: অসংখ্য অসংখ্য শুভেচ্ছা আপনাকে।

আজকের সেকেন্ডের এই পর্বে অনেক বন্ধুকেই আজ পেয়েছি। শেষমেশ লড়াইটা ছিল, অর্থাৎ গানের গানে যে যুদ্ধটা ছিল, শঙ্করবাবু এবং আমাদের বন্ধু মিষ্টির সাথে। সবশেষে যিনি বাজিমাত করেছেন শঙ্করবাবু, আপনার সঠিক উত্তর ছিল 5টি, তাই আজকের পর্বের অর্থাৎ আজকের সিকান্দার আপনি। আর সেই সাথে আপনার জন্য একটা বিশেষ ঘোষণা, আপনারা প্রত্যেকেই জানেন যে আকাশবাণী স্বমহিমায় পূর্ণ করছে 90 বছর। সেই উপলক্ষে আকাশবাণীর বিভিন্ন কেন্দ্রে এক বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজিত হচ্ছে, আর ঠিক এই উৎসবের অঙ্গ হিসেবে আকাশবাণী আগরতলা একটি বিশেষ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আয়োজন করেছে আগামী শুক্রবার 15 মে 2026 সন্ধ্যে 6টায় আগরতলা সুকান্ত একাডেমিতে। আর এই মনোজ্ঞ অনুষ্ঠানে সবাইকে সাদর আমন্ত্রণ আমরা জানাচ্ছি, অবশ্যই থাকবেন। এবং সেই সাথে যে কথাটা আপনার জন্য বলা শঙ্করবাবু, আপনি কিন্তু আজকের সিকান্দার এই পর্বটির আজ বিজেতা, এই পর্বটিতে আজ আপনি আজকের সিকান্দার হয়েছেন, তাই আপনার কাছে সেই আমন্ত্রণ রইল। আপনি অবশ্যই সেদিন সন্ধ্যায় অর্থাৎ 15 মে 2026 ঠিক সন্ধ্যে 6টায় আগরতলার সুকান্ত একাডেমিতে আপনি আমাদের সেই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আর শ্রোতা বন্ধুরা, আপনারা যারা রয়েছেন, আপনাদের জন্যও কিন্তু আমরা পারে পারে আপনাদের কাছে এই বার্তা পৌঁছানোর চেষ্টা করছি। আপনারা প্রত্যেকে চলে আসবেন সেদিনকার অনুষ্ঠানে, আর আমরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক যে সন্ধ্যার আয়োজন, প্রত্যেকেই সেটা উপভোগ করব। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়িতে সময় সন্ধ্যে 6:26 হয়ে 57 সেকেন্ড, আর শর্মিষ্ঠার চলে এসেছে আপনাদের সন্ধ্যকালীন পর্বগুলো একে একে উপহার দেবে বলে। তার অর্থ হচ্ছে আমাকে স্টুডিও সিট ছাড়তে হচ্ছে। যেতে যেতে একটি বিখ্যাত গান আয়ার রহমানের, সেই গানটি আপনাদের জন্য রইল। আর আপনারা কিন্তু কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, টিউন করে রাখুন এফএম উজ্জয়ন্ত। আর আপনাদের অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠান আজ রাতের জন্য কিন্তু রাত 9টা পর্যন্ত প্রত্যেকের অপেক্ষা করতে হচ্ছে। আমি অন্তরা আজ আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। নমস্কার।

নমস্কার শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে এই মুহূর্তে। আর আজকের সন্ধেবেলাটা অন্য দিনের তুলনায় অনেক অনেক আলাদা, কারণ আজ আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন। আর রবি ঠাকুরের জন্মদিন মানেই বাঙালি মনে সারাদিন ধরে খেলা করে এক আনন্দের মেঘ। এই যা মেঘের কথা বললাম, আর মেঘের কথা বললেই রবি ঠাকুরের কোন কবিতাটা মনে পড়ে বলুন তো? আজকের এই তপ্ত দাবদাহের পর আমরা যখন কাজকর্ম সেরে একটুখানি স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি, তখন কোথাও গিয়ে মনের মধ্যে মনে হচ্ছে যে একটুখানি যদি বৃষ্টি হতো, একটুখানি যদি বৃষ্টির আমেজ আমরা পেতাম, হয়তোবা আজকের দিনটি একেবারে দারুণ হয়ে উঠত। আর ঠিক তখনই রবি ঠাকুরের সেই কবিতাটার কথা আমাদের ভীষণভাবে মনে পড়ে। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খরো পরসা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া সমরেখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এবাড়িতে ছোট ক্ষেত আমি একেলা। আমরা সবাই মনে করি যে সন্ধেবেলাটা একটু একা একা কাটছে যখন একটুখানি বৃষ্টি হোক। আর আজকের উড়ান অনুষ্ঠানে কেননা এই মেঘের কথাই যখন উঠল, মেঘ নিয়েই কথা বলা যাক। জানেন তো, এই যে গ্লোবাল ওয়ার্মিং, তার ফলে প্রত্যেকটা দিন আমরা একটু একটু করে গরম বেশি অনুভব করছি। বলা হচ্ছে যে পৃথিবীতে গরমের তাপমাত্রা একটা সময় এত বেড়ে যাবে যে মানুষ হাহাকার করে মরে যাবে। আর ঠিক তখনই রবি ঠাকুরের এই কবিতা, রবি ঠাকুরের বর্ষার গান আমাদের মনের মধ্যে আঁকিবুকি কাটে। আর ঠিক তখনই ধরা দেয় এফএম উচ্চান্তের সেই অনুষ্ঠান উড়ান, যেখানে আমরা বিজ্ঞানের সূক্ষ্ম সূক্ষ্ম খবর নিয়ে আলোচনা করি। আর আজ আপনাদেরকে এমন কিছু কথা বলবো

চা ওতপ্রোতভাবে বৃষ্টির সঙ্গে জড়িয়ে আছে। আসলে বিজ্ঞানের নতুন আবিষ্কার, নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার মধ্যে থাকা প্রোটিন কণা মেঘে গিয়ে বৃষ্টিতে কিন্তু তাড়াতাড়ি আমাদের কাছে পাঠাতে পারে। এই তথ্য আগেই জানতেন কিন্তু বিজ্ঞানীরা, কিন্তু সম্প্রতি নতুন গবেষণায় তারা পাচ্ছেন নতুন ধরনের খোঁজ। কি খোঁজ পাচ্ছেন তা নিয়েই আমাদের আজকের আলোচনা। আলোচনায় ঢুকবো কিন্তু

রবি ঠাকুরের গানে গানে আমরা সবাই এখন বৃষ্টি স্নাত, আর তাই আমরা মনে মনে ভাবছি যে সত্যিকারের বৃষ্টি হতে পারে কি? এখন তো কৃত্রিম উপায়েও চলছে বৃষ্টি আনার প্রচেষ্টা, আর কিভাবে তা নিয়েই আজকের উড়ান অনুষ্ঠানে আমাদের আলোচনা। শ্রোতা বন্ধুরা, মাটিতে লুকিয়ে থাকা আশ্চর্য রকমের অণুজীবের হদিশ পেয়েছেন আমাদের বিজ্ঞানীরা। এই অণুজীবগুলি বছরের পর বছর ধরে বৃষ্টি নামাতে সাহায্য করে আসছে। তো এতে নতুন কি আছে? আছে আছে বলছি, আসলে বাতাসের সাহায্যে মেঘে পৌঁছে জলের কণাগুলো ভারী করে দিতে পারে এরা, আর তাতেই সম্ভব মুষলধারে বৃষ্টি। হ্যাঁ, কখনো কখনো তুষারপাতের নেপথ্যেও এই অণুজীবগুলির হাত থাকে। নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার মধ্যে আগেই বলেছি যে প্রোটিন কণা মেঘে গিয়ে বৃষ্টিকে তাড়াতাড়ি করে আমাদের কাছে নিয়ে আসতে পারে, এটা তো সবার জানা, বিজ্ঞানীরাও অনেক আগে থেকেই জানতেন। কিন্তু নতুন কী রয়েছে তা বলছি এবার। সম্প্রতি এক নতুন গবেষণায় পাওয়া গেছে যে এক ধরনের নতুন ধরনের ছত্রাক রয়েছে। এক ধরনের নতুন ধরনের ছত্রাকের খোঁজ পাওয়া গেছে। আর এগুলি কোথায় থাকে জানেন তো? এগুলি কিন্তু থাকে মাটির ভেতরে, আর সেখান থেকে আকাশে পৌঁছে দেয় তারা বর্ষার সংকেত। প্রকৃতিতে আমাদের বৃষ্টির অনুপাত এবং ভারসাম্য বজায় রাখতে গাছগাছালি জঙ্গলের প্রয়োজনীয়তা কত, আরও একবার এই গবেষণা থেকে তার প্রমাণ কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এবার প্রশ্ন আসতেই পারে যে কিভাবে মাটিতে থাকা অণুজীব বৃষ্টি নামাতে পারে। তা বোঝার আগে মেঘ থেকে বৃষ্টির রূপান্তরের প্রক্রিয়াটি আমরা একটু ঝালিয়ে নেই, চলুন। আসলে বায়ুমণ্ডলের উপরের স্তরে যেখানে মেঘ থাকে সেখানে 0°C জল জমে বরফ হতে পারে না, কারণ জমার জন্য প্রয়োজনীয় কোনো কঠিন অবলম্বন সে পায় না। মেঘের স্তরে বাতাসের তাপমাত্রা 0°C চেয়ে অনেক নিচে থাকে, তবে বিশুদ্ধ জল মেঘে -40°C পর্যন্ত তরল অবস্থায় থাকতে পারে। আর বৃষ্টি নামাতে গেলে মেঘের ভেতর জলকে আগে বরফে পরিণত হতে হয়। জমাট বাঁধার জন্য তার প্রয়োজন হয় বীজ, জলের অণুগুলি তাকে ধরে বরফে জমাট বাঁধতে পারে, আর তারপর তা বৃষ্টি হয়ে নিচে ঝরে পড়ে। তো মেঘে সাধারণত বীজ হিসাবে কাজ করে ধুলোবালি এবং নুনের কণা, বাতাসের সঙ্গে ভেসে ভেসে তা মেঘে পৌঁছে যায়। কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন যে জলকে জমাট বাঁধানোর কাজে এই বীজ খুব একটা কার্যকরী নয়। জলকে জমাট বাঁধতে সাহায্য করার জন্য তাদের হিমাঙ্ক অনেক নিচের তাপমাত্রার প্রয়োজন হয়। বীজের এই খামতি কমাতেই আসলে ব্যাকটেরিয়া আর ছত্রাকেরা কাজ করে। আর কি কি কাজ রয়েছে, কি কি উপায় রয়েছে, নতুন কি খবর রয়েছে বলবো, কিন্তু তার আগে আরও একখানা বৃষ্টির গান হয়ে যাক। ফিরে আসছি এই গানের পরে।

শ্রোতাবন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে অনুষ্ঠান রয়েছি সেই অনুষ্ঠানের নাম উড়ান। উড়ান অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয়টি আপনাদের সবার খুব জানা, যে মেঘের গান শুনছি অর্থাৎ মেঘ নিয়েই কথা বলছি, কিন্তু সেই মেঘ কৃত্রিম। আসলে মেঘের ভেতর বৃষ্টি তৈরির জন্য আগেই বলেছি ব্যাকটেরিয়া থাকে, কিন্তু সব ব্যাকটেরিয়া কি? এক ধরনের অন্যতম এক ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে সিউডোমোনাস সেরিঙ্গি। আসলে এই ব্যাকটেরিয়াগুলো গাছের পাতায় থাকে এবং মেঘে পৌঁছে তরল জলকে জমাট বাঁধাতে সাহায্য করে। এই ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে প্রোটিন 2, যা আমাদের তাপমাত্রাতেও, একদম কম তাপমাত্রাতেও জল জমাট বাঁধাতে পারে। তাপমাত্রা হিমাঙ্কের খুব বেশি নিচে নামার প্রয়োজন হয় না। নতুন গবেষণায় দাবি যে এক ধরনের

ছত্রাকের প্রোটিন বৃষ্টি তৈরি করতে এই ব্যাকটেরিয়ার চেয়েও বেশি কার্যকরী। ব্যাকটেরিয়াগুলিকে জলকে বরফ করানোর জন্য প্রয়োজনীয় প্রোটিন কণা নিজেদের শরীরের ভেতরেই রাখে। ছত্রাক সেই প্রোটিন লুকিয়ে রেখে দেয় মাটির মধ্যে। বিশেষ ধরনের ছত্রাকের গঠন তার প্রোটিনগুলিকে জলে দ্রবণীয় কণায় পরিণত করে। আর ব্যাকটেরিয়া প্রোটিনের চেয়েও তা আকারে ছোট হয়। বরফ সৃষ্টিকারী ক্ষমতাও এদের বেশি থাকে, ফলে এগুলো মেঘের বীজ হিসেবে অনেক বেশি উপযুক্ত এবং কার্যকরী বলে বিজ্ঞানীদের একাংশের দাবি রয়েছে। এই সংক্রান্ত একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে সায়েন্স অ্যাডভান্সেস পত্রিকায় এই মার্চের সংখ্যায়। শিরোনামে রয়েছে প্রিভিয়াসলি আনরিকগনাইজড ক্লাস অফ ফাঙ্গাল আইস নিউক্লিয়িং প্রোটিনস উইথ ব্যাকটেরিয়াল অ্যানসেস্ট্রি। এই গবেষণাটি করেছেন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, ভার্জিনিয়া টেক, বয়েজি স্টেট ইউনিভার্সিটি, উটাহ ইউনিভার্সিটি সহ বিশ্বের বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা। ঘন জঙ্গলের ভেজা মাটিতে এই বিশেষ ধরনের ছত্রাক বেশি পরিমাণে থাকে। প্রকৃতির নিয়মে অনবরত তারা কাজ করে চলেছে। মেঘের ভেতর -5 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রাতেও জলকে বরফে পরিণত করতে পারে এই ছত্রাক। বরফের কণাগুলো একে অপরের সঙ্গে জুড়ে ক্রমেই বড় হতে থাকে এবং একটা সময়ের পর মাধ্যাকর্ষণের টানে তা নিচে নেমে আসে। বরফের কণা নিচে উষ্ণ তাপমাত্রার সংস্পর্শে এসে ফের জলে পরিণত হয় এবং বৃষ্টি হয়ে ঝরে পড়ে। বিজ্ঞানীদের দাবি গোটা প্রক্রিয়াটি চক্রাকারে চলে। ছত্রাক মেঘে পৌঁছে জলকে জমাট বাঁধায়, তা থেকে বৃষ্টি হয়, আর সেই বৃষ্টির কারণেই জঙ্গলের মাটি ভেজা থাকতে পারে। ভেজা মাটিতে এই ছত্রাক আরও বেশি করে বৃদ্ধি পায়। আর বিজ্ঞানীরা জানিয়েছেন, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম সেই ব্যাকটেরিয়ার নাম সিউরোমোনাস, সিউরোমোনাস ব্যাকটেরিয়াগুলো গাছের পাতা এবং ফসলের ক্ষতি করতে পারে। পাতা থেকেই তারা তাদের প্রোটিন এবং পুষ্টিগুণ সংগ্রহ করে, কিন্তু ছত্রাকগুলি তুলনামূলক শান্তিপ্রিয় ব্যাকটেরিয়া থেকে, তার ফলে তাদের মাধ্যমে গাছ বা ফসলের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না। বিশ্ব উষ্ণায়নের যুগে আরও বেশি করে এই ধরনের ছত্রাক চেনা দরকার বলে বিজ্ঞানীদের মতামত। গাছ কাটলে জঙ্গল কেটে সাফ করে দিলে এ ধরনের উপকারী ছত্রাকও কিন্তু নাশ হয়ে যাবে। আর তাই পরিবেশ বাঁচাতে এই অণুজীবীয় কার্যকলাপগুলো কিন্তু বেশি জরুরি, আর তাই তাদের থাকাটাও খুব বেশি জরুরি। তাই আবারও বলবো, যদি স্বস্তির নিঃশ্বাস নিতে চান, রবি ঠাকুরের সুরে সুরে গাইতে চান সাঙ্গানা গাগানে ঘোর ঘানাঘাটা, তাহলে কিন্তু গাছ নষ্ট করলে চলবে না। গাছ লাগাতে হবে, অণুজীবগুলিকে বাঁচতে দিতে হবে, তবেই তো আমরা রবি ঠাকুরের সুরে সুর মিলিয়ে কখনো গাইতে পারবো সাঙ্গানা গাগানে ঘোর ঘানাঘাটা, আবার কখনো বলতে পারবো আজি ঝরো ঝরো মুখরো বাদুর দিনে। চলুন গানে গানে বাকি অংশটুকু শোনা যাক।

অন্তর মম বিকশিত কর, অন্তর তরহে নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উত্তত কর, নির্ভয়।

কারু হে মঙ্গল করু, নিরলাশ নিঃসংশয় করু হে, অন্তর মম বিকশিত করু অন্তর তরু হে, যুক্ত করু হে সবার সঙ্গে, মুক্ত করু হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তর তরু হে। আমাদের মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা নিজেরাই নিজেদের কাছে প্রশ্ন করি যে আমি কে, আমার অহংকার ভয় ক্লান্তি এসবের ঊর্ধ্বে কি কোনো আলো নেই? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমরা বারবার ফিরে যাই রবি ঠাকুরের কাছে, এমন এক কবি যিনি আমাদের বারবার ফিরিয়ে নিয়ে গেছেন আমাদের অন্তরের দিকে। তিনি চেয়েছিলেন যে আমাদের মন নির্মল হোক, হৃদয় হোক নির্ভয়, জীবনের সকল কিছুর সঙ্গে যেন আমরা যুক্ত থাকি। আর তাই আজকের সেরা কথায় তাঁর জন্মদিনে আমরা তাঁকেই স্মরণ করছি। অন্তরমম বিকশিত করো শুধুমাত্র এক প্রার্থনা নয়, এ তো মানুষের আত্মশুদ্ধির আকাঙ্ক্ষা। আর রবীন্দ্রনাথ এখানে কোনো বাহ্যিক জয়ের কথা কিন্তু বলেননি, তিনি বলেছেন অন্তরের জয়ের কথা। আবার কখনো কখনো আমরা মনে করি যে আমাদের জীবনের এত এত প্রশ্ন, এত এত কিছু, সব ঝড় ঝঞ্ঝা সব কিছুর সামনে যেন তিনিই দাঁড়িয়ে আছেন। তিনি তো আমাদেরকে শিখিয়েছেন যে মানুষ পথ চলে, কিন্তু সব পথ কি সমানভাবে সহজ হয়? সহজ হয় না, কখনো ভয় আসে, কখনো ক্লান্তি আসে, কখনো মনে হয় আর পারছি না। আর সেই দুর্বল মুহূর্তের ভাষাই কবির কবিতা হয়ে ঝরে পড়েছে। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু, এই যে হিয়া থরু থরু কাঁপে আজি এমন তর, এই বেদনা ক্ষমা করো ক্ষমা করো প্রভু, এই দীনতা ক্ষমা করো প্রভু, পেছন পানে তাকাই যদি কভু, দিনের তাপে রৌদ্র জ্বালায় শুকায় মালা পূজার থালায়, এই ম্লানতা ক্ষমা করো প্রভু। ক্ষমার চাইতে আর বড় কিছু নেই, তাও রবি ঠাকুর আমাদেরকে শিখিয়ে গেছেন। আর তাই তো জীবনের প্রতিটি মুহূর্তে আমরা তার শরণাপন্ন হই। বারবার বলছি যে আমার মাথা নত করে দাও, কিন্তু এই নত হওয়া মানে কিন্তু দুর্বলতা নয়, এ এক মহত্ত্ব। কারণ বিনয়ের মধ্যেই মানুষ খুঁজে পায় প্রকৃত শক্তি, আর তাও রবি ঠাকুর আমাদেরকে শিখিয়েছেন। সর্বোপরি আমাদেরকে শিখিয়ে গেছেন যে আত্মসমর্পণের মধ্যেই আছে মুক্তি, যেখানে মানুষ নিজেকে হারিয়ে ফেলে না, বরং খুঁজে পায় এক বৃহত্তর সত্তা। আর তাই তো বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখেরও জলে, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারই শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখেরও জলে, আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমারই ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে, যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়ালে করিয়া দাঁড়াও হৃদয় পদ্মদলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখেরও জলে।

রবি ঠাকুরের এই কবিতাগুলো শুধু শব্দ নয়, এ আমাদের আত্মার প্রার্থনা, যেখানে আছে বিনয়, ক্ষমা, মানবতা এবং অন্তরের আলোর সন্ধান। তাই আজও যখন মানুষ বিভক্ত, ক্লান্ত, অহংকারে অন্ধ, তখন এই কথাগুলো আমাদেরকে শেখায় শুদ্ধ হতে, মানুষকে ভালোবাসতে, আলোর পথে হাঁটতে। আর এই বলেই সেরা কথা পর্ব থেকে বিদায় নিচ্ছি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সেরা কথা। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। তারপরেই শুনবেন ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও 5 জন মন্ত্রিসভার সদস্য। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ

0: বিজেপি নেতা ও বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সর্বাধিক সংখ্যক পুরস্কার জিতেছে কর্ণাটক। ভারত ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে অত্যাধুনিক এমআইআরপি ক্ষমতাসম্পন্ন অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। বিনম্র শ্রদ্ধায় আজ দেশজুড়ে রবীন্দ্র জয়ন্তী পালিত হচ্ছে। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে ভারতের সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিজেপি সরকার আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিপুল জনসমাগমের মধ্যে শপথ গ্রহণ করেছে। রাজ্যপাল আর এন রবির কাছে শপথবাক্য পাঠ করেন নন্দীগ্রাম ও ভবানীপুর দুই আসনের জয়ী বিধায়ক শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: আজকের অনুষ্ঠানে তার সঙ্গে আরও পাঁচজন মন্ত্রিসভার সদস্য শপথ নিয়েছেন। এর মধ্যে রয়েছেন আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিজয়ী অগ্নিমিত্রা পাল, খড়গপুর সদর কেন্দ্র থেকে বিজয়ী দিলীপ ঘোষ। এছাড়া শপথ নিয়েছেন বনগাঁ উত্তর থেকে বিজয়ী অশোক কীর্তনিয়া, কোচবিহারের মাথাভাঙা থেকে বিজয়ী নিশীথ প্রামাণিক এবং বাঁকুড়ার রানীবাঁধ কেন্দ্র থেকে বিজয়ী বিধায়ক ক্ষুদিরাম টুডু। অন্য মন্ত্রীদের নাম ও শপথ গ্রহণকারী মন্ত্রীদের দপ্তর এখনও ঘোষণা করা হয়নি। পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য। উপস্থিত ছিলেন বিভিন্ন এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, হরিয়ানার রাজ্যপাল অসীম ঘোষ প্রমুখ এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী এদিন সামাজিক মাধ্যমে এক বার্তায় শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করে বলেন, আগামী দিনে তিনি সরকারকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির অন্যতম প্রবীণ নেতা মাখনলাল সরকারকে সম্মাননা জানান। কলকাতায় ব্রিগেড ময়দানে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ সমারোহ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 97 বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করেন। উল্লেখ্য, মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনৈতিক কাজকর্ম শুরু করেছিলেন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে দাবি করেছে রাজ্যে নতুন সরকার গঠনের জন্য তাদের দল 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করেছে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে 108 আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়া তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকের নতুন সরকার গঠনের জন্য 234 সদস্য বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় 118টি আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। দলটি দাবি করেছে সরকার গঠনের লক্ষ্যে ভিসিকে এবং IUML তাদের প্রতি নিঃশর্ত সমর্থন জানিয়েছে। চেন্নাইতে সাংবাদিকদের টিভিকে নেতা আদফ অর্জুন জানান, ভিসিকে তাদের দলের প্রতি সমর্থন জানিয়েছে। এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ IUMLও সমর্থনের আশ্বাস দিয়েছে। সরকার 2025 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। সারা দেশ থেকে মোট 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে, আগামী মাসের 3 তারিখে নতুন দিল্লিতে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, কর্ণাটক সর্বাধিক সংখ্যক পুরস্কার অর্জন করেছে। সেখানকার 6টি পঞ্চায়েত নির্বাচিত হয়েছে। এরপরই 5টি করে পুরস্কার নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা। ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত অত্যাধুনিক এমআইআরভি ক্ষমতাসম্পন্ন একটি উন্নত অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, একাধিক পেলোড সহ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়েছে। এই সফল উৎক্ষেপণের জন্য প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, DRDO, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পমহলকে অভিনন্দন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। দিনটি রাজ্য ও দেশজুড়ে যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে।

এই উপলক্ষে রাজ্যের সর্বত্র সকাল থেকে নানা সংগঠন ও বিদ্যালয়ের উদ্যোগে আয়োজন করা হয় প্রভাত ফেরি ও নানা অনুষ্ঠানের। কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শুভেন্দু অধিকারী সহ উপস্থিত সকলে কবিকে শ্রদ্ধা জানান। শান্তিনিকেতনের ঐতিহ্য অনুযায়ী ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে কবি প্রণামের সূচনা হয়। এরপর রবীন্দ্রভবনে কবিকণ্ঠে গান ও আবৃত্তি হয়। জন্ম উৎসবের মূল অনুষ্ঠানটি হয় সকাল 9টায় মাধবী বিতানে। সন্ধ্যায় গৌড় প্রাঙ্গণে থাকছে নৃত্যনাট্য মায়ার খেলা। তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সকালে প্রেক্ষাগৃহের সামনের রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করা হয়। সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে কবি প্রণামের। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী ত্রিপুরা জুড়ে গভীর মর্যাদা ও সাংস্কৃতিক উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে। আগরতলার রবীন্দ্র কাননে একটি রাজ্যস্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাণিজ্য ও শিল্পমন্ত্রী সান্তানা চাকমা, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহসভাপতি সুব্রত চক্রবর্তী এবং তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরের নির্দেশক বিম্বিসার ভট্টাচার্য পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল তেলেঙ্গানায় প্রায় 1535 কোটি টাকা মূল্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। রেলপথের সক্ষমতা বৃদ্ধি এবং প্রধান রেল রুটগুলিতে যানজট নিরসনের লক্ষ্যে এই প্রকল্পগুলি সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এর মধ্যে রয়েছে 118 কিলোমিটার দীর্ঘ কাজিপেট বিজয়ওয়াড়া মাল্টিট্র্যাকিং প্রকল্প এবং কাজিপেট রেল আন্ডার রেল বাইপাসের উদ্বোধন। এর ফলে হায়দ্রাবাদ, বল্লারশা এবং বিজয়ওয়াড়ার দিকে একই সময় একাধিক ট্রেন চলাচল সম্ভব হবে। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী সেকেন্দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডসে আয়োজিত একটি জনসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী আগামীকাল একদিনের সফরে বেঙ্গালুরু যাচ্ছেন। তিনি আর্ট অব লিভিং এর 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করের 70তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ওই প্রাঙ্গণে একটি নতুন ধ্যান মন্দির বা ধ্যান কক্ষের উদ্বোধন করবেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেডের সঙ্গে যুক্ত বেআইনি অর্থলেনদেন মামলায় পাঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেপ্তার করেছে। এর আগে এই মামলার সূত্র ধরে দিল্লি, গুরুগ্রাম এবং চণ্ডীগড়ের 5টি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। পাকিস্তানে পেট্রোলিয়ামজাত দ্রব্যের দাম বাড়ায় সেদেশের মানবাধিকার পরিষদ একে দেশের সাধারণ মানুষের স্বার্থের উপর এক আঘাত বলে অভিহিত করেছে। পাকিস্তানি মুদ্রায় লিটার প্রতি পেট্রোলের দাম 14.92 রুপি ও হাইস্পিড ডিজেলের দাম 15 রুপি বাড়ানো হয়েছে। সেদেশের পেট্রোলিয়াম বিভাগ জানিয়েছে আজ থেকেই এই পরিবর্তিত দাম চালু হচ্ছে। মানবাধিকার পরিষদ অবিলম্বে এই বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে। বাহরাইনের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 41 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক বিবৃতিতে বাহরাইন জানিয়েছে কর্তৃপক্ষ IRGC-র সঙ্গে যুক্ত একটি নেটওয়ার্ক বা চক্রের সন্ধান পেয়েছে। তদন্ত এখনও চলছে। এই গোষ্ঠীর কর্মকাণ্ড কিংবা অন্য কোনো বেআইনি কাজে যাঁরাই জড়িত বলে প্রমাণিত হবে তাদের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে স্পষ্ট জানিয়েছে বাহরাইন। হান্টা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে একটি ক্রুজ জাহাজ থেকে 140 জনেরও বেশি যাত্রী ও ক্রু সদস্যকে সরিয়ে নেওয়ার কার্যক্রম তদারকি করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-র মহানির্দেশক টেড্রোস অ্যাডহানম গ্যাব্রিয়াস আজ স্পেনে পৌঁছেছেন। জাহাজটি বর্তমানে ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে। WHO-র মহানির্দেশক জানিয়েছেন যাত্রী, ক্রু সদস্য এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিরাপদে জাহাজ থেকে নামিয়ে আনার বিষয়টি তদারকি করতে তিনি স্পেনের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে টেনেরিফে দ্বীপে যাবেন। চীনের সাংহাইতে তীরন্দাজি বিশ্বকাপ 2026-এর দ্বিতীয় পর্বে পুরুষদের ব্যক্তিগত কম্পাউন্ড ইভেন্টে সাহিল যাদব ব্রোঞ্জ পদক জয় করেছেন। 25 বছর বয়সী মহারাষ্ট্রের এই তীরন্দাজ ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ডেনমার্কের মার্টিন ড্যামসবোকে 147-144 স্কোরে পরাজিত করেন। উল্লেখ্য, প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম পদক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আজ রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শপথ নেন আরও 5 জন মন্ত্রিসভার সদস্য। তামিলনাড়ুতে টিভিকে আজ বিকেলে ফের একবার সরকার গঠনের দাবি জানিয়েছে। সেখানে তারা ইতোমধ্যেই 120 জন বিধায়কের সমর্থন পেয়েছে বলে ব্যক্ত করেছে। খবর শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পরে কিশোর জমাতিয়া তিনি কক্তমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খানানি সিমি নখাস হালনাইনি বেড়াইমা ও তেলেঙ্গানাতে গুজরাট থাঙ্গান আর মসাং মোদী জুদা জুদা সামুং বতাঙ্গ মানজাকানাতে সামুতাং চেঙ্গেরওয়ানা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মানজাকমানী বিশিংটুই পশ্চিমবঙ্গনি পুইলা বিজেপি নি মন্ত্রী অক্রা অঙ্গি সমাইতাংখা শুভেন্দু অধিকারী বসংনি জতেনি কাহাম উংজাক কাইথাম হাংকরনি বিশিং নানাজি দেশমুখ কাহাম কুক পঞ্চায়েত সকাত সততা বিকাশ সকাতনি বাকি সিপাহী জলাহাঙ্কর চংজাখা হায়ুং কক্লব নাই রবীন্দ্রনাথ ঠাকুরনি আচাইমা সালন তিনি জুদা জুদা পান্ডানি বিশিংটুই যাই যাইখে বরমরুই পালাইজাখা হাস্তেনি সংবাদ কমিশন এডিসি নি ভিলেজ কমিটিনি সংবাদী নি বাকি তিনি নিশিমি তিয়ার ক্লাইমা চেংরেখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খানা নিশিমি নখা সালনাইনি বেড়াইমা গুজরাট তেলেঙ্গানাও থাঙ্গান মন্ত্রী বক্রক নাইকুনি বখাকি সাজাখা বেড়াইমা নি সালনাইনি সালো মন্ত্রী বক্রক সোমনাথ মান্ডব বস নাম ফিরমা বিশি স্নিচি বা পুংমানরগী সংসারজাক সোমনাথ অমৃত মহোৎসব মানজাগান বেড়াইমা জোড়া মন্ত্রী বক্রক বডোদরা ও থাঙ্গান আরও ব সারদা দাম হোস্টেল ন চেঙ্গি রোয়ান তাই ফাই মানজাক ফাইনাই লোকরকনি বিখা ককনারগান মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খানা ককতিশাল ল তেলেঙ্গানাও খক সা সাই বারা থামচি বা রাজাক রাংনি রেল নেতাং বেখ্রেপ টাংবুতাং ন হাকতরনি বাকে ইয়াফারান রেল লামনি ফানবাং রুমুংতাই নাংকুকমা রোড রক মালখুং কেসেপ লাইমা হলেরানা অ সাকথারমুং অবনি বিশৃঙ্গ টঙ্গ সারা চিচার কিলোমিটার কলক কাজিপেট বিজয়ওয়াড়া মাল্টি ট্রেকিং টাংবুতাং তাই কাজিপেট রেল আন্ডার রেল বাইপাস চেঙ্গি রোয়ানা সানজা বখাগ মন্ত্রী বক্রক সেকেন্দ্রাবাদ নি প্যারেড গ্রাউন্ড লুকুথুমক কাইসাও বদলনি আদংরকনি বখা কক নারকনানি ব কক টঙ্গু মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী মানজাকমানী বিশিংটি পশ্চিমবঙ্গনি পুইলা বিজেপি নি মন্ত্রী অক্রা অঙ্গী সমাইতাংখা শুভেন্দু অধিকারী হাস্তেপা আর এন রবি বন সমাই তাংরেখা বিনি লগে তাইব খরক বা মন্ত্রী সমাইতাংখা কলকাতানি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সমাইতাংমা পান্ডা ও কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশমুং নাইমথাং মন্ত্রী রাজনাথ সিং কেন্দ্রনি মন্ত্রী জে পি নাড্ডা বিজেপিনি বসং বেরামনি কাশকু নীতিন নবীন ত্রিপুরানি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহানো খবুই জুদা জুদা হাস্তিনি মন্ত্রী অক্রা সংমান জাখা পশ্চিমবঙ্গনি মন্ত্রী অক্রা শুভেন্দু অধিকারীন হামবাইয়াফারকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হামবাই ককমুঙ্গ মন্ত্রী অক্রা শাখা রবীন্দ্রনাথ ঠাকুরনি আসাইমা সালন রগী টংকসাংটাই রসাবনি বাংলানি কাইসা আইচুক কতাল পাইথাগ ফাইখ্যাতাই কতাল মল আচাইখ্যা গিয়কজাকতাই হামসাজাক বাংলানি ইমাংনতাবক চারাইটি সাজাগান হানই ব শাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হা কতর তৈলম সাথতকতাই কুতুং ক্লাই মুং হালক সামুং তাংনানি ইয়া প্রিরমনা তিয়া টংনা তৈয়ে ককলাম সালাইনে বাকে খানা দিল্লি কেতাল কুচুক বেরামনি পান্ডাও আসুক ফাঙ্গন নবাতৈবাতাই কুতুং ক্লাই ক্লাইমানি বাকেই থৈমানে গ্রৈতাই রাংরেনি খাস্ট থাংমা বাংয়া ক্লাইসুক নবাগে অ ককলাম সালাইজাগান হাকতরনি উলনি চিফ অফ ডিফেন্স স্টাফ অঙ্গানে লেফটেন্যান্ট জেনেরেল এন এস রাজা সুব্রমানে ব লাই থাই সেপ্টেম্বর তালনি সিমে ব সঙ্গে নাইমথাং নাইমথা টাংন কতর সেঙ্ক্রানি কক বিতিরনাই অঙ্গী পজানাওই টঙ্গো রং তরবাহিনী উলনি বক্রক অঙ্গান ভাইস এডমিরাল কৃষ্ণ স্বামীনাথন কাসমু নাইমথাং কক সংলাইনক সাকা মসাং স্বামীনাথন তাবুকন ইস্টার্ন নেভেল কমান্ডিং ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ পজাও টঙ্গো আকাশবাণী আগরতলা কেন্দ্রনে অ ককতমা আওয়াই খাইজাগৈ টঙ্গো আকাশবাণী নি ককতমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এ আই আর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলআরস ইউটিউব নাইডি নিউজ অন এ আই আর অফিসিয়াল অবনকারী বা আকাশবাণী আগরতলা কেন্দ্রনে ককতমা আপডেট মানানি হিংকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানা হাফাং বসংনি পঞ্চায়েত সকাত নৈসাই নৈশিবারনি কপ্লাই রকনি বুমুং সাকলাইখা আরও হাকতর গনাঙ্গী কাই ব্রিসি নৈ পঞ্চায়েত ও বরম নি বাকি সাইজাকা পঞ্চায়েতটি রাজ কক সংলাইনক সাকা বসকাং তালনি সালথাম সালমারিও দিল্লি কেতাল অবনি সকাত রমা পান্ডা সংসাজাগান কক সংলাইনকনি ককথমন রগৈ নানাজি দেশমুখ মামলাই কাহাম পঞ্চায়েত সততা বিকাশ সকাতনি বাকি হাকতরনি কাহাম কুক হাংকর কাইথাম সাইজাকা অবনি বিশিং মামলাই কাহাম হাংকর সিপাহী জলা

মুক কাহাম কুক পঞ্চায়েত সততা বিকাশ নি সকাত নিবাগী সাইজাখা সিপাহী জলাহাঙ্কর হাইকলনাই রবীন্দ্রনাথ ঠাকুরনি আচাইমা সালনো তিনি জুদা জুদা পান্ডানি বিশিংতে যাই জাইখে বরমরী পালাইজাখা হাস্তিনি চংবাড়ি কমিশন এডিসি নি ভিলেজ কমিটি নি চংবাড়ি নিবাগী তিনি নিশিমি তিয়ার খাইমা চেংরেখা ককটমা পরিমুং তিনি নিবাগী অরণপাহা উলনি ককটমা আওয়াই খাইজাখানে খনা বুং ভুং দাম চিন্তামী সতী বৃষ্টিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের প্রস্তুতি শুরু, ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ আগামী 11 মে। সারা দেশের মধ্যে জাতীয় পঞ্চায়েত পুরস্কারে সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত সিপাহীজলা জেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার সূচনা। রাজ্য নির্বাচন কমিশন জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ থেকে প্রস্তুতি শুরু করেছে। কমিশন আজ ভিলেজ কমিটিগুলির ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী 11 মে। খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে আগামী 15 মে পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। ভিলেজ কমিটিগুলির ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। কেন্দ্রীয় সরকারের জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে, যেখানে সারা দেশ থেকে 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতী রাজ মন্ত্রক জানিয়েছে, আগামী মাসের 3 তারিখে নয়াদিল্লিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মন্ত্রকের তথ্য অনুযায়ী, নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার 2025-এর জন্য দেশের 3টি জেলা নির্বাচিত হয়েছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে মনোনীত হয়েছে সিপাহীজলা জেলা। পুরস্কার মূল্য 5 কোটি টাকা। স্বাস্থ্যোন্নত পঞ্চায়েত হিসেবে শীর্ষস্থান পেয়েছে 9 কোটি জেলার অন্তর্গত কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত, পুরস্কার মূল্য 1 কোটি টাকা। মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে তৃতীয় স্থানের জন্য নির্বাচিত হয়েছে পশ্চিম জেলার হেজামারা ব্লকের বৈকণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত, পুরস্কার মূল্য 25 লক্ষ টাকা। রাজ্যে আজ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উপসচিব রাজর্ষি চক্রবর্তী জানিয়েছেন, হাইকোর্টে একটি বেঞ্চ সহ মোট 46টি বেঞ্চে 35,514টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। হাইকোর্টে 2টি মামলা নিষ্পত্তি হয়েছে। সন্ধ্যা পর্যন্ত 10,000-এর উপর মামলার নিষ্পত্তি হয়েছে। অল ত্রিপুরা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলার বোধজং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের মহারাজ অমর্তানন্দজি, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার প্রমুখ। শিবিরে 200 জন রক্তদান করেন। দেশের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফ হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামণি। তিনি গত সেপ্টেম্বর থেকে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ে সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। নৌবাহিনীর পরবর্তী প্রধান হচ্ছেন ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, শ্রী স্বামীনাথন বর্তমানে ওয়েস্টার্ন নেভাল কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার 25 বছর পূর্তিতে রজত জয়ন্তী উদযাপন এবং PMGSY 4-এর জাতীয় অনুসূচনা অনুষ্ঠান আগামীকাল মধ্যপ্রদেশের শেহর জেলার ভৈরুণ্ডায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের সূচনা করবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। শ্রী চৌহান PMGSY 4-এর অধীনে মধ্যপ্রদেশে মোট 2,100 কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের 973 রাস্তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদবের কাছে অনুমোদনপত্র এবং আর্থিক বরাদ্দ হস্তান্তর করবেন। কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পগুলিতে মধ্যপ্রদেশ জুড়ে 987টি জনবসতি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রক আরও জানিয়েছে, PM জনমন উদ্যোগের অধীনে 384 কিলোমিটারেরও বেশি সড়ক প্রকল্পের অনুমোদন দেওয়া হবে, যাতে 168টির অনগ্রসর জনপদ সরাসরি উপকৃত হবে। অনুষ্ঠানে শ্রী চৌহান চলতি অর্থবছরের জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় 18,907 কোটি টাকার প্রতীকী বরাদ্দ ঘোষণা করবেন। এখবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার

অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে, এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি শপথ বাক্য পাঠ করান, সাথে আরও পাঁচজন মন্ত্রী শপথ নিয়েছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। অভিনন্দন বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে শান্তি ও সোনার বাংলার এক নতুন ভোর অবশেষে এসেছে এবং এক নতুন সূচনা হয়েছে। বিকশিত ও সমৃদ্ধ বাংলার স্বপ্ন এবার বাস্তবায়িত হবে বলে তিনি জানান। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। আজ সকালে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলা রবীন্দ্রকাননে প্রভাতী অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী রবীন্দ্রসঙ্গীত নৃত্য আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা সহ অন্যান্যরা। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কবি প্রণাম অনুষ্ঠান। বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে আজ সকালে আগরতলা শহরে প্রভাত ফেরির আয়োজন করা হয়। আজ রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় কৈলাস শহরের ঊনকোটি কলাক্ষেত্রে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে ও তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দ্র দাস, কৈলাস শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায়, কুমারঘাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস প্রমুখ। সিপাহী জেলা জেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে রবীন্দ্র জন্মজয়ন্তী। তথ্য সংস্কৃতি দপ্তর ও মেলাঘর পুর পরিষদের যৌথ উদ্যোগে সোনামুড়া মহকুমাভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় মেলাঘর পুর পরিষদ সংলগ্ন রবীন্দ্রনাথের পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে। উপস্থিত ছিলেন মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়। উত্তর ত্রিপুরা জেলা তথ্য সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদ যৌথ উদ্যোগে আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে ধর্মনগরে অনুষ্ঠিত হয় শ্রদ্ধাঞ্জলি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। আগরতলার উইমেন্স কলেজের NSS ইউনিটের উদ্যোগে আগরতলার আম্বেদকর পল্লীতে কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৈলাসহর জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং গণকি দ্বাদশ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় জেলাভিত্তিক রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। গোমতী জেলায় কবি প্রণামের মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র স্মৃতি বিজড়িত রাজনগরের ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় প্রমুখ। শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে তথ্য সংস্কৃতি দপ্তর, শান্তির বাজার পুর পরিষদ ও শান্তির বাজার সাহিত্য পরিষদের উদ্যোগে কবি প্রণাম অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। বিলোনিয়ায় ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্র আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করেন বিধায়ক দিবঙ্কর সেন। SFI ও DUIFI এর উদ্যোগে বিলোনিয়ায় হয় কবি প্রণাম অনুষ্ঠান। বিলোনিয়ার শিশু উদ্যানে তথ্য সংস্কৃতি দপ্তর এবং বিলোনিয়া পুর পরিষদের উদ্যোগে কবি প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের সূচনা করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ। ভারত গতকাল উড়িষ্যার ডক্টর ABJ আব্দুল কালাম দ্বীপ থেকে MIRV সিস্টেম সহ অত্যাধুনিক অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করেছে। সামাজিক মাধ্যমের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি একাধিক পেলোড দিয়ে পরীক্ষা করা হয় যা ভারত মহাসাগরের অঞ্চলের বিশাল ভৌগোলিক স্থানে বিভিন্ন লক্ষ্যবস্তুতে লক্ষ্য করে। মন্ত্রক বলেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং MIRV ক্ষমতার সাথে অগ্নি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য DRDO, ভারতীয় সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট শিল্পের প্রশংসা করেছেন। সিং বলেছেন এটি ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা প্রস্তুতিতে এক বিশাল ক্ষমতা যোগ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশে সম্ভাব্য বন্যা ও তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির সার্বিক পর্যালোচনার জন্য আগামীকাল নয়াদিল্লিতে একটি গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করবেন। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি শূন্য এবং সম্পত্তির ক্ষতি ন্যূনতম বজায় রাখা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারি সংস্থাগুলির প্রস্তুতি মূল্যায়ন করবেন এবং আগামী সতর্কীকরণ ব্যবস্থা, সম্পদ মোতায়েন ও আন্তঃসংস্থার সমন্বয় পর্যালোচনা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ দেশ জুড়ে গৃহীত দীর্ঘমেয়াদী বন্যা প্রতিরোধ ব্যবস্থার অগ্রগতি পর্যালোচনা করবেন। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পগুলির সুরক্ষা, নদী ব্যবস্থাপনা উদ্যোগ এবং পূর্বাভাসে বৈজ্ঞানিক অগ্রগতি।
আগামী 24 ঘন্টায় রাজ্যের খোয়াই জেলা, গোমতী জেলা, দক্ষিণ জেলা, পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলায় বজ্র বিদ্যুৎ এবং ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো

হাওয়া সহ বৃষ্টি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিনে 3টি খেলা হয়। এমবিবি স্টেডিয়ামে চলমান সঙ্গ 5 উইকেটে ইউনাইটেড বিএসটিকে, নরসিংগড়ের পিটিএ মাঠে হারবে ক্লাব 1 রানে ওল্ড প্যালেস সেন্টারকে এবং নরসিংগড়ের টিআইটি মাঠে মৌচা ক্লাব 4 উইকেটে পোলস্টার ক্লাবকে পরাজিত করে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের প্রস্তুতি শুরু। ভোট কেন্দ্রের খসড়া ভোটার তালিকা প্রকাশ আগামী 11ই মে। সারা দেশের মধ্যে জাতীয় পঞ্চায়েত পুরস্কারে সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত সিপাহীজলা জেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতার সূচনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে অনুষ্ঠান আমাদের কাছে ধরা দিয়েছে সেই অনুষ্ঠান আপনাদের আমার ভীষণ পছন্দের অনুষ্ঠান গানে আপকে লিয়ে, যেখানে আপনারা গানের অনুরোধ করবেন। তবে আজকে সেই অনুরোধের সঙ্গে আমরা একটা কন্ডিশন অ্যাড করে দিচ্ছি, আর সেই কন্ডিশন হচ্ছে আজকে তো একটি বিশেষ দিন, আমাদের বাঙালিদের অত্যন্ত গর্বের দিন। আজ আমাদের রবি ঠাকুরের জন্মদিন, আর তাই আজ রবি ঠাকুরের গান শুনি। কোন গান শুনতে আপনার ইচ্ছে করছে সেটা আমাকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে লিখে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, অথবা ফোন করে 0381-232-6253। শ্রোতা বন্ধুরা, কন্ডিশনটা মনে আছে তো? রবি ঠাকুরের গান হতে হবে। ইতিমধ্যেই একজন বন্ধু ফোন লাইনের ওপারে চলে এসেছেন, কথা বলা যাক তার সঙ্গে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার, স্বপন দেবনা যোধপুর থেকে বলছি।
0: হ্যাঁ স্বপন বাবু, বলুন।
1: কিশোর কুমার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছেন,
0: কোন গানটি শুনতে চাইছেন?
1: কিশোর কুমারের যে কোনো একটি গান, রবীন্দ্রসঙ্গীত।
0: ঠিক আছে, অবশ্যই। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253, জানাবেন কোন রবি ঠাকুরের গান আপনার খুব কাছের, আপনার প্রাণের পরের। তো সেটা আমাদের কাছে পৌঁছে দিতে ওই যে চেনা নম্বরটি, সেটা ডায়াল করতে হবে 0381-232-6253, অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন 9402169965। হ্যালো, কে রয়েছেন? হ্যালো,
2: গুড ইভিনিং ম্যাডাম।
0: শুভ সন্ধ্যা বন্ধু, কে বলছেন? আপনি কে বলছেন?
2: আমি কিষানদার বলছি, কৃষ্ণনগর থেকে।
0: আচ্ছা, হ্যাঁ বলুন বন্ধু।
2: পাগলা হাওয়া গানটা।
0: আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, প্রথম গানটি আমার পছন্দের শোনাই, আমার পছন্দের খুব সুন্দর একখানা রবি ঠাকুরের গান মেঘলা দাশগুপ্তের কণ্ঠে আপনাদের সবার জন্য রইল।

0: আমাদের শ্রোতা বন্ধু স্বপনবাবু, তিনি শুনতে চেয়েছিলেন কিশোর কুমারের কণ্ঠে একখানা রবীন্দ্রসঙ্গীত, তার পছন্দের গান শুনিয়ে দিলাম তাকে। এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন? হ্যাঁ, ঝর্ণা দেবী বলুন।
1: রবীন্দ্রসঙ্গীত শোনাবেন?
0: হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত। আপনার শুনতে ইচ্ছে হচ্ছে, আর আমাদের হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: শুভ সন্ধ্যা দিদি।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন? এবারে যে গানটি শুনব সেই গানটি অনুরোধ করেছেন কিষাণবাবু, তার পছন্দের গান ইন্দ্রাণী সেনের কণ্ঠে আপনাদের সবার জন্য রইল।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 100.6 মেগাহার্জে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। জয়তু চক্রবর্তীর কণ্ঠে আমরা শুনলাম আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, অনুরোধ করেছিলেন ঝর্ণা ভট্টাচার্য, তার পছন্দের গান আমরা সবাই মিলে শুনলাম। আর এই মুহূর্তে বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, শুভ রবীন্দ্রিক সন্ধ্যা।
0: বাহ, খুব সুন্দর করে বললেন বন্ধু, শুভ রবীন্দ্রিক সন্ধ্যা। বলেন, কে বলছেন?
1: মিলন চক্র থেকে গৌতম নারায়ণ ঘোষ বলছি।
0: হ্যাঁ গৌতম বাবু, বলুন।
1: হ্যাঁ, আমি শুনতে চাইছি তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি।
0: বাহ, ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান, অবশ্যই শোনাবো। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03812326253 নম্বরটি, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9402169965। হ্যালো,
2: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
2: মিলন চক্র থেকে খুব সুন্দরভাবে উনি সম্ভাষণ করলেন, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সত্যি আজকে রবীন্দ্রিক সন্ধ্যাই হওয়া উচিত।
0: একদম তাই, একদম তাই। তো বিশ্বজিৎ বাবু কি গান শুনবেন বলুন?
2: আচ্ছা, আমি যেটা শুনবো, আমার তো একটা গানই যেন বারবার মনে পড়ে, আমি চিনি গো চিনি তোমায় ও গো বিদেশিনী। জানি না উনি কাকে উৎস করে এটা লিখেছেন, সবাই জানেন। তারপর আমরা আবার নতুন করে জানতে চাইছি।
0: একদম সুরে সুরে জানবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে যে গানটি শুনবো সেই গানটি অনুরোধ করেছেন রীতা ঘোষ, অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে সেই গানটি সবার জন্য রইল।

শ্রীকান্ত আচার্যের কণ্ঠে এই গানটি আমরা শুনলাম, যিনি শুনতে চেয়েছিলেন আমাদের শ্রোতা বন্ধু নারায়ণ মজুমদার। তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে গানটি শুনতে চেয়েছিলেন। আর এই মুহূর্তে সময় হাতে খুব বেশি নেই, তাই পরবর্তী গানে চলে যাব, আর ফোন কল নিচ্ছি না। এই মুহূর্তে গৌতমবাবুর পছন্দের গান দেবব্রত বিশ্বাসের কণ্ঠে আপনাদের সবার জন্য রইল।

শ্রোতা বন্ধুরা, কিশোর কুমারের কণ্ঠে আমরা এই গানটি শুনলাম বিশ্বজিৎ বাবুর পছন্দে। আর সেই সাথে শেষ করছি গানে আপকে লিয়ে আজকের মতো। কিছুক্ষণ পরে আপনাদের প্রিয় আজ রাতে অনুষ্ঠান নিয়ে আবারও ফিরব, কিন্তু তার আগে আরও কিছু অনুষ্ঠান রয়েছে, তাই টিউন করে থাকতে হবে এফএম উচ্চায়ন্ত

সদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য আজ থেকে প্রস্তুতি শুরু করেছে। কমিশন আজ ভিলেজ কমিটির ভোট কেন্দ্রে খসড়া তালিকা প্রকাশের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী ভোট কেন্দ্রে খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী 11 মে। খসড়া তালিকার উপর দাবি ও আপত্তি গ্রহণ করা হবে আগামী 15 মে পর্যন্ত। দাবি ও আপত্তি নিষ্পত্তির কাজ শেষ হবে আগামী 16 মে। ভিলেজ কমিটিগুলির ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী 18 মে। সরকার জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে, যেখানে সারা দেশ থেকে 42টি পঞ্চায়েত এই সম্মানের জন্য নির্বাচিত হয়েছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রক জানিয়েছে যে আগামী মাসের 3 তারিখে নয়াদিল্লিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মন্ত্রকের তথ্য অনুযায়ী নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার 2025-এর জন্য দেশের সেরা 3টি জেলা মনোনীত হয়েছে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে মনোনীত হয়েছে সিপাহীজলা জেলা। পুরস্কার মূল্য 5 কোটি টাকা। স্বাস্থ্যোন্নত পঞ্চায়েত হিসেবে শীর্ষস্থান পেয়েছে 9 কোটি জেলার অন্তর্গত কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত। পুরস্কার মূল্য 1 কোটি টাকা। মহিলা বান্ধব পঞ্চায়েত হিসেবে তৃতীয় স্থানের জন্য নির্বাচিত হয়েছে পশ্চিম জেলার হেজামারা ব্লকের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত। পুরস্কার মূল্য 25 লক্ষ টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আর এন রবি শপথ বাক্য পাঠ করান, সাথে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছেন। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী। আজ সকালে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র কাননে প্রভাতী অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী রবীন্দ্রসঙ্গীত নৃত্য আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্যরা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কবি প্রণাম অনুষ্ঠান। বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে আজ সকালে আগরতলা শহরে প্রভাত ফেরির আয়োজন করা হয়। রাজ্যে আজ জাতীয় লোক আদালতে অনুষ্ঠিত হয়। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের উপসচিব রাজশ্রী চক্রবর্তী জানিয়েছেন, হাইকোর্টে একটি বেঞ্চ সহ মোট 46টি বেঞ্চে 25,514টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছে। হাইকোর্টে 2টি মামলা নিষ্পত্তি হয়েছে, সন্ধ্যা পর্যন্ত 10,000-এর উপর মামলার নিষ্পত্তি হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত তপন স্মৃতি ঘরোয়া নকআউট ক্রিকেট প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিনে 3টি খেলা হয়। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম।

আলো নিভে গেলে মানুষ পথ হারায়, অন্ধকারে তখন প্রয়োজন হয় এক ধ্রুব তারার, যেই ধ্রুব তারা আমাদের পথ দেখাবে। আর আমাদের জীবনে সমস্ত অন্ধকার মুছে আলোর পথ দেখায় এমন এক ধ্রুব তারা, যিনি শুধু আমাদের পথই দেখান না, বরং আমাদের সাহস যোগান, মানুষকে মানুষের কাছেই ফিরিয়ে নিয়ে যান। বাংলা সাহিত্য, সংস্কৃতি আর বাঙালি আত্মার আকাশে সেই চিরন্তন ধ্রুব তারার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আজ 25শে বৈশাখে আমরা তাঁকে শ্রদ্ধা প্রণাম জানাব আমাদের আজ রাতে অনুষ্ঠানে। যে বিষয়ে আমরা কথা বলবো সে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, জীবনের ধ্রুব তারা। হ্যাঁ, আমাদের আজ রাতে পর্বের বিষয় জীবনের ধ্রুব তারা।

যখন বুকে ঝাঁপায় এসে কুঠার, সত্যিকে সব মিথ্যে বলে ডাকে। হঠাৎ যখন হাত ছাড়ে বন্ধুতা, বাধ্য হয়ে স্মরণ করি তাকে। গানের কোনো অজানা অন্তরায় অপ্রত্যাশার সুর যেখানে সহজ, জীবন আমায় অনেক পথে শেখায়, সপ্তরিত যায় না শিয়ালদহ। প্রশ্ন তবু ভাবায় নানান ঘেরে, বাসভূমিতে যারা দীপান্তরী, আকাশ জুড়ে সন্ধে পাখি ফেরে রাতের কাছে আগুন জড়ো করে। এই দেশে কি জন্মদিনের মাটি, এই বাতাসেই আবির ছিল তবে, সরিয়ে রেখে আদত রচনাটি আমরা এখন মজেছি উৎসবে। কোথায় যাব তার উপশম ছাড়া, কোথায় পাবো জটিল নিরাময়, মানুষ লেগে

0: একলা হলো পাড়া, তার বাড়িতেই পড়তে যেতে হয়। সন্ধে পাখি আকাশ জুড়ে দেখা, যাই যে রকম ফিরেও আসি সেই, রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা, তার তো কোনো রবীন্দ্রনাথ নেই, রবি ঠাকুর দাঁড়িয়ে থাকেন একা, তার তো কোনো রবীন্দ্রনাথ নেই। আমরা প্রত্যেকে নিজের মতো করে রবি ঠাকুরকে সাজিয়েছি আমাদের জীবনের ধ্রুবতারা করে, আমাদের প্রত্যেকের বোনের ভেতর একান্ত নিজের, কোথাও না কোথাও নিজস্ব এক জীবন দেবতা রবীন্দ্রনাথ লুকিয়ে থাকেন। সেই রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের দেয়া নেয়ার খেলা চলতে থাকে নিরন্তর। দুঃখের দোলায় হঠাৎ মরে দোলায় সে যে কাজের মাঝে লুকিয়ে থেকে আমারই কাজ ভুলায়, এমন কথা আমরা প্রত্যেকেই নিজের নিজের সেই অন্তর্বাসী রবি ঠাকুর সম্পর্কে বলতে পারি। বলতে পারি তো? সেই নিজের রবীন্দ্রনাথ নিয়ে কথা বলতে গিয়ে দেখি যে আসলে একজন কিন্তু রবীন্দ্রনাথ নেই, সেখানে অনেক রবীন্দ্রনাথ। তিনি নিজেই তো বলেছেন, নানা রবীন্দ্রনাথ গাথা একখানা মালা, জীবনের নানা পর্বে নানা অভিজ্ঞতায় সেই রবীন্দ্রনাথকে যেভাবে পেয়েছি সেই কথাই জানবো আজকে নতুন করে। আপনারা সেই রবীন্দ্রনাথকে নিয়ে কিভাবে মালা গেঁথেছেন তা আজকে আমাদেরকে জানাবেন আজ রাতে পর্বে। আপনাদের জীবনের ধ্রুবতারা হয়ে রবি ঠাকুর কিভাবে আলো দিচ্ছেন, কিভাবে দিশা দেখাচ্ছেন আপনাদের, তাই বলবেন আজকে আজ রাতে পর্বে। আমি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে, আজ রাতে পর্বে ফোন করতে ডায়াল করবেন 03-8-1-2-3-2-6-2-5-3, অথবা আপনার মনের কথা আমাদের পৌঁছে দিতে পারেন হোয়াটসঅ্যাপ করে। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402-1-6-9-9-6-5। তোমার এই করি আছি জীবনের ধ্রুব তারা। শ্রোতা বন্ধুরা, আলো নিভে গেলে আমরা পথ হারিয়ে ফেলি, ঠিক তেমনি জীবনের নানা পরতে পরতে কখনো অন্ধকার এসে আমাদের গ্রাস করে, মনে হয় দম আটকে আসছে, দিশা হারিয়ে ফেলেছি, জীবন বোধ হয় এখানেই শেষ হয়ে গেছে। কিন্তু তারপরেও যখন গীতবিতানকে কাছে পাই, খুলে খুলে একটু একটু করে পড়তে শুরু করি, তখন মনে হয় জীবন থেমে থাকেনি, এই তো শুরু। আর সেখানেই তো আমাদের সাহস দেন আমাদের রবীন্দ্রনাথ, আমাদের জীবনের ধ্রুবতারা। বন্ধু রয়েছেন একজন সাথে, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, কে বলছেন বন্ধু?
1: আমার নাম পৃথা, আমি একটু কথা বলতে চাই।
0: হ্যাঁ বলো পৃথা, কোন ক্লাসে পড়ো?
1: আমি ক্লাস 3-4-এ পড়ি।
0: আচ্ছা পৃথা, রবি ঠাকুরের সঙ্গে পরিচয় হয়েছে তোমার?
1: হয়নি, তবে ওনার গল্প বা আবৃত্তি অনেক কিছু আমি পড়াশোনাতে পেয়েছি।
0: তাহলে তো পরিচয় হয়েই গেল।
1: হ্যাঁ, ওনার গল্প বা আবৃত্তি গান এগুলো আমার খুব ভালো লাগে।
0: বাহ বেশ, তাহলে সব সময় কিন্তু রবি ঠাকুরের কিছু না কিছু শুনবে প্রত্যেক দিন, ঠিক আছে?
1: হ্যাঁ।
0: আর তিনি সব সময় তোমার সঙ্গে থাকবেন বন্ধু হয়ে, তাই তো?
1: হ্যাঁ
0: একদম, এভাবেই থেকো, খুব ভালো লাগলো ফোন পেয়ে। আমাদের ছোট্ট বন্ধুর ফোনে আমাদের আজকে রাজরাতে পর্বের শুরু হলো। খুব মিষ্টি করে সে বলল, রবি ঠাকুরের কবিতা, রবি ঠাকুরের গল্প তাকে খুব কাছে টানে। আর এভাবেই হয়তো শৈশবে পাঠ্য বইয়ের মধ্য দিয়ে তিনি আমাদের ধরা দেন, তখন আমরা হয়তো বা বুঝতে পারি না যে তিনি আমাদের জীবনের সব থেকে পরম বন্ধু হবেন। আমরা মনে করি যে ঠিক আছে, সে তো আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, কিন্তু জীবনের সিলেবাস ছাড়িয়েও যে রবীন্দ্রনাথ রয়েছেন সেটা যত বড় হই তত বেশি করে উপলব্ধি করতে পারি আমরা। ছোট্ট বন্ধু হয়তোবা কোনো একদিন উপলব্ধি করবে যে রবি ঠাকুর তার কতটা কাছের। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন বন্ধু?
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ অম্বিকা দেবী, বলুন।

0: হ্যাঁ দেখুন, সত্যি আজ কবিগুরুর জন্মদিনে ওনার চরণে আমার শতকোটি প্রণাম। আর দেখুন, রবীন্দ্রনাথ তিনি শুধুমাত্র তার এই নশ্বর দেহটাই আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু তিনি সব সময় প্রত্যেকটা এই আপামর বাঙালির মধ্যে তিনি আছেন, ছিলেন এবং থাকবেন চিরকালই, আমাদের শয়নে স্বপনে সুখে দুঃখে আনন্দে বিরহে বেদনায় সব কিছুতেই উনি আমাদের সঙ্গে রয়েছেন।
1: ঠিক,
0: বিশেষ করে আমি রবীন্দ্রনাথকে দেখুন ছোটবেলাতেই আমরা সহজ পাঠ বইগুলো পড়েছি, সেখান থেকেই আমাদের প্রথম রবীন্দ্রনাথকে পাওয়া, জানা চেনা শেখা, ওই যে ছোট খোকা বলে আওয়া, এখান থেকেই শুরু রবীন্দ্রনাথকে পাওয়া। তারপর ধরুন এখন তো এই বয়সে এসে তো রবীন্দ্রনাথের গান, কবিতা, গল্প, আবৃত্তি, মানে ছোটবেলাতে এগুলো তো করতামই, আর এখনো কবিগুরুকে নিয়ে অনেক মানে অনেক কিছুই ভাবি, চিন্তা করি, এবং প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ওনাকে ছাড়া যেন মনে হয় যেন আজকের জীবনটা, আজকের দিনটাই যেন বৃথা হয়ে গেল।
1: আমাদের জীবনের প্রত্যেকটা সময় তিনি আঁকড়ে ধরে আছেন, তাই তো? প্রত্যেকটা মুহূর্ত ধরে আছেন।
0: অনুমতি দেন তাহলে আমি দু লাইন একটু গাইতে পারি,
1: গানটা না হয় অন্যদিন শুনি, আমাদের সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান বন্ধু। আজকে না হয় আমরা কথাই শুনি, গান শুনবো তার অবশ্যই, কিন্তু অন্য কোনো অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, যিনি আমাদের আশ্রয় দিচ্ছেন, জীবনটাকে নতুন করে চিনতে শিখিয়েছেন, তিনিই তো আমাদের রবীন্দ্রনাথ। কিন্তু সেখানেও একটা সময় গিয়ে প্রশ্ন আঁকে যে রবি ঠাকুর তুমি কার? আর রবি ঠাকুর সেখানে বলেন, আমাকে যে চায় আমি তার। এমন সহজ কথায় কোনো ভুল নেই, কিন্তু প্রথম একটা প্রশ্ন তো উঠেই পড়ে যে রবি ঠাকুরকে সবাই চায় কিনা, কিংবা সবাই সমানভাবে বা একইভাবে চায় কিনা। আমরা জানি প্রত্যেকের ভাবনা অন্যরকম, প্রত্যেকের চাওয়া অন্যরকম, কেউ বন্ধু হিসেবে চান, কেউ অভিভাবক হিসেবে চান, কেউ আবার নিজের ভালোবাসার মানুষটি হিসেবে চান, কেউ আবার প্রশ্নদাতা হিসেবে চান, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তিনি আমাদের নিভৃত প্রাণের দেবতা, তিনি আমাদের নীরব সঙ্গী, যিনি রয়েছেন শিশুর ঘুম পাড়া নিয়া গানে, যিনি রয়েছেন কৈশোরের প্রথম প্রেমে, যিনি রয়েছেন যৌবনের স্বপ্নে, বিরহের অশ্রুতে যিনি রয়েছেন, প্রার্থনায় প্রতিবাদে একাকিত্বে যিনি রয়েছেন, সবখানেই তো তিনি আমাদের পরম সঙ্গী, আমাদের জীবনের ধ্রুবতারা। আর তাই আজ আমরা স্মরণ করছি সেই মানুষটিকে যিনি শুধুমাত্র কবি নন বা শুধুমাত্র সাহিত্যিক নন, তিনি সম্পূর্ণ একটি যুগের নাম, এক অনুভূতির নাম, এক সভ্যতার নাম, রবীন্দ্রনাথ। বন্ধু রয়েছেন সঙ্গে, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বন্ধু, কে বলছেন? না, কথা বলা গেল না। শ্রোতা বন্ধুরা, ডায়াল করবেন 03812326253, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করেও আপনি আপনার মনের কথা পৌঁছে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 9402169965। আর যেহেতু আজকে রবি ঠাকুরের জন্মদিনে আমরা রয়েছি, চলুন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে আমরা সবাই একবার উচ্চারণ করি মনে মনে, প্রভু আমার, প্রিয় আমার।

জীবন যখন শুষ্ক মরুভূমি, ব্যথায় আসে চোখে জল, ঠিক তখনই তোমার গানে হৃদয় আমার ঝলমল। জীবন যখন বঞ্চিত প্রেমহীন অপার দুঃখ ঝরে, ঠিক তখনই দাঁড়াও তুমি আমার আঁধার ঘরে। জীবন যখন ভালোবাসার অমল আলোয় ভরে, ঠিক তখনই দেখি তুমি রবীন্দ্রনাথ হাতটি আছো ধরে। তোমারই সুর জীবন বিনায় এত বছর পরেও বাজে, সকল

0: পথে রবীন্দ্রনাথ দাঁড়াও নিত্য নতুন সাজে, তিনি চির নতুন। আর তাই তো জীবনের এমন কোনো অনুভূতি নেই যেখানে তিনি নেই। আজ 165 বছর পরেও তিনি চিরপ্রাসঙ্গিক, তিনি আমাদের হাতটি ধরে আছেন শক্ত করে জীবনের প্রতিটি মুহূর্তে। আর তাই তিনি আমাদের জীবনের ধ্রুবতারা। আজ সেই ধ্রুবতারাকে আমরা স্মরণ করছি আমাদের আজ রাতে পর্বে। রয়েছেন বন্ধু, শোনা যাক তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন বন্ধু?
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: হ্যাঁ শ্যামল বাবু, স্বাগত।
1: হ্যাঁ, কবিগুরু হলেন আমাদের প্রত্যেকের ধ্রুবতারা।
0: একদম তাই।
1: ধ্রুবতারা হলো সেই তারা যে গভীর অন্ধকারেও যখন যে কেউ আমরা দিক বিদিক শূন্য হয়ে যাই, সেই ধ্রুবতার দিকে তাকিয়ে আমরা দিক নির্ণয় করি, কোথায় আমরা আছি, কোথায় আমাদের যেতে হবে, কি করতে হবে।
0: ঠিক,
1: কবিগুরু আমাদের প্রত্যেকেরই ধ্রুবতারা, এই দেশের ধ্রুবতারা। আজকে আমরা 165তম জন্ম শতবার্ষিকী পালন করছি। সত্যি 165 বছর আগে কবিগুরু জন্ম নিয়ে এই দেশের ধ্রুবতারা হয়ে এখনো রয়েছেন, এবং আমাদের ভারতবর্ষ এই দেশ যতদিন থাকবে, অস্তিত্ব থাকবে, তিনি এই ধ্রুবতারা হয়েই
0: থাকবেন। ঠিক,
1: সত্যি কথা বলতে কি কবিগুরুর পুরো জীবনটাই হচ্ছে একটা দর্শন। শৈশব থেকে শুরু করে পুরো পর্যন্ত প্রত্যেকের জন্য তিনি কি না করে গেছেন, কি না লিখে গেছেন। ছোট্ট ছোট্ট শিশুরা তার ছড়া, গান, নৃত্য ইত্যাদি কি সবগুলি করে কত না আনন্দ পাচ্ছে, আমাদের আনন্দ দিচ্ছে। আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, 6টা ঋতু, 12টা মাস, শোক দুঃখ প্রতিটা ক্ষণে আমরা মনে হয় তার গান তার যেন আমাদের আমাদের জন্য তিনি রচনা করে গেছেন। সত্যি কথা বলতে গিয়ে যখন আমরা খুব খুব শোকাহত হয়ে যাই, অনেক কিছু ঘটে যায় আমাদের জীবনে, তখন তখন আমরা তার কবিতা পাঠ করে ভাবে তিনি তো তিনি এত শোক তিনি পেয়েছেন, তিনি লিখে গেছেন, আমরা কি সত্যি তিনি তার জীবন দর্শনটাই হচ্ছে সত্যি।
0: ঠিক ঠিক ঠিক,
1: তার গান আমি আমি প্রতিটা মুহূর্তে সবসময় তার গানগুলি আমি যেন মিলিয়ে নিই। সত্যি তিনি
0: আমাদের রবীন্দ্রনাথকে আমরা জড়িয়ে রাখবো আমাদের জীবনে সমস্তটা সময়। আজ 25শে বৈশাখ, এমনই একটি দিন আমাদের বাঙালিদের তার জন্য আলাদা করে কোনো ক্যালেন্ডার দেখতে হয় না, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে। আগে থেকেই বুকের মধ্যে সারা 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পরেও জন্মদিন ফুরায় না, রোজই তো তার জন্মদিন। 25শে বৈশাখ রোজ। কেন রোজ? কারণ প্রতিদিন প্রতিনিয়ত তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা, আমাদের হাতের লেখায় রবি ঠাকুর, কথা বলার ভাষায় রবি ঠাকুর, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, আমাদের পরীক্ষার খাতায় রবি ঠাকুর, আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের, আমাদের সরস্বতী সাধনায় রবি ঠাকুর, লক্ষ্মী ছাড়া হওয়ার বাসনায় রবি ঠাকুর, আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের, এত যে ফুল ফোটে তার গন্ধ।

বন্ধু রবি ঠাকুরের, তাই প্রতিদিনই তার জন্ম, কোনোদিনই তার মৃত্যু নেই। কালের কালো পাহাড় এসে ভারতবর্ষ থেকে কোনো দিন যদি সমস্ত ঠাকুরের পুজোর প্রদীপ নিভিয়ে দিয়ে যায়, তবু একটি ঠাকুরের বেদি চিরদিন মাটির সঙ্গে থাকবে গাঁথা। কোন ঠাকুর? রবি ঠাকুর। একজন বন্ধু হোয়াটসঅ্যাপে লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যতই বলা হোক না কেন, তবুও তা কম হয়ে যাবে। তিনি শুধু একজন কবি নন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র। তার লেখা, কবিতা, গান, উপন্যাস ও গল্প আজও আমাদের হৃদয় ছুঁয়ে যায়। তার সাহিত্যকর্মে মানবতা, প্রকৃতি, প্রেম ও স্বাধীনতার গভীর প্রকাশ দেখা যায়। তার চিন্তা ও আদর্শ আজও আমাদের জীবনকে আলোকিত করে। এই মহান কবির জন্মদিনে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা এবং তার আদর্শ অনুসরণ করে জীবনকে সুন্দর ও মানবিক করে তোলার অঙ্গীকার করি। আমি সুমন মুহুরী, জোলাই বাড়ি থেকে। অনেক ধন্যবাদ সুমনবাবু, খুব সুন্দর করে লিখলেন আপনি। আর হ্যাঁ, সেই অঙ্গীকার সবার হোক, আমরা যেন তার আদর্শকে সঙ্গে করে নিয়ে আরও বেশি মানবিক হয়ে উঠতে পারি, ঠিক যেভাবে তিনি চেয়েছিলেন। আর হয়তো তাহলে আমরা এক নতুন পৃথিবী দেখতে পাব, কারণ তিনি তো আমাদের সঙ্গে আছেন, আমাদের ভয় নেই। আর তাই সেই সখাকে আমরা বলতেই পারি, সংসারের সব কাজে, সব ধ্যানে, জ্ঞানে তিনিই যেন থাকেন, তিনিই যেন আমাদের হাতটি শক্ত করে ধরে রাখেন।

0: বন্ধু রয়েছেন সঙ্গে, চলুন শোনা যাক তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার মাতাজি।
0: নমস্কার, কে বলছেন বন্ধু?
1: আমি নিরঞ্জন গোস্বামী।
0: নিরঞ্জন বাবু, আপনি রেডিও সেটটি থেকে দূরে সরে এসে কথা বলুন, কথা ইকো হচ্ছে না হলে।
1: বলছি, এখন রবি ঠাকুর সম্বন্ধে আমাদের আমার মতো মানুষে কোনো কিছু বলে তার সীমানা।
0: আপনি রেডিও সেটটি থেকে দূরে সরে এসে কথা বলুন বন্ধু, আপনার কথা শোনা যাচ্ছে।
1: আছি অনেক দূরে,
0: কিন্তু কথা ইকো হচ্ছে।
1: দেখুন, রবীন্দ্রনাথ যে কবিতা গান যতটুকু রচনা করেছেন, সমস্ত কিছু একটা অলৌকিক শক্তি উনার মধ্যে, একটা অলৌকিক শক্তি উনার মধ্যে প্রতিভাত হয়। যেমন দেখুন, নিত্য তোমার যে ফুল ফুটে,

0: খুলবনে। নাচা হিলে যারে পাওয়া যায় কিছু, হ্যাঁ নাচা হিলে যারে পাওয়া যায়, এই যে কথাগুলা মাঝে মাঝে দেখা পাই। আজ পর্যন্ত কি আমরা উনি দেখা না পেলে কি গোটা আলোচনা করেছেন ঈশ্বর সম্বন্ধে? ওনার যদি চৈতন্য সত্তা না থাকতো, এই ভগবানকে যদি ওনার দর্শন না হতো আত্মাকে, তাহলে কিন্তু এই কথাটি উনি হৃদয় হইতে আসতো না। কিন্তু আজ পর্যন্ত আমরা যে পৃথিবীতে আছি, আমাদের কি মাঝে মাঝে না জীবনে কি একদিন হয়েছে আমাদের আত্মদর্শন? তাই ওনার সম্বন্ধে বলে কোনো কথা শেষ করা যাবে না। উনি যে গানে যে প্রবন্ধ যে ছন্দ যেগুলা লিখেছেন বাঙালির,
1: আমরা কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সে বিষয়টি হচ্ছে জীবনের ধ্রুবতারা। আপনার জীবনে রবি ঠাকুর কিভাবে রয়েছেন সেটা বলবেন।
0: রবি ঠাকুর আমার শয়নে স্বপনে সুখে দুঃখে বিরহে সমস্ত ক্ষেত্রে রবি ঠাকুরকে আমি
1: রেখেছেন, তাই তো
0: করি। এবং রবি ঠাকুর আমার, রবি ঠাকুরের গান সুখে দুঃখে আমি শুনি এবং রবি ঠাকুরকে আমি সাথে রাখি।
1: বাহ, অনেক অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন শুনতে থাকবেন অনুষ্ঠান। খুব সুন্দর করে বললেন উনি যে রবি ঠাকুর আমার, সেই যে প্রথম কথাটা বলেছিলাম রবি ঠাকুর তুমি কার, রবি ঠাকুর বলেছিলেন আমাকে যে চাই আমি তার। একটা সময় রবি ঠাকুর শুধু পাঠ্য বইয়ের একজন মানুষ হয়েছিলেন, একজন কবি হয়েছিলেন, শুধুমাত্র বিনোদনের মাধ্যম। আমাদের বাঙালিদের কাছে রবি ঠাকুর মানে বিনোদন নয়, তিনি এমন একটি অবস্থান তৈরি করেছেন যার সঙ্গে গুরুদেব কথাটি খুব বেশি সঙ্গতি পায়, কারণ তিনি আমাদের প্রাণের আরাম, তিনি আমাদের আত্মার শান্তি। হ্যাঁ, এখানে আমার কথা চলে আসে আমাদের না আমার, সবার যে বলেছিলাম একজন ব্যক্তিগত রবীন্দ্রনাথ আছেন, প্রথমে তো তার কাছে একাই যেতে হয়, একাই তার মুখোমুখি হতে হয়, একাই তার সঙ্গে একরকম বোঝাপড়া করে নিতে হয় তার কতটা চাইব তার কতটা চাইব না। প্রত্যেকের এই হিসেবটা আলাদা আলাদা হতেই পারে, যেমন এই আজকের অনুষ্ঠানে আমরা শুনতে পাচ্ছি রবি ঠাকুরকে একেবারে ছোট্ট বন্ধু তার পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে তার পরিচয় হলো। তারপর আপনারা একের পর এক বন্ধুরা যখন ফোন করছেন, আপনাদের কথায় বুঝতে পারছি রবি ঠাকুর প্রত্যেক দিনের সঙ্গী হিসেবে রয়েছেন। আর ঠিক এভাবেই একজন রবি ঠাকুর হয়ে ওঠেন একজন পারিবারিক রবীন্দ্রনাথ। বাবা মা ছেলে মেয়ের একসঙ্গে পড়ার বা আবৃত্তি করার বা গান গাইবার রবীন্দ্রনাথ। আবার দরিদ্র বা ছেঁদো অস্তিত্বে কিছুটা গভীরতা ছোঁয়ানো রবীন্দ্রনাথ। আর ঠিক এভাবেই আমরা কি পৌঁছে যাই এই জীবনের মানে কি, কেন বাঁচা, কিভাবে বাঁচা, কেন সুখ, কেন দুঃখ, কেন মৃত্যু, এই সমস্ত কিছুর উত্তর দেওয়া রবীন্দ্রনাথে। সবাই সমানভাবে পৌঁছতে না পারলেও, সকলে সব প্রশ্ন না তুললেও, রবি ঠাকুর সবার সব রকম প্রশ্নের উত্তর দেন। আর এভাবেই তিনি কখনো আমাদের বন্ধু, তিনি কখনো আমাদের অভিভাবক, তিনি আমাদের জীবনের ধ্রুবতারা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার দিদি।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আমিনুল হকসাদা বলছি দিদি।
1: হ্যাঁ আমিনুল বাবু বলি
2: দিদি, আজকে 25শে বৈশাখ। হ্যাঁ, তো আমরা আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী পালন করছি আর কি।
1: ঠিক ঠিক ঠিক।
2: আমি আজকে আমাদের মেন অনুষ্ঠান সম্বন্ধে একটু বলি দিদি। হ্যাঁ, মেন অনুষ্ঠান আমাদের বহরমপুরের রবীন্দ্র সদনে হয়েছিল এবং সন্ধ্যার সময় আর কি, বিকালের দিকে 5টার দিকে আমি গিয়েছিলাম। তাতে অনেক আলোচনা হলো এবং জ্ঞানী গুণী অনেক লোক ছিলেন, তারা তাদের বক্তব্য রাখলেন। বক্তব্য গুলো এত সুন্দর লেগেছে দিদি, কি আর বলবো, অনেক কিছু তথ্য জানতে পারলাম। এবং সর্বশেষে আমি কনক্লুশন এই বলবো টানছি যে রবীন্দ্রনাথ ঠাকুর তো একাধারে কবি, সাহিত্যিক, কিন্তু

0: বাংলা সাহিত্যে, বাংলা সাহিত্যে ওনার যে অবদান, হ্যাঁ আমি অনেক জানতাম না, কিন্তু আজকে ওই আলোচনার মধ্যে অনেক কিছু নতুন তথ্য পেলাম, আমি খুব আপ্লুত হয়ে গেছি দিদি।
1: আমরা এবার একটু জানতে চাইছি আমিনুল বাবু, আমাদের মূল অনুষ্ঠানে যদি আমরা প্রবেশ করি, যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি, যে আমাদের জীবনের ধ্রুবতারা রবি ঠাকুর, তো আপনার জীবনে তিনি ঠিক কিভাবে পথ দেখাচ্ছেন সেটা যদি একটু আমাদের বলেন।
0: আমাদের আমাদের আমার ব্যক্তিগত জীবনে পথ দেখাচ্ছেন দিদি, সেটা হলো মানে সাহিত্যের পথটা বেশি করে দেখাচ্ছেন উনি। আমি সাহিত্যটাকে ভালোবাসি আর গান, তার মানে রবীন্দ্রসঙ্গীতের গান, মানে এই দুটি আমার কাছে খুব প্রিয় ওনার কাছে, মানে ওনার আমার খুব প্রিয়, এই দুটো এই দুটোর উপর আমি খুব ওনাকে সাজেস করেছি বেশি। হ্যাঁ, এবং আমি রবীন্দ্রনাথ রোগী এবং রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি, বুঝলেন, এবং রবীন্দ্র সাহিত্য নিয়ে আলোচনা করি এবং বইপত্র পড়াশোনা করি।
1: বাহ বাহ, আর এভাবেই রবি ঠাকুরের সঙ্গে জুড়ে আছেন, বা রবি ঠাকুর আপনার জীবনের সঙ্গে জুড়ে আছেন। বেশ, এই বন্ধুত্ব চলতে থাক, নিরন্তর বয়ে চলুক, এই আশা রেখেই আমরা অনুষ্ঠানে একটু একটু করে এগিয়ে যাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আজ রবি ঠাকুরের জন্মদিন। কখনো ভেবে দেখেছেন যে বাঙালি নিজের জন্মদিন ভুলে গেলেও রবি ঠাকুরের জন্মদিন কখনো ভুলে না? আমাদের প্রত্যেকের জীবনে সেই স্কুল জীবন থেকে, রবি ঠাকুরের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে, প্রত্যেকটা পঁচিশে বৈশাখ আমরা নতুন নতুন করে রবি ঠাকুরকে পেয়েছি। ছোট্টবেলায় তিনি সেই ছবিতে ছিলেন যেখানে ফুলমালা অর্পণ করা হতো, যেখানে অনুষ্ঠান করা হতো, সেই ছবি কখন যে আমাদের মনের চিলে কোথায় বসে গেছে সেটা কিন্তু আমরা ভাবতেও পারিনি, আন্দাজও করতে পারিনি। আমরা যত একটু একটু করে বড় হয়েছি, আমাদের সঙ্গে একটু একটু করে বড় হচ্ছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তার বিভিন্ন সৃষ্টির মধ্য দিয়ে তার বিভিন্ন বয়সে রয়েছেন, আর আমরা তাকে আগলে রেখেছি আমাদের বন্ধু হিসেবে। কখনো তিনি সেই ছোট্ট রবীন্দ্রনাথ যিনি লিখেছিলেন স্কুলে বসে জল পড়ে পাতা নড়ে, কখনো তার স্কুল ভালো লাগতো না, স্কুল পালানো সেই রবীন্দ্রনাথ, কখনো প্রতিবাদী রবীন্দ্রনাথ যিনি স্বদেশকে নিয়ে লিখছেন, কখনো ভালোবাসায় রবীন্দ্রনাথ, কখনো বিরহে রবীন্দ্রনাথ। কোন এমন অনুভূতি রয়েছে যেখানে রবীন্দ্রনাথ নেই? জীবনের প্রত্যেকটা পরতে পরতে রবীন্দ্রনাথ আছেন, আর এভাবেই তিনি থাকবেন আমাদের জীবনের ধ্রুবতারা হয়ে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো
1: হ্যালো, কে বলছেন?
2: আমি গোলাঘাটি থেকে, ত্রিপুরার গোলাঘাটি থেকে নীলমণি দেববর্মা বলছি।
1: হ্যাঁ নীলমণি বাবু, বলুন।
2: রবি ঠাকুরের যে কবিতা এবং সাহিত্যিক মাধ্যমে যে আমাদের সমাজে, আমাদের সংসারে যে ভাব প্রতিষ্ঠিত করে রেখেছেন, আমাদের জীবনে প্রত্যেকটি তার ওনার কবিতা এবং সাহিত্যের মধ্যে জড়িত। যেমন ধরুন, এক ক্লাস হলো, এক ক্লাস হলো,
1: এক ক্লাস চলো, এক
2: ক্লাস চলো রে, নায়াতে তবে এক ক্লাস হলো রে, কবিতাগুলোর মাধ্যম থেকে আমরা শিখতে পারি আমাদের সামাজিক জীবনে সে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা এটা করে যে শিক্ষা পাই ওনার কবিতার সাহিত্যিক মাধ্যমে আমাদের, হ্যাঁ আমাদের সামাজিক ক্ষেত্রে প্রসিদ্ধ।
1: অনেক অনেক ধন্যবাদ নীলমণি বাবু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। আর এভাবেই রবি ঠাকুরকে নিয়ে আমাদের পর্ব চলছে, আজকে রাজরাতে পর্ব, যে পর্বে আমরা কথা বলছি আমাদের জীবনের ধ্রুবতারাকে নিয়ে, যিনি প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে পথ দেখাচ্ছেন, আমাদের হাসিতেও আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের কান্নায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের ভালোবাসায় আমাদের সঙ্গে রয়েছেন। তিনিই তো সেই মহারাজ যাকে নিয়ে আমরা বলতে পারি আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তেরই বাতাস টুকুর মতো, সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে।

0: কেন আগলে রাখেননি আমাদের জীবনটাকে, তাহলে হয়তো এতটা দিশেহারা হয়ে পড়তাম না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তিনি আমাদেরকে বুঝিয়ে দেন যে আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তেই তো তিনি রয়েছেন, তাই তাকে নতুন করে পাওয়ার জন্য তাকে হয়তোবা কিছুটা সময়ের জন্য আমরা হারাই। তিনি এভাবেই আছেন, তিনি থাকবেন। জীবনের প্রতিটি পাতায় যদি কোনো নাম লেখা থাকে, সেই নামটি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ, স্মৃতি দত্ত, কৃষ্ণনগর আগরতলা থেকে বলছি।
0: হ্যাঁ স্মৃতি দেবী, বলুন।
1: আচ্ছা, আজ 25শে বৈশাখ আমরা বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালন করছি, 165তম জন্মদিবস। তো উনি আমাদের জীবনের ধ্রুবতারা, ব্যক্তিগত ভাবে হোক সামাজিক ভাবে, ব্যক্তিগত ভাবে আমার জীবনের ধ্রুবতারা আমি ফিল করি। উনার যে গানটা, যদি তো ডাক শুনে কেউ নাই, সে তবে একলা
0: চলে
1: প্রতিদিন প্রতি মুহূর্তে। হ্যাঁ, যখনই যে কোনো কাজে কিছুটা অসুবিধায় পড়ি, তখনই উনার গানটা যখন আমি স্মরণ করি, আমি একটা শক্তি পাই। তো এটুকুই বললাম উনার প্রতি। আমি আবারও আমার শতকোটি প্রণাম নিবেদন করছি। এত প্রতিভা
0: সত্যি এক জীবনে কিভাবে সম্ভব তা নিয়ে আমরা
1: বলছিলেন যে উনি তো আকাশের রবি, এই রবি পৃথিবীতে একটাই হবে, একটাই থাকবে। যেদিন, যতদিন সৃষ্টি থাকবে ততদিনই এই রবি, এই আমাদের রবীন্দ্রনাথ আকাশের রবি, যার তুলনা চলে উনি আমাদের মধ্যে থাকবেন।
0: একদম তাই, একদম তাই। রবি ঠাকুর আমাদের সঙ্গে আছেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমাদের কাছে রয়েছেন, কখনো বন্ধু হিসেবে, কখনো অভিভাবক হিসেবে, কখনো চির সখা হিসেবে, আর এভাবেই থাকবেন। এখনো আমাদের মনে হয় কখনো কখনো যে রবি ঠাকুর বেঁচে আছেন। আচ্ছা, ধরা যাক রবীন্দ্রনাথ বেঁচে আছেন, অসুখ বিসুখ নেই, শয্যাশায়ী নন, দিব্যি লিখছেন, গাইছেন, ভাবছেন, ভ্রমণ করছেন। বেঁচে থাকলে আমার চিঠির জবাব দিতেন তিনি, লিখতেন, তোমার সরলতা আর সততার কথা যখন বললে, এক মুহূর্তে আমার স্নেহ অধিকার করে নিলে তুমি। যদি চিঠি লিখতে দেরি হয়, লিখতে যদি নাও পারি, তাতেই বা এমন কি দুঃখ। তোমাকে যখন স্নেহ করি, তখন চিঠির চেয়েও তোমার মন ঢের বেশি কাছে আছে। অনেকদিন না লিখলে বলতেন, ছোট হোক মন্দ হোক একটা করে চিঠি আমায় রোজ লেখো না কেন বলো। আমাকে জোড়াসাঁকোর বাড়িতে ডাকতেন, কখনো শান্তিনিকেতনে, সোনাঝুরি বনে হাঁটতে হাঁটতে বলতেন, বিন্দুর মতো যেন না হই, যেন বাঁচি, যেন মৃণালের মতো হই, অথবা মৃণালের চেয়েও সাহসী। আমার দুঃখগুলো প্রেম কাঁটা তুলে ফেলার মতো আমার মন থেকে একটি একটি করে তুলে ফেলতেন। শিলং পাহাড়ে বেড়াতে নিয়ে 26-এর যুবক হয়ে উঠতেন, শেষের কবিতার অমিত হয়ে উঠতেন, হাতে হাত ধরে হাঁটতেন সুঠাম সুদর্শন। তার স্পর্শের উষ্ণতা আমার বরফ শীতল একাকিত্বকে নিমেষে ঝর্ণার উচ্ছল জল করে দিত। গোটা বাংলা থেকে আমার আজীবন নির্বাসন, আমার গৃহবন্দিত্ব, আমার পায়ে পায়ে নিষেধাজ্ঞা, আমার মূল্য, পায়ের নিচে মাটি না থাকা, শুধু সমতা চেয়েছি বলে, কবিতা বা গল্প প্রবন্ধ লিখেছি বলে। রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতেন, আমি নিশ্চিত দেখে প্রাণ বড় কাঁদত তার। একদিন বলতেনই, বোটে করে চলো শিলাই দহে যাই, আমার সারা মন তীর তীর করে কাঁপত আনন্দে। তার গভীর চোখ সেই আনন্দকে দেখতে পেত, তার আঙুল সেই আনন্দকে স্পর্শ করতে পারত। আমাকে স্বদেশের জল, মাটির স্বাদ, গন্ধ তিনি দিতেন শিলায় দহে নিতেন। বোটে শুয়ে আকাশে তাকিয়ে তাকিয়ে সন্ধ্যার মেঘমালা দেখতেন। সারা রাত পূর্ণিমার জলে স্নান করে কবি গা মোছেন আমার আঁচলে। অস্ফুট কণ্ঠে ভোর রাত্রিরে বলেন, শিলাইদহে আমি কেন আসি জানো? প্রকৃতির শুশ্রূষা পাবো বলে আসি, আজ তোমারও শুশ্রূষা পেলাম। কুঠিবাড়ির দিকে যেতে যেতে বলেন, তুমিও তো প্রকৃতি ভালোবাসো, যাও দেখে এসো গাছপালা নদী হাওর। এ তোমার বাংলা, এ তোমার দেশের মাটি। আমি নিশ্চুপ শুনি, আমার কাঁধে তার ডান হাত, কোনো ভয় নেই, আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে। আমি তবু নিরুত্তর। কুঠিবাড়িতে পৌঁছে বলেন, তৈরি হয়ে নাও, সকালের গাড়িতে তোমাকে আমি উঠিয়ে দেব। তবু আমি নতমুখ দাঁড়িয়ে থাকি, বলি, আমি তো যাব না কোথাও। কেন, ব্রহ্মপুত্রে সাঁতার কাটবে না? দেখবে না তোমার বাড়িঘর, তোমার উঠোন, উঠোনের ঘাসের পর একটি শিশির বিন্দু? তার আর দরকার হবে না। কেন হবে না? রবীন্দ্রনাথ বিস্ময়ে থমকে দাঁড়ান। আমি বলি, ভাষাটিই আমার দেশ, ভাষাটিই আমার সেই অপরূপ শিশির বিন্দু। আপনার গান কবিতাই আমার সুর, আপনার সুর আপনার শব্দগুচ্ছই আমার দেশ। আপনি, আপনার স্নেহই আমার নিরাপদ স্বদেশ। পদ্মার জলে আমি ব্রহ্মপুত্র দেখে নিয়েছি। ঈশ্বর বলে কোথাও কিছু নেই, ঈশ্বর বিশ্বাস নেই আমার। তারপরও যদি নিভৃতে কোথাও কেউ থাকে, যদি কেউ থাকে আমার হৃদয়ে ঈশ্বরের মতো কেউ, সে রবীন্দ্রনাথ। যদি বেঁচে থাকতেন তিনি আমাকে বুকে জড়িয়ে বলতেন, শুধুই কি স্নেহ, তোমাকে তো ভালোবাসি সে তুমি জানো। হ্যাঁ বা না বলার দরকার হতো না, তিনি জানতেন যে আমি জানি। তিনি এভাবে আমাদের প্রত্যেকের মনের কথা জানেন, আমাদের প্রাণের কথা জানেন। আমরা হয়তো বা সব কথা বলে উঠতে পারি না, তিনি বোঝেন। আর তাই তো তিনি আমাদের পথ দেখান। তিনি বোঝেন কোনটা ভালো কোনটা খারাপ আমাদের জন্য। আর তাই জীবনের প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদের আগলে রেখেছেন, আর তার যেন কোনো শেষ না হয়। আমরা যেন আমাদের সব থেকে নিরাপদ আশ্রয় তার কাছেই পাই। আর মনে মনেই গেয়ে উঠি, মধুর তোমার শেষ জিনা পাই।

আমার প্রাণের পরে চলে গেল কে? তিনি আমাদের প্রাণের মধ্যে আছেন, কখন আসেন, কখন একটু পাশ কাটিয়ে চলে যান আমরা বুঝতে পারি না। ভালোবাসার মুহূর্তগুলিতে তিনি আমাদের সঙ্গে থাকেন, হয়তো আমরা এতটা আবেগ আপ্লুত হয়ে থাকি যে আমরা বুঝতে পারি না রবি ঠাকুর আছেন। জীবনের সমস্ত খেই হারিয়ে যখন দিশাহারা হয়ে পড়ি তখন ছুটে যাই, মনে হয় আপনি কোথায় ছিলেন এতক্ষণ, কেন আসেননি?

0: নিভৃত যতনে ভালোবাসেন তিনি। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, যখন আমার কান্না ভীষণ, যখন আমার ঘন গভীর রাত, নিভৃত যতনে ভালোবাসেন তিনি। রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। 1861 সালে তার জন্ম। আজ 2026 সালটা ধরলে বয়সটা 165। রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের নতুন কিছু লেখার বা বলার যাই বা থাক না কেন, তিনি কিন্তু চিরনূতনই থেকে যাবেন। রবি ঠাকুর তার সৃষ্টির মধ্য দিয়ে, তার কবিতার মধ্য দিয়ে, তার গানের মধ্য দিয়ে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যান। এমন কবি আর একজন খুঁজে পাওয়া ভার। এভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছেন তার সৃষ্টির মধ্য দিয়ে, চিন্তার মধ্য দিয়ে, তার আলোর মধ্য দিয়ে। আর তাই তো, তার কাছে আমাদের ঋণটাও কিন্তু দিন দিন বাড়ছে। সেই হিসেব করতে বসলে হয়তোবা আমরা অনেকটা পিছিয়ে যাব, আর সেই হিসেবটা যদি ভালোবাসার গণ্ডিতে কষি তাহলেই শুধুমাত্র আমরা জিততে পারব। আরো একজন বন্ধু রয়েছেন, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, আমি নগর দর্শনপুর থেকে দেবী সেনগুপ্ত বলছি।
0: হ্যাঁ দেবী, দেবী বলুন।
1: মিষ্টি ম্যাডাম না?
0: হ্যাঁ,
1: রবি ঠাকুরের আজ 165তম জন্মদিন। আমাদের অন্তরের গুরুর সমান উনি,
0: একদম।
1: গুরুকে যেমন আমরা শ্রদ্ধা করি, রবি ঠাকুরের গান ছোটবেলায় এতটা বুঝতাম না, রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না এরকম বলতাম, কিন্তু দিনে দিনে শুনতে শুনতে শুনতে শুনতে বড় হয়ে এত বড় বিশ্বকবি। হ্যাঁ, আমাদের রাজামলের রাজার বাড়িতে ওনার কত চিহ্ন, রাজার বাড়িতে কয়বার আইছেন, 7 বার রাজা রাজা রাজাদের
0: ত্রিপুরার সঙ্গে তার এক অন্যরকম সম্পর্ক। ঠিক,
1: তারপরে আমাদের ত্রিপুরা সুন্দরী মন্দিরে যেতেন, রাজামলের সঙ্গে যে জড়িত, এটাই তো আমরা আমাদের সঙ্গে জড়িত, ঠিক না ম্যাডাম?
0: একদম তাই, একদম তাই, একদম তাই।
1: তারপরে ওনার গান যত শুনি, শুনতে ইচ্ছা করে, শ্রদ্ধা আজকের দিনে
0: লাউডস্পিকারে
1: এই ফাংশন চলছে, কালকেও আবার অঙ্কন প্রতিযোগিতা আর শঙ্খবাজানি উলুধ্বনি, মানে আমার খাটের থেকে বই ঘরে কান রাখতে পারতেছি না, দশমী ঘাট ক্লাব আর আমার ঘরের গ্রিল।
0: সত্যি কিছু মানুষ পৃথিবীতে জন্ম নেন সময়ের জন্য, আর কিছু মানুষ জন্ম নেয় সেই সময়কে অতিক্রম করার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সেই বিরল মানুষদের মধ্যে একজন, যিনি শুধু একটি যুগের নয়, সকল যুগের, সকল মানুষের। দেবী দেবী খুব সুন্দর একখানা কথা বললেন যে আমরা যদি নাও থাকি, পরবর্তী প্রজন্ম তাকে পাবেন। আমরা যতটুকু পেরেছি তাকে নিংড়ে নিয়েছি, বাকিটা পরবর্তী প্রজন্মের হাতে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? কে বলছেন বন্ধু?
2: আমি নিরঞ্জন দাস, নাগপুরা দাসপাড়া থেকে।
0: নিরঞ্জন দাস, হ্যাঁ হ্যাঁ বলুন বন্ধু।
2: এই পর্যন্ত দুবার কল করেছি আপনাদের কাছে।
0: আচ্ছা হ্যাঁ বলুন।
2: আজকে যে প্রোগ্রামটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথকে নিয়ে, কথা ছিল যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকে আমরা বিশ্বকবিকে প্রণাম জানাই, আর উনি আমাদের পথ নির্দেশক। সবচেয়ে বড় কথা হচ্ছে বাঙালির ব্যাপারে যেটা বিশ্ব দরবারে এনেছে, 1906

0: চলে উনি নোবেল প্রাইজ পেয়েছেন।
1: হুম,
0: সেটা আমরা বাঙালি হিসাবে একদম পৃথিবীর মধ্যে গর্বের বিষয়।
1: ঠিক,
0: একটা বিরল ঘটনা, একজন বাঙালি হয়ে তিনি 1906 সালে নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যিক ব্যাপারে। তো উনি যে ছোটবেলায় 8 বছর বয়সে যে কবিতাটা লিখেছেন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, হ্যালো,
1: হ্যাঁ বলুন বন্ধু,
0: এটা সেটা তো আমাদের এক্ষণে প্রজন্মে এমন গল্প বা এমন কবিতা বা ছড়া লেখার মতন যে দিব্য শক্তি কিছু কিছু মোবাইলে হারিয়ে ফেলেছে।
1: আপনার যে বিষয়টি নিয়ে আজকে কথা বলছি, যে আমাদের জীবনের ধ্রুবতারা রবীন্দ্রনাথ, আপনি আপনার জীবনের ধ্রুবতারা হিসেবে কি রবীন্দ্রনাথকে দেখেন, সেই বিষয়টা যদি একটু বলেন।
0: 100 বার দেখি, উনি তো গীতাঞ্জলিতে যে গোল্ডেন চ্যারিয়টের কথা বলেছেন, ওটা তো আমাদের জীবনে গীতাঞ্জলিতেও উনি লিখেছেন, আর এটাই তো আমাদের সবচেয়ে বড় গর্বের বিষয়, উনি ওইটার মাধ্যমে সবকিছু দেখিয়েছেন। তো ওটা তো আমরা প্রতিদিন নিত্য প্রয়োজনে আমরা জীবনে আসে। আর ওনার যে একটা গান আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে, আপনি যদি সৎ হয়ে থাকেন তাহলে ওনার কবিতা আর ওনার গানটা নিয়ে সবসময় চলতে পারবেন। আপনার বলতে কি আমার মনের মধ্যে একটা শিহরণ জাগে যে আমি যেটা সত্য বলেছি সেটা নিয়ে আমি বাঁচতে পারবো। এটা তো আমরা দৈনন্দিন জীবনে একটা পথ নির্দেশক,
1: ঠিক,
0: কোনো সময় আমরা হৃদয় থেকে এটা ফেলতে পারবো না।
1: তাহলে এই গানটি যদি বলা হয় যে কোন গান আপনাকে সব থেকে বেশি অনুপ্রেরণা দেয়, তাহলে আপনি সেই গানটির কথাই বলবেন কি?
0: 100%, কেন বলবো না।
1: বাহ, অনেক অনেক ধন্যবাদ নিরঞ্জন বাবু, এভাবেই রবি ঠাকুরের সঙ্গে আপনার সখ্যতা চলতে থাকুক। শ্রোতা বন্ধুরা, একটু একটু করে আমরা সময় পেরিয়ে আসছি, রাত 10:14:07, আর ঠিক একটু একটু করে রবি ঠাকুরের 25শে বৈশাখ জন্মদিনটিও কিন্তু আমরা পেরিয়ে আসছি। কিন্তু ওই যে বলি, শুধু কি 25শে বৈশাখের রবি, রবি ঠাকুর তো আমাদের প্রত্যেক দিনের, প্রত্যেক দিনই তার জন্মদিন। আর যদি বলা হয় আপনাকে নির্বাসনে পাঠানো হবে, সঙ্গে কি চাই, তাহলে হয়তোবা আমরা হাতে হাতে তুলে নেব রবি ঠাকুরের গীতাঞ্জলি, কেউ কেউ হাতে হাতে তুলে নেব সঞ্চয়িতা, কেউ হাতে তুলে নেব গীতবিতান, অথবা কেউ রবীন্দ্র রচনা বলে। আর এভাবেই হয়তোবা আমাদের নির্বাসনটা নির্বাসন থাকবে না, কারণ আমাদের নিভৃত প্রাণের দেবতা আমাদের সঙ্গে জেগে থাকবেন সেখানে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো বন্ধু, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো, হ্যালো, না বন্ধু, কথা বলা গেল না। ডায়াল করবেন 03-8-1-2-3-2-6-2-5-3। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছি সে বিষয়টি হচ্ছে আমাদের, আপনার, আমাদের সকলের প্রাণের কবি রবি ঠাকুরের জন্মদিনের সন্ধ্যায় আজ রাতে পড়বে আমরা কথা বলছি যে বিষয়টি নিয়ে, জীবনেরও ধ্রুবতারা, যেখানে আমাদের জীবনের ধ্রুবতারা হয়ে আমাদেরকে পথ দেখান আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো দিদি।
1: হ্যাঁ বলুন।
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
1: হ্যাঁ গৌতম বুদ্ধ বাবু বলুন।
2: দিদি বলছি, 165তম জন্মদিবসে রবীন্দ্রনাথ ঠাকুরের, ওনাকে বিনম্র শ্রদ্ধা এবং শতকোটি প্রণাম, আর আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম আজকের দিনে। হ্যাঁ,
1: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, বলুন বন্ধু।
2: তো বলছি দিদি, যে আমরা দেখুন ওই ছোট থেকে কেমন শিখেছি যে এটা যে ছোট খোকা বলে ও শেখে নিছে কথা কওয়া, ওখান থেকে শুরু বলুন। এখন দেখুন, তারপরে কুমোরপাড়া গরু গাড়ি, এগুলো কত সুন্দর করে এমন পড়েছি আমরা যে এখনো পর্যন্ত আমাদের মনে আছে। কুমোরপাড়া গরু গাড়ি, বোঝাই করা কলচাহারি, ঘেঁচে যায় ভাগ্নে মতন,
1: একদম।
2: তারপরে দেখুন দিদি, তারপরে যে কাবুলিওয়ালা,
1: কাবুলিওয়ালা, কখনো বীর পুরুষ, কখনো লুকোচুরি,
2: লুকোচুরি, কত ভালো লাগে। আমি

0: আমরা তাই বলি যে এমন সুন্দর করে দেখুন এখন এমন পড়া শুরু করেছে, এখনো পর্যন্ত মনে আছে 7 বছর বয়সেও ছোট থেকে। আর ওনার ইয়েগুলো তো উনি তো ধরুন কি বলবো, এই পূজার ফুলে মনে ওঠে, পূজার ফুলে রবি যেটা কত সুন্দর কবিতাগুলো, তারপরে যে আজকে পূর্ব দিকে যে সূর্য উঠছে, হ্যাঁ ওনার রবি, রবিও যতদিন আমাদের সূর্য থাকবে পৃথিবী ততদিন উনিও থাকবেন। তো ওনাকে আরো একবার শতকোটি প্রণাম জানিয়ে
1: তার কোনো মৃত্যু নেই, তিনি আছেন, তিনি অজর অমর। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো
1: হ্যালো, কে বলছেন বন্ধু?
2: নমস্কার, আমি আদিত্য বলছি আগরতলা থেকে।
1: হ্যাঁ আদিত্য বাবু বলুন।
2: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি আজকের দিনে আড়ম্বরে পালিত হচ্ছে, এবার আপনারাও খুব সুন্দরভাবে 10টা থেকে পালন করেছেন সারাদিন, তার জন্য আকাশবাণীকে অনেক ধন্যবাদ। আগরতলা শহরেও হয়েছে, তার ধন্যবাদ। ম্যাডাম, রবীন্দ্রনাথ ঠাকুর তো মানে চির যৌবন, এই কথাটা তো সবাই জানে এবং সবাই মানে, সবাই বলে, সবকিছু ঠিক আছে। আজকের দিনে রবীন্দ্রনাথের ব্যক্তি প্রসার, তার গান অনেক আধুনিকতার ছোঁয়া পেয়েছে, কিন্তু স্বরলিপিগুলো একই রয়ে গেছে, একই কথাতে একই সুরে চলতে, একটু পরিবর্তন হয়েছে। তো সবাই সব কিছু বলছে রবীন্দ্রনাথ সব, কিন্তু আমার একটা আলাদা একটা জিনিস আছে। আমার মনে হয় বর্তমান সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাইবসটা, সেটা কিন্তু প্রসার বা ব্যক্তিটা সর্বত্র, কিন্তু সব সর্বত্রের মাঝেও বলে না চাঁদের তো একটা কলঙ্ক আছে, ওই রকম একটা কোনো একটা মানে খুদ বলবো রয়ে গেছে যে রবীন্দ্রনাথের ব্যক্তিটা সর্বত্র বিরাজমান হয়েও আজকে সর্বত্র নেই।
1: আপনার জীবনে রবীন্দ্রনাথ আছেন তো?
2: হ্যাঁ,
1: আপনার জীবনের সঙ্গে জড়িয়ে আছেন তো রবীন্দ্রনাথ?
2: আপনার আছেন, আমার আছে, সবার আছে।
1: তাহলে রবি ঠাকুরের ব্যক্তি নেই বললেন কেন?
2: ব্যক্তি নিয়ে বলছি না, আমি বলছি রবীন্দ্রনাথের যে শিক্ষা, রবীন্দ্রনাথের যে আইডিওলজি, সেটার প্রসারটা আপনি যদি ঠিকভাবে মানে দেখেন, আমাদের সবার মধ্যে আছে, আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি সেই জিনিসটাকে একটা নির্দিষ্ট সার্কেলের বাইরে নিয়ে যান, তখন সেটার ব্যক্তি প্রসার বা রবীন্দ্রনাথ কি, রবীন্দ্রনাথের জিনিস কি, সেটার যে সংরক্ষণটা আছে না, এটা একটা কেন্দ্রিকতার মধ্যে থেকে গেছে। আমার মনে হয় কেন্দ্রিকতার বাইরে গেলে আপনি ওটাকে মানে আপনার মনে হবে যে এটা যে রবীন্দ্র, আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা জানি, সেটা হয়তো বা ওরা জানে না। ওই জিনিসটা আমি বলছি আজকে আমরা অনেক কিছু করছি সংরক্ষণ করার জন্য, এটা তো ঐতিহ্যকে রক্ষা করার জন্য, ঠিক তো ম্যাডাম?
1: একদম তাই, কিন্তু রবি ঠাকুর আমাদের সঙ্গেই আছেন, তার জন্যই তো আমরা আজকে কথা বলছি যে বিষয়টি নিয়ে, সে বিষয়টি হচ্ছে জীবনেরও ধ্রুবতারা, কারণ আমাদের জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। আমরা যদি সেই ব্যাপারটা একটু তুলে ধরি, তাহলে হয়তোবা আমাদের অনুষ্ঠানটি সঠিক মাত্রা পাবে, কারণ আমাদের অনুষ্ঠানের সঠিক মান হচ্ছে যে বিষয় অনুযায়ী কথা বলা। বন্ধু, রবি ঠাকুরের ব্যাপ্তি এতটাই যে কোনটা নিয়ে কথা বলবো, কোনটা নিয়ে কথা বলবো না, সেটা কিন্তু মানে কথার সীমানা ছাড়িয়ে যায়, কারণ তিনিই তো জীবন মরণের সীমানা ছাড়িয়ে আছেন, আর সেখানে কথার সীমানা ছাড়ানোটা সেটা তো একটা ছোট্ট ব্যাপার। কিন্তু তারপরেও বলবো যে আমরা যদি আমাদের বিষয়ে কথা বলি, যে বিষয়ে আমরা কথা বলছি জীবনেরও ধ্রুবতারা, আমাদের জীবনের ধ্রুবতারা হয়ে রবি ঠাকুর ঠিক কীভাবে আছেন, কীভাবে আপনারা আগলে রেখেছেন রবি ঠাকুরকে আপনাদের জীবনের ধ্রুবতারা হিসেবে, সে বিষয়টা নিয়ে আজকে কথা বলি। অন্য বিষয় নিয়ে আবারও অন্য কোনো দিনে কথা হবে, যেহেতু রবি মাস চলছে, আরও কিছু দিন আমাদের হাতে রয়েছে, আমরা অন্যান্য দিকগুলো তুলে ধরার চেষ্টা করব। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন বন্ধু?
1: আমি দিলীপ মজুমদার।
0: হ্যাঁ দিলীপ বাবু,
1: আপনি রবি ঠাকুরের সম্বন্ধে ঠিকই বলেছেন। আমি যখন আগরতলা যাই রবীন্দ্র মঞ্চের সামনে গিয়ে আগে শ্রী নমস্কার করি, যদি ঢুকতে পারে কিছু একটু অনুষ্ঠান দেখি। সারা বিশ্বের লোক রবি ঠাকুরকে শ্রদ্ধা করে, এখনো করবে, সারা জীবনে করবে।
0: ঠিক,
1: উনি মরে গেছেন কিন্তু নাম রেখে গেছে,
0: উনি আমাদের সঙ্গে আছেন।
1: নামটাই হলো সব থেকে বড়।
0: একদম তাই বন্ধু, খুব ভালো লাগলো এটা শুনে যে এতটা শ্রদ্ধাবনত চিত্তে আপনি রবীন্দ্রনাথকে স্মরণ করলেন আজকের দিনে। অনেক অনেক ধন্যবাদ।
1: ছোটবেলায় মালদা যখন ছিলাম, রবীন্দ্র ভবনে
0: অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। কাজী নজরুল ইসলাম রবি ঠাকুরের উদ্দেশ্যে লিখেছিলেন, জানি জানি তুমি অজর অমর, তুমি অনন্ত প্রাণ, মহাকালো নাহি জানে কবি তব আয়ুর সে পরিমাণ, তুমি নন্দন কল্পতরুজে তুমি অক্ষয় বট, বিশ্ব জড়ায় রয়েছে তোমার শতকীর্তির জট, তোমার শাখায় বেঁধেছে কুলায় নভোচারী যত পাখি, তোমার স্নিগ্ধ শীতল ছায়ায় জুড়াই ক্লান্ত আঁখি। বিজ্ঞান বলে বলুক রবির কমিয়া আসিয়াছে আয়ু, রবি বলে রবে যতদিন এই ক্ষিতি অপতেজে বায়ু, মহাশূন্যের বক্ষ জুড়িয়া বিরাজে যে ভাস্কর তার আছে ক্ষয়, এও প্রত্যয় করিবে কোন সে নর, চন্দ্র আছে আছে অসংখ্য তারকা রাতের তরে, তবু দিবসের রবি বিনা মহাশূন্যে সে নাহি ভরে। তুমি রবি, তুমি বহু ঊর্ধ্বের, তোমার সে কাছাকাছি যাবে কোন জন, তোমার কিরণ প্রসাদ পাইয়া মাছি। তুমি স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বের বিষয়, তব গুণগানে ভাষাসুর যেন সব হয়ে যায় লয়, তুমি সরিয়াছ ভক্তের তব এই গৌরবখানি, রাখিব কোথায় ভেবে নাহি পাই আনন্দে মুখবাণী। প্রার্থনা মোর যদি আরবার জন্মিয়ে ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যগীতে। প্রার্থনা মোর যদি আরবার জন্মিয়ে ধরণীতে, আসি যেন শুধু গাহন করিতে তোমার কাব্যগীতে।

0: শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চান্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলছি, রবি ঠাকুরের জন্মদিনে, সেই বিষয়টি আমার আপনার সকলের জানা। আমাদের রাত্রের গভীর নির্জনতা পেরিয়ে যখন প্রথম আলোর স্পর্শ এসে ছুঁয়ে যায় অন্তর, তখনই যেন জেগে ওঠে চিত্তের সুপ্ত কমল, তখনই জেগে ওঠে আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা রবি ঠাকুর। যিনি সবটা সময় আমাদের সঙ্গে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার,
1: আমি লীলা কর্মকার বলছি, আগরতলা গান্ধীঘাট থেকে।
0: লীলা দেবী বলুন।
1: তো খুব অল্প, মানে ভলিউমটা খুব কম আসছে।
0: এখনো কম আসছে? শুনতে পাচ্ছেন আমার কথা?
1: তো আজকে প্রসঙ্গ রেখেছো, আজকে তো রবীন্দ্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম শুভ জন্মদিন। সেই জন্মদিনে আমরা সবাই তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তো তো আজকে যে আজ রাতে প্রসঙ্গ রেখেছ রবীন্দ্রনাথ জীবনের ধ্রুবতারা, হ্যাঁ হ্যাঁ, আমার তো মনে হয় সবার জীবনেই মানে ধ্রুবতারা স্বরূপই আছেন বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে। তিনি বিশ্ব সৃষ্টি, মানে বিশ্ব স্রষ্টা, যে বিস্ময়কর সৃষ্টি, তার এমন কোন দিক নাই যে দিক তিনি তুলে ধরেননি। সামান্য কিছু, অতি অতি সামান্য কিছু তার সম্বন্ধে পড়েছি, তাতে মানে পড়ার সৌভাগ্য হয়েছে। তাতে আমার জীবনে যদি বলো তুমি,

0: তাহলে বলবো যে দেনা পাওনা যে হয়েছে ছোট গল্পটা লিখেছেন,
1: দেনা পাওনা
0: কোন প্রথার যে এক দুঃখজনক জঘন্য অপমান কর একটা যে প্রথা, সেই প্রথা যে শিকার হয়েছে নিরুপমা, নিরুপমার বাবা, সেইটা আমাকে খুব বেশি প্রভাবিত করে বা করেছে, এখনো করে। আমি আমার ছেলের বিয়েতে কিছুই দেইনি, যদিও আমার ছেলে জন্ম হওয়ার পরেই আমি মানে মানে নিজেই বলেছি যে যদি ছেলে ঠিক ঠিকভাবে আমার ভাবে সামাজিকভাবে বিয়ে করে আমি মেয়ের বাড়ি থেকে কিছু আনবো, সে ধনী হোক গরিব হোক সেটা দেখ। সেটা আমাকে খুব এখনো পর্যন্ত আমি সবাইকে সেইভাবেই ইয়ে করি, আমার পরিবারে এই জিনিসটা নেই, এটা খুব বেশি ভাবে আমাকে মানে প্রভাব পড়েছে আমার আমার মনের মধ্যে। যাই হোক, এগুলো পড়তে পড়তে তো চোখের জল রাখা যায় না।
1: ঠিক ঠিক ঠিক।
0: তারপরে দেখো রবীন্দ্রনাথের যে ঐকতান কবিতায়, এত যিনি জ্ঞানের বিশাল সমুদ্র বলি, জ্ঞান মানে ভান্ডার বলি, কি বলবো, মানে ভাষা দিয়ে মানে বলার আমার ক্ষমতা নেই। সেই তিনি লিখেছেন ওই তার ঐকতান কবিতা যেটা আমি কলেজে পাঠ করছিল।
1: আচ্ছা।
0: তিনি লিখেছেন বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, এত বিশাল জ্ঞানের একজন মানে কি বলবো,
1: এতটাই তার বিস্তৃতি, এতটাই তিনি বিস্তার। ঠিক, অনেক অনেক ধন্যবাদ।
0: আরো আরো কত কত দেখছো, কি করবো, সামান্য পরিস্থিতি কিছু জানি, সে সব দিকটা তোলা সম্ভব নয়, যেটুকুই পড়েছি। যাই হোক, তবে একটা জিনিস আমি একটুখানি অভিযোগে সুরে বলছি, কারণ একটুখানি একটুখানি আগে আমাদের এক বক্তা বলেছিলেন, উনি হয়তো খেয়াল করতে পারেননি, নোবেল পুরস্কার পেয়েছেন রবীন্দ্রনাথ 1913 সালে,
1: 1906 সাল
0: নয়,
1: একদম একদম।
0: এই জিনিসটা আমার কাছে একটু
1: খটকা লেগেছে,
0: কিছু করো না, হ্যাঁ ভুলটা ধরার জন্য মনে কিছু করো না,
1: একদম একদম একদম। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন বন্ধু। সত্যি রবি ঠাকুর যদি না থাকতো আমরা কিন্তু অনেক কিছুই চিনতাম না, আমাদের অনেক কিছু চেনে ওঠা হতো না। কী কী চিনতাম না বলুন তো, অনেক কিছু সঙ্গেই আমাদের পরিচয় করিয়েছেন রবি ঠাকুর। হ্যাঁ, তাই তিনি না আসলে আমাদের বাঙালিদের হয়তো বা বাঙালি হয়ে ওঠাও হতো না। আর তাই তো বলতে পারি, তুমি না আসলে কৃষ্ণচূড়ারা আকুল হয়ে সাজত না, তুমি না এলে জোড়া সাঁকো বাঙালির তীর্থস্থান হয়ে উঠত না, তুমি না আসলে কোপাই শুধু খাল হয়ে রয়ে যেত, আবেগের নদী হতো না, তুমি না আসলে বোলপুর কখনো শান্তিনিকেতন হতো না, তুমি না আসলে সোনাঝুরিতে হয়তো বৃষ্টি নামতো না, তুমি না আসলে শিলং পাহাড় লাবণ্য অমিত কে পেত না, তুমি না আসলে শিলাই তহতে সোনার তরি ভাসত না, তুমি না আসলে ছোটবেলাটা সহজ পাঠ হতো না, তুমি না আসলে চোখের বালিরা সই পাতাত না, তুমি না আসলে কর্ণকুন্তীর কত কথা প্রকাশিত হতো না, তুমি না আসলে কাটাকুটিরা চিত্রকলা হয়ে উঠত না, তুমি না আসলে কৃষ্ণকলিরা সুন্দরী আখ্যা পেত না, তুমি না আসলে অমূলরা দইওয়ালার দেখা পেত না, তুমি না আসলে রক্তকরবী শুধু ফুলই হয়ে যেত, তুমি না আসলে বাঁদর লাঠি অমূলতাস নাম যে পেত না, তুমি না আসলে আদিবাসী মেয়ের খোঁপায় কেমেলিয়া হাসত না, তুমি না আসলে বাঙালি গর্ব করতেই শিখত না, তুমি না আসলে জানা হতো না সঞ্চয়িতা গীতাঞ্জলি সূর্যাবর্তকে, তুমি না আসলে ফাউন্টেন পেন ঝর্ণা কলম নাম পেত না, তুমি না আসলে বাঙালিরা নোবেল নামটা শুনত না, তুমি না আসলে জাতীয় সঙ্গীত বাঙালির লেখা হতো না, তুমি না আসলে কবিতা উপন্যাস নাটক ছোট গল্প গানেরা পাশাপাশি বসত না, তুমি না

আসলে সুখে দুঃখে আনন্দে হতাশায় গানে গানে আশ্রয় খোঁজা হতো না। তুমি না আসলে সাধারণ মেয়েরা প্রেমিকা হয়ে উঠত না। তুমি না আসলে আমরা একটা রবীন্দ্রনাথ পেতাম না। তুমি না আসলে আমরা একটা রবীন্দ্রনাথ পেতাম না। তুমি না আসলে আমরা একটা কবিগুরু পেতাম না। তুমি না আসলে আমরা বিশ্বকবি পেতাম না। তুমি না আসলে আমরা প্রাণীর ঠাকুরকে পেতাম না। আর ঠিক সেইভাবে তুমি না আসলে এই 25শে বৈশাখটা হয়তো বা থাকতো শুধু ক্যালেন্ডারে, বাঙালির 25শে বৈশাখ হয়ে উঠতো না। আর তুমি এসে এই সব কিছুর সঙ্গে আমাদের পরিচয় করিয়েছ। আর তাই তো এই জগতে তুমি রাজা, এই জগতে তুমি রাজা, অসীম তোমার প্রতাপ, হৃদয়ে তুমি হৃদয়নাথ, হৃদয় হরণ রূপে।

0: হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ নমস্কার, আমি পিন্টু দাস বলছিলাম।
0: নমস্কার,
1: আজকে আজকে রবিতর্ক নিয়ে যে কথা হচ্ছিল, তো সেটা নিয়ে আমার কিছু মতামত আপনাদের সঙ্গে ব্যক্ত করছি।
0: হ্যাঁ বলুন।
1: আজকের এই মহৎ দিনে আমি একটাই বলব যে উনি শুধু ধ্রুবতারাই ছিলেন না, উনি ছিলেন আমাদের প্রত্যেকের প্রাণের সঞ্চারক। কথাগুলো কেন বললাম এইটা, কারণ উনি যেভাবে আমাদেরকে নাটক আবৃত্তি তারপর গানের মাধ্যমে যেভাবে আমাদের প্রাণ বাঁচিয়েছেন, সেটাকে অস্বীকার করার মতো আমাদের কারণ নেই।
0: ঠিক ঠিক ঠিক।
1: বিশেষ করে আমাকে সত্যি বেশি প্রভাবিত করে একটা জিনিস এই দেখেছি যে স্বদেশী আন্দোলনের সময় উনি যেভাবে যে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য যে রাখি বন্ধনের যে উৎসবটা উনি করেছিলেন, তো এই যে মহৎ কাজটা এটা কিন্তু কম কথা নয়।
0: ঠিক,
1: এটা একটা মানে ভীষণ ওই সময়ে মানে মানুষের যে ঐক্যবদ্ধটাকে মানে ধরে রাখা এই রাখি বন্ধনের উৎসবের মাধ্যমে, এটি হচ্ছিল স্বদেশী আন্দোলনের একটা মানে মহৎ কাজ, যেটা উনি মানে দেখিয়েছিলেন। পাশাপাশি আজকের এ দিনে আমার ছোটবেলার যে যে একটা ছোট্ট কথাগুলি আমার এখনো মনে পড়ে, এই দিনে আমরা একক নাটক ভূমিকায় নিয়েছিলাম ছোটবেলায়, খুব ছোট ছিলাম তখন, ক্লাস সিক্সে পড়ি, তো নাটকের স্টুডেন্টের ভূমিকা নিয়েছিলাম। তো সেই নাটকটার আমার মানে নামটা মনে নেই, কিন্তু নিরুপমা একটা মেয়ে ছিল, এইটার মানে ইয়ে ছিল, নাটক ছিল। তো ওইখানে আমরা দেখেছি বিভিন্ন রকম ভাবে ওনার যে একক নাটকগুলি এটা মানুষের মধ্যে খুব মানে প্রভাব ফেলেছিল। পাশাপাশি আজকে এই দিনে আমি বলবো যারা উদ্যোগটা নিয়েছিলেন ওদের কথা না বললেই মনে হয় যেন আমার এটা শূন্য হয়ে যাবে। তো আমাদের এখানে একজন ডক্টর ছিলেন, ডক্টর সুরেশচন্দ্র দেবনাথ।
0: আপনার আপনার জীবনে রবি ঠাকুর ঠিক কিভাবে আছেন সেটা একটু বলুন আমাদেরকে।
1: উনি উনি আমাদের জীবনের সঙ্গে অঙ্গ অঙ্গ ভাবে জড়িত আছেন এখনো, যেটা বলছিলেন আপনারা যে দুবছর।

0: পারার মতন, সেটাই আমি বাস্তবের সঙ্গে আমি মনে করি।
1: একদম একদম,
0: একটাই কথাই বলবো, ওনার শুধু মানে গান নয়, নাটক, কবিতা, আবৃত্তি
1: সবকিছুর সঙ্গেই তিনি নতুন করে আমাদেরকে পথ দেখাতে চেষ্টা করেছেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন।
0: আমি অশেষ প্রণাম জানি ওনার এই মহৎ দিনে, নমস্কার জানি, আমি এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।

0: সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন
1: অনুষ্ঠান। আমি অশেষ প্রণাম জানি ওনার এই মহৎ দিনে, নমস্কার জানি। আমি এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন,
0: ভালো থাকবেন বন্ধু। আপনিও সত্যি তার যে এত এত ব্যক্তি, কোনটা ছেড়ে কোনটার কথা বলবো, যেমন কবিতা তেমন গান, তেমন তার নাটক, প্রত্যেকটাই আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়, নতুন করে বাঁচতে শেখায়, আমাদের মানবিক হতে শেখায়। যেভাবে বন্ধু বলছিলেন নিরুপমার কথা, আরও একজন বলছিলেন নিরুপমার কথা, দিনা পাওনা নাটকের কথা, সেগুলো তো শুধুমাত্র বইয়ের পাতায় অক্ষর হয়ে বন্দী হয়ে রয়নি, সেগুলো মিশে গেছে আমাদের জীবনের সঙ্গে, আমাদের চাওয়া পাওয়া সব কিছুর সঙ্গেই রবি ঠাকুর জড়িয়ে আছেন, আমাদেরকে মানুষ হতে শিখিয়েছেন। তার লেখনীতে যেমন ভালোবাসা বিরহ রয়েছে, ঠিক তেমনি রয়েছে প্রতিবাদের ভাষা। যেভাবে মৃণালকে তিনি সাহসী করে তুলেছেন, ঠিক সেভাবে আঙুল দিয়ে চিনিয়ে গেছেন বিন্দুর মতো মেয়েরা কিন্তু মৃত্যুর কাছে চলে যায়। তাই আমরা যেন সাহসী হই, আমরা যেন দৃঢ় হই, আমরা যেন লক্ষ্য স্থির রেখে এগিয়ে যেতে পারি, সেটাই রবি ঠাকুর আমাদেরকে শিখিয়েছেন। তাহলে হয়তো দুর্বার মতো এগিয়ে গিয়ে আমরা এক নতুন সভ্যতার শুরু করতে পারব, যার স্বপ্ন রবি ঠাকুর দেখেছিলেন। আরও একজন বন্ধু রয়েছেন, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন বন্ধু?
2: শর্মিষ্ঠা।
0: হ্যাঁ,
2: বাচ্চুদা বলছি।
0: বাচ্চুদা বলুন।
2: ভালো আছো?
0: ভালো আছি, আপনি ভালো আছেন নিশ্চয়ই?
2: হ্যাঁ, চলছে, নিশ্চয়ই চলছে,
0: বাহ,
2: চলে যাচ্ছে আর কি।
0: বলুন।
2: তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এই সমুদ্রে আর কব হব না কো পথহারা।
0: ঠিক ঠিক বন্ধু, হোল্ড হয়ে গেল ফোনটি, হোল্ড হয়ে গেল বাচ্চুদা, হোল্ড হয়ে গেল। আপনি কথা বলতে বলতেই হোল্ড করে ফেললেন। হ্যালো হ্যালো
3: হ্যালো
0: হ্যালো,
3: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, কে বলছেন বন্ধু?
3: নমস্কার, আমি অসম রাজ্য থেকে বলছি, প্রেমজিৎ চক্রবর্তী।
0: হ্যাঁ বন্ধু বলুন।
3: জেলার নাম হচ্ছে শ্রীভূমি।
0: আচ্ছা বলুন বন্ধু।
3: আজ রাতে পর্বতে বিশেষ করে আমাদের ধ্রুবতারা, তাই নাকি?
0: জীবনের ধ্রুবতারা,
3: জীবনের ধ্রুবতারা। সত্যি কথা বলতে গেলে আজকে 25শে বৈশাখ, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মতিথি। দেখুন, তিনি হয়তো আমাদের মধ্যে বেঁচে নেই, উনার মানে কি বলবো, কিন্তু
0: আপনার জীবনের সঙ্গে কিভাবে জড়িয়ে আছেন রবি ঠাকুর, সেই ব্যাপারটা নিয়ে একটু বলুন।
3: আসলে দেখুন, বিশেষ করে রাত পোয়ালে আমরা বিশেষ করে আকাশবাণী থেকে শুনতে পাই রবীন্দ্রসঙ্গীত। সেই যে সঙ্গীত শুনি যেন আমরা, সেই সঙ্গীতের মাধ্যমে তিনি আমাদের মধ্যে বেঁচে থাকেন এবং আমার মধ্যে জড়িয়ে আছেন। কারণ দেখুন, তিনি যে গানগুলো গেয়েছিলেন বা লিখেছিলেন, প্রত্যেক ঋতুর মধ্যে কিন্তু রয়েছে।
0: ঠিক ঠিক ঠিক
3: আজকে যেমন গ্রীষ্মকাল চলছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, প্রত্যেক ঋতুতে প্রত্যেক দিনে কিন্তু উনার আমরা গান শুনছি, বা এই গানগুলো যখন আমরা শুনি তখন সত্যি যেন মনে হয় একটা তিনি আমাদের মধ্যে একেবারে দাঁড়িয়ে আছেন। বা উনার যে লেখা যে নাটক বলুন, গল্প, কবিতা, প্রত্যেকের মধ্যে পাচ্ছি। আজকে আমরা যদি বইয়ের মধ্যে দেখি তাহলে উনার কবিতা পাচ্ছি, উনার গল্প পাচ্ছি। তাই সত্যি পৃথিবী যতদিন থাকবে তিনি ততদিন আমাদের মধ্যে থাকবেন।
0: একদম তাই, তিনি ততদিন আমাদের মধ্যে থাকবেন,
3: আছেন।
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ,
3: নমস্কার।
0: সত্যি, আর সেখানেই আমরা বলতে পারি রবি ঠাকুর আমাদের সময়ের স্রোত বহমান হলেও তিনি আমাদের সঙ্গে থাকবেন, সেই বহমান স্রোতে ভেসে ভেসে। একজন বন্ধু লিখেছেন হোয়াটসঅ্যাপে, সেটা পড়ে শোনাই। রবি ঠাকুর আমার জীবনের ধ্রুবতারা, একেবারেই বলা যায়। ওনার 165তম জন্মদিনে সসূত্র প্রণাম ও বিনম্র শ্রদ্ধা জানাই। সকালে ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়ার আগ পর্যন্ত উনি আমাদের সাথে থাকেন, এমনকি জীবনের প্রতিটি মুহূর্তে উনি বিরাজমান। কি নেই ওনার ঝুলিতে? ছড়া, কবিতা, গল্প, কাব্য, প্রবন্ধ, সঙ্গীত, নাটক, নৃত্যগীত, নৃত্যনাট্য, বিপুল ভাণ্ডার অকৃত্রিমভাবে রেখে গেছেন আমাদের জন্য। দুহাত ভরে আমাদের ভিক্ষা।

আর ঝুলি ভরিয়ে দিয়েছেন, আর আমরা আমরা সমৃদ্ধ হয়েছি আজীবন। তারই লেখনীতে তুলে ধরেছেন একজন মানুষের জীবনে সুখ দুঃখ হাসি আনন্দ বেদনা বিরহ শোক কিভাবে ব্যতিব্যস্ত করে তোলে এবং তারপর এসব থেকে কিভাবে পরিত্রাণ পাবার রাস্তা ছড়িয়ে দিয়েছেন। ছড়িয়ে দিয়েছেন দেশপ্রেমের বাণী, ভালোবাসার বাণী, দেশমাতৃকার প্রতি আত্মনিবেদন এবং আত্মবিসর্জন কিভাবে একজন নাগরিককে উদ্বুদ্ধ করে তোলে, উন্নত শিরে বাঁচতে শেখায়। তাই তো উনি লিখেছেন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আমাদের সবার জীবনের ধ্রুবতারা হয়ে থাকবেন চিরকাল। আবারও শ্রদ্ধাবনত শিরে প্রণাম জানিয়ে আজ এখানেই রাখছি। ভালো থেকো শর্মিষ্ঠা, শুভরাত্রি স্বর্ণালীদি। সত্যি, আর এভাবেই তিনি আমাদের জীবনের ধ্রুবতারা হয়ে থাকবেন। সেটাই বলতে চাই যে, কোথায় তোমার কথার সীমা, কোথায় তোমার গানের, কোথায় তোমার প্রেমের প্রান্ত, কোথায় তোমার প্রাণের। সাধন পূজন জানি না কো, পরিয়ে দিলেম মালা, নত শিরে শ্রদ্ধা দিয়ে ভরিয়ে দিলেম ডালা। ধূপের ধোঁয়া ছড়িয়ে পড়ে দেখি চতুর্দিকে, অবাক চোখে রয়েছি আমি কেবল অনিমেখে। শেষে শুধু এই কথাই বলা যায় যে সময়ের স্রোত বহমান, প্রজন্ম বদলায়, সভ্যতা বদলায়, কিন্তু কিছু নাম কখনো মুছে যায় না, কারণ তারা শুধু ইতিহাসের পাতায় নয়, আমাদের হৃদয়ে বেঁচে থাকেন। রবীন্দ্রনাথ ঠাকুর তেমনই এক অনন্ত উপস্থিতি। যখন আমরা পথ হারাই তখন তিনি সাহস দেন, যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি তিনি আশার আলো দেখান, যখন পৃথিবী বিভেদের দেয়াল তোলে তিনি শেখান মানবতার গান। তাই রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি আমাদের চেতনা, আমাদের ভালোবাসা, আমাদের আত্মার ধ্রুবতারা। যতদিন আমরা বেঁচে থাকব তিনি বেঁচে থাকবেন, যতদিন মানুষের হৃদয়ে প্রেম সৌন্দর্য আর মানবতা বেঁচে থাকবে ততদিনই রবীন্দ্রনাথ অমর হয়ে থাকবেন, প্রতিটি গান, প্রতিটি কবিতা, প্রতিটি নিঃশ্বাসে। শ্রদ্ধা ভালোবাসা অন্তহীন কৃতজ্ঞতায় আমরা আবারও স্মরণ করছি বিশ্বকবিকে। আর একেবারে শেষে সেই কথাটাই বলবো যে, তিনি যেন আমাদের কখনো ছেড়ে যান না, চির সখাহে মরে ছেড়ো না, ছেড়ো না।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আপনারা আজ রাতে অনুষ্ঠান। আর এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল সকাল 6টা থেকে ককবরক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এফএম জয়ন্তের অনুষ্ঠান শুরু হচ্ছে। কচিকাঁচাদের অনুষ্ঠান শুনবেন সকাল 8:40, তার আগে অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45। ছোটদের অনুষ্ঠান লাইভ শুনবেন 9:12। মহিলাদের জন্য বিশেষ অনুষ্ঠান তুমি অনন্যা শুনবেন সকাল 10:00। বেলা 2:30 বেতার নাটক রামকানাইয়ের নির্বুদ্ধিতা, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, প্রযোজনা বাণী কুমার। বেলা 3:00 আজকের অতিথি অনুষ্ঠান। আগামীকাল থাকবেন সঙ্গীতশিল্পী তনুময় বিশ্বাস, সঞ্চালনায় শর্মিষ্ঠা দাস। সন্ধে 5:00 আরাধনা অনুষ্ঠান। সন্ধে 5:30 আপনার পছন্দ আমার গান। রাত 8:05 এই সময়ের গান। রাত 9:02 হাত বাড়ালেই বন্ধু। রাত 9:30 আজ রাতে অনুষ্ঠান। আর সেই সাথে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে আগামীকাল দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 35°C এবং 25°C-এর কাছাকাছি। সেই সাথে এক সতর্কবার্তায় জানানো হচ্ছে যে ত্রিপুরার প্রায় প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এই বলেই আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভরাত্রি।

শ্রোতা বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে FM গোল্ডের অনুষ্ঠান আপনাদেরকে রিলে করে শোনানো হচ্ছে। স্টুডিওর ঘড়িতে সময় রাত 11:10। শুভরাত্রি।